সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। আজ শুক্রবার, 22 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 12 জুন 2026 খ্রিস্টাব্দ, 28 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। ঘড়িতে সময় সকাল 5:59, 7 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।

এতক্ষণ শুনলেন বন্দনা। আজ বন্দনার শিল্পীরা ছিলেন হৈমন্তী শুক্লা এবং শ্রীকুমার চট্টোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। প্রথমে বেগুন। জমি থেকে আক্রান্ত গাছ এবং অবশিষ্টাংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলা উচিত। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন। এরপর চা। পাতা তোলার একটি নির্দিষ্ট অনিয়মিত সময়সূচি বজায় রাখুন, যাতে পাতা অতিরিক্ত বড় হয়ে না যায় এবং পোকার আক্রমণের ঝুঁকি কমানো যায়। জমির সমস্ত উপরিভাগ এবং কন্টুর ড্রেন পরিষ্কার ও উন্মুক্ত রাখুন, যাতে কোথাও জল জমে না থাকে। ব্লিস্টার, ব্লাইট এবং অন্যান্য রোগ শুরুর দিকে শনাক্ত করার জন্য চা বাগানে নিয়মিত পরিদর্শন করুন। এবারে খারিফ ধান। ভালো মানের বীজ সংগ্রহ করুন এবং খারিফ ধানের বীজতলা তৈরির কাজ শুরু করুন।

0: তবে বীজতলা তৈরির জন্য উঁচু অথবা জল নিষ্কাশনের ভালো ব্যবস্থা আছে এমন জায়গা বেছে নিন। জল নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে 10 থেকে 15 সেন্টিমিটার উঁচু বীজতলা তৈরি করা উচিত। অতিরিক্ত জল দ্রুত বের করে দেওয়ার জন্য উপযুক্ত ড্রেনেজ নালা তৈরি করুন এবং জমির আল ও নালাগুলো কার্যকরভাবে রক্ষণাবেক্ষণ করুন। ছত্রাকের আক্রমণ রোধ করতে উপযুক্ত ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করুন অথবা ট্রাইকোডার্মার মতো জৈব নিয়ন্ত্রণ এজেন্ট ব্যবহার করুন। ভারী বৃষ্টিপাতের সময় বীজ স্থানান্তরিত হওয়া বা ধুয়ে যাওয়া রোধ করতে বীজতলা প্লাস্টিক শিট বা খড়ের মালচ দিয়ে ঢেকে রাখুন। এবারে টমেটো। জমিতে সঠিক জল নিকাশি নালা বজায় রাখুন এবং মালচিং করুন। গাছগুলিকে শক্ত খুঁটির সাথে বেঁধে দিন যাতে লতা ছিঁড়ে না যায় বা মাটিতে না থাকে। শুনলেন কৃষি পরামর্শ। এবারে আবহাওয়ার পূর্বাভাস। গ্রামীণ কৃষি আবহাওয়া সেবা কেন্দ্র কালিম্পং থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কালিম্পং এবং সংলগ্ন পার্বত্য অঞ্চলে আজ মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে 88 থেকে 92% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 59 থেকে 65% কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। বাতাস উত্তর পূর্ব দিক থেকে ঘন্টায় 6 থেকে 7 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন চাষবাসের টুকিটাকি।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন লাউয়ে পোকার সমস্যা ও প্রতিকার কিভাবে করবেন কৃষক ভাইরা। বলছেন পার্থ রায়, উপকৃষি অধিকর্তা, দার্জিলিং জেলা।
2: লাউয়ের ক্ষেত্রে আমরা দেখেছি লাউ যখন হয় ছোট অবস্থাতে থাকে তখন ওর স্কিনটা খুব নরম থাকে, পোকাকেও তো বাঁচতে হবে। ও তখন কি করে, লাউটার মধ্যে ফুটো করে দেয় বা ওখানে ডিম পেড়ে দেয়। তখন কিন্তু চাষি কিছু বুঝতে পারবে না, তার মধ্যে কোনো আঘাত হয়েছে দেখতে পারবে না, কিছু দেখতে পারবে না। কিন্তু ধীরে ধীরে যখন লাউটা বড় হবে সেই ডিমটা আস্তে আস্তে তার যে জীবন চক্র, সেই জীবন চক্রের একটা পোর্শন ওই লাউটার মধ্যে সে বিতরণ করবে। করার পর যখন সে আস্তে আস্তে লার্ভাল স্টেজে আসবে তখন ও আস্তে করে কিন্তু ফুটো করে বেরিয়ে চলে আসবে। যখনই ও ফুটো করে বেরিয়ে চলে এসছে এবং ওই পোর্শন দিয়ে তখন কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়া এর আক্রমণটা হবে। সঙ্গে সঙ্গে লাউটা কি হবে, হয় ওই জায়গাটার থেকে কুকড়ে যাবে, না হলে ওই জায়গাটা ডিসকালার হয়ে যাবে, হলদেটে হয়ে যাবে এবং লাউটার মধ্যে একটা পচন ধরে দেবে। আমি বলতে পারি এটা একটা খুব সাধারণ সমস্যা লাউয়ের। এইটার থেকে বাঁচার জন্য আমাদের যে ফলের মাছি, সেই মাছিটাকে আমরা কিন্তু কন্ট্রোল করতে হবে। এই মাছিটাকে কিন্তু আপনি কোনো ওষুধ দিয়ে স্প্রে করে আপনি মারতে পারবেন না, কারণ ও তো সাইজের বড় এবং ও শক্তিশালী। আপনি যখন ওকে স্প্রে করবেন ও লাউয়ের থেকে উড়ে পালিয়ে চলে যাবে। তাহলে আমরা কি করতে পারি, এই মাছিদের যে অ্যাডাল্ট, এই অ্যাডাল্টদের স্ত্রী এবং পুরুষ মেইনলি আমরা একটা ফ্লাইট ট্র্যাপ বলি, এই ফ্লাইট ট্র্যাপ লাগাতে পারি। বাজারে আজকাল খুব অ্যাভেলেবেল হয়ে আছে এই ফ্লাইট ট্র্যাপগুলো, আমি মাছের মধ্যে ঝুলিয়ে দিলাম। তখন কি হবে, এই ফ্লাইট ট্র্যাপের মধ্যে একটা হরমোন থাকে, সেই হরমোনের জন্য এই ফ্লাইট ট্র্যাপের মধ্যে পুরুষ মাছিগুলো এসে ওখানে আটকে যাবে। তাতে কি হবে, ওই যে পপুলেশনটা, যেটা ওদের অনেক অধিক পপুলেশন হচ্ছিল, সেই পপুলেশনটা আস্তে আস্তে কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। এমনি কোনো রকম কোনো ওষুধ আমি যদি লাউয়ের উপর স্প্রে করি সেটা সেই পোকাটাকে কিন্তু মারতে পারবে না। তারপরে লাউয়ের যেই ওষুধটা শেষ হয়ে গেল, গুণাগুণটা শেষ হয়ে গেল, তারপরে কিন্তু ওর মধ্যে এসে ডিম পেড়ে দেবে। তো এই জায়গাটা মাথায় রাখতে হবে যে মাছি যদি আক্রমণ করে সেই ক্ষেত্রে কিন্তু ফ্লাইট ট্র্যাপ ব্যবহার করুন। ফ্লাইট ট্র্যাপ ব্যবহার করলে কিন্তু আপনি মাছিটাকে অনেক কন্ট্রোল করতে পারবেন।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।
0: এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি, আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যে।
3: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
4: আজকের আরোগ্যতে শুনবেন চোখে জল জমা, এ প্রসঙ্গে বলবেন ডাক্তার অরুণ কুমার।

0: আত্মবিশ্বাস।
1: চোখে জল জমা একটি অস্বাভাবিক ঘটনা। সুতরাং চোখের জল কি, কোথায় এর উৎপত্তি, কিভাবে তা প্রবাহিত হয় এবং কোথায় যায়, এসবই জানা প্রয়োজন। বহমান কোনো নদীর সঙ্গে এর তুলনা চলে। নদী আপন বেগে পাগল পারা, আর এর গতিপথে যদি কেউ বাঁধ দিয়ে ফেলে তখনই বিপত্তি। জমতে থাকবে জলরাশি এবং একসময় কুল ছাপিয়ে প্লাবন হতে থাকবে। যাকে আমরা অশ্রু বলি তাই চোখের জল। অক্ষিগোলকের উপরের দিকে একগুচ্ছ আঙুর ফলের মতো গ্রন্থি থাকে, যাকে বলা হয় ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা অশ্রু গ্রন্থি। এই গ্রন্থির চোখের জলের প্রধান উৎপত্তি স্থল। অশ্রু এই গ্রন্থি থেকে নিঃসৃত হওয়ার পর সরু সরু নালী বা ডাক্টের মধ্য দিয়ে চোখে এসে পড়ে। চোখের একটি গুরুত্বপূর্ণ অংশ কর্নিয়াকে সিক্ত রাখা, খাদ্য যোগানো, ধুলোময়লা জীবাণু ইত্যাদিকে বের করে দেওয়া অশ্রুর মূল কাজ। এরপর ল্যাক্রিমাল পাংটা, ল্যাক্রিমাল ক্যানারিকুলি, কমন ক্যানারিকুলি, ল্যাক্রিমাল স্যাক এবং ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট হয়ে ন্যাজোফ্যারিংসে গিয়ে পড়ে। অশ্রু প্রবাহের গতিপথে কোনো কারণে বাধার সৃষ্টি হলে অথবা গতিপথ মসৃণ আছে কিন্তু বেশি মাত্রায় অশ্রু তৈরি হচ্ছে, এমন কোনো ঘটনা ঘটলেই চোখে জল জমবে। বাধাজনিত কারণগুলির মধ্যে প্রথমত পাংটাল স্টেনোসিস বা ব্লক। নাকের পাশে চোখের পাতার যে ছোট্ট ছিদ্রের মধ্য দিয়ে চোখের জল বেরিয়ে যায়, সেই ছিদ্র সরু হয়ে বন্ধ হয়ে যাওয়াকে পাংটাল স্টেনোসিস বলা হয়। দীর্ঘদিন ধরে চোখে ইনফেকশন, ক্ষতিকারক কোনো ওষুধ, চুন বা অ্যাসিড জাতীয় কোনো দ্রব্য অথবা আঘাতে কেটে যাওয়া বা ছড়ে যাওয়া পাংটাল স্টেনোসিসের কারণ। এরপর ক্যানালিকুলার ব্লক বা কমন ক্যানালিকুলার ব্লকও ওই একই কারণে হতে পারে। জন্ম থেকেই অনেক শিশুর এই ল্যাক্রিমাল সিস্টেমটাই ত্রুটিপূর্ণ থাকে অথবা ইনফেকশনের ফলে চোখে জল জমতে পারে। ড্যাক্রোসিস্টাইটিস, ল্যাক্রিমাল স্যাকের ইনফেকশন, চোখে জল জমার এটাই প্রধান কারণ। ল্যাক্রিমাল অ্যাবসেস, ফাইব্রোসিস, ল্যাক্রিমাল টিউমার, টিবি, লেপ্রোসি, সিফিলিস, নাকের পলিপ বা টিউমার ইত্যাদির কারণে চোখে জল জমতে পারে। বৃদ্ধকালে চোখের নিচের পাতা ঝুলে গিয়ে চোখে জল জমতে পারে। চোখে জল জমার দ্বিতীয় কারণ খুবই গৌণ, যেমন দুঃখ, বেদনা, খুব জোরালো আলো, শক্তিশালী কোনো রাসায়নিক দ্রব্য ইত্যাদি অতিমাত্রায় অশ্রু নিঃসৃত করে এবং সাময়িকভাবে চোখে জল জমতে পারে। এবার আসা যাক এই জমা জলের প্রতিকারে। যে যে কারণে চোখে জল জমে সেই কারণগুলোকে সরিয়ে ফেলাই চিকিৎসার মূল লক্ষ্য। জন্মগত পাংটাল ব্লক থাকলে প্রবিংয়ের দ্বারা গতিপথ মুক্ত করা যেতে পারে খুবই সাফল্যের সঙ্গে। এই পদ্ধতি বাচ্চাকে অজ্ঞান করে করা হয়। ইনফেকশন হলে গোড়াতেই সঠিক অ্যান্টিবায়োটিক্স ও ল্যাক্রিমাল ম্যাসেজেই আশাপ্রদ ফল পাওয়া যায়। ওষুধে উপকার না হলে অপারেশন করাতে হয়। বিভিন্ন অপারেশনের মধ্যে DCR, ড্যাক্রোসিস্টো রাইনোস্টমি, যেখানে নাকের হাড় ফুটো করে ল্যাক্রিমাল স্যাকের সঙ্গে নাসিকা গহ্বরের সংযোগ করে দেওয়া হয়। মেডিকেল কলেজে এই অপারেশন খুব সাফল্যের সঙ্গে করা হয়। ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিসে এই অপারেশন খুবই কার্যকরী। কনজাংটাইভো ড্যাক্রোসিস্টো রাইনোস্টমি, ক্যানালিকুলার ব্লক থাকলে এই অপারেশন করা হয়। কিছু কিছু ক্ষেত্রে DCT করা হয়। নাকে অ্যাট্রোফিক রাইনাইটিস, টিবি, লেপ্রোসি বা ক্যান্সার হলে সাধারণত DCT করা হয়। এখানে ল্যাক্রিমাল স্যাককে কেটে বাদ দেওয়া হয়। এক্ষেত্রে চোখে জল জমা বা জল পড়া বন্ধ হবে না, তবে ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব কম। মাইক্রোসার্জারিও আজকাল করা হয়ে থাকে। সুতরাং চোখে জল জমা কোনো বড় অসুখের পূর্বাভাস হতে পারে, তাই চোখে জল জমলে অবিলম্বে ডাক্তার দেখান এবং আরোগ্য লাভ করুন।
0: চোখে জল জমা এ প্রসঙ্গে বললেন ডাক্তার অরুণ কুমার বিশ্বাস।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন গান্ধী কথা।
3: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে গান্ধী কথা।
2: আত্মকথা থেকে পাঠ অনুষ্ঠানে আজ পাঞ্জাবে এই পর্যায় থেকে পড়ে শোনাচ্ছি। পাঞ্জাবে যাহা ঘটিয়াছিল তাহার জন্য স্যার মাইকেল ওডায়ার আমাকে দোষী সাব্যস্ত করিয়াছিলেন। কোনো কোনো যুবকও সামরিক আইনের জন্য আমাকে দায়ী করিতে দ্বিধা করে নাই। কেউ বা ক্রুদ্ধ হইয়া একথাও বলিয়াছেন যে যদি আমি আইন অমান্য করিতাম তাহা হইলে কখনো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হইত না, সামরিক আইনও জারি হইত না, দুই একজন এমন ভয়ও দেখাইয়াছেন যে পাঞ্জাবে গেলে কেউ কেউ আমাকে হত্যা করিতেও দ্বিধা করিবে না। কিন্তু আমার কাছে আমার কাজ এতই ন্যায়সঙ্গত বলিয়া মনে হইয়াছিল যে বুদ্ধিমান ব্যক্তির উহা ভুল বোঝার সম্ভাবনা নাই। পাঞ্জাব যাওয়ার জন্য আমি অধীর হইয়া পড়িয়াছিলাম। পাঞ্জাবে আমি ইতিপূর্বে কখনো যাই নাই। আমাকে যাহারা নিমন্ত্রণ করিয়াছিলেন, ডাক্তার সত্যপাল, ডক্টর কিছলু, পণ্ডিত রামভজ দত্তচৌধুরী, ইহাদের দেখিতে ইচ্ছা হইত। তাহারা জেলে ছিলেন, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে সরকার তাহাদের দীর্ঘদিন কারাগারে রাখিতে পারিবেন না। বোম্বাইয়ে যখনই যাইতাম তখন অনেক পাঞ্জাবি আমার সঙ্গে দেখা করিতেন, আমি তাহাদের উৎসাহিত করিতাম, তাহারাও আমার উৎসাহ বাক্যে সন্তুষ্ট হইয়া ফিরিতেন। এই সময় আমার আত্মবিশ্বাস গভীর ছিল, কিন্তু আমার যাওয়ার বিলম্ব হইতেছিল। ভাইসরয় প্রতিবারই আমার অনুরোধের উত্তরে জবাব দিতেন, এখনও নয়। ইতিমধ্যে হান্টার কমিটি আসিল। তাহারা সামরিক আইনের আমলে সরকারি কর্মচারীদের কতকগুলি ঘটনা সম্পর্কে অনুসন্ধান করিতে আসিয়াছিলেন। দীনবন্ধু অ্যান্ড্রুজ তখন এইখানে উপস্থিত ছিলেন। তাহার চিঠিতে হৃদয় বিদারক বর্ণনা থাকিত। সংবাদপত্রে যাহা প্রকাশিত হইয়াছে সামরিক আইনের জুলুম তার চেয়ে বেশি হইয়াছিল, ইহাই তাহার পত্রের সুর। অন্যদিক হইতে মালব্যজি তার আসিয়াছিল যে আমার পাঞ্জাব যাওয়া চাই। এই অবস্থায় আমি পুনরায় ভাইসরয়কে তার করিলাম। জবাব আসিল, অমুক তারিখে আপনি যাইতে পারিবেন। সে তারিখের কথা আজ আর স্মরণ নাই, তবে উহা 17 অক্টোবর হওয়া সম্ভব। আমি লাহোর পৌঁছিয়া যে দৃশ্য দেখিলাম তাহা কখনো ভুলিবার নয়। অনেক দিন পরে যদি প্রিয়জন ঘরে ফেরে তাহাকে দেখার জন্য যেমন বন্ধুরা আসে, তেমনি করিয়া আমাকে দেখিতে লোক শহর ছাড়িয়া আসিয়া স্টেশন ভরিয়া ফেলিয়াছিল। আমাকে দেখিয়া তাহারা আনন্দে পাগলের মতন হইয়া গিয়াছিল। পণ্ডিত রামভজ দত্ত চৌধুরীর বাংলোতে আমাকে লইয়া যাওয়া হইল। শ্রীমতী সরলা দেবী চৌধুরানীকে আমি পূর্বেই জানিতাম, তাহার উপর আমার দেখাশোনার ভার রহিল। ভার কথাটা আমি ইচ্ছাপূর্বকই ব্যবহার করিতেছি, কেননা যে মুহূর্তে আমি গেলাম সেই মুহূর্তেই গৃহস্বামীর গৃহ ধর্মশালায় পরিণত হইল। পাঞ্জাবে গিয়া আমি দেখিলাম যে সেখানকার অনেক নেতা জেলে যাওয়াতে প্রধান নেতাদের স্থান গ্রহণ করিয়াছেন পণ্ডিত মদনমোহন মালব্য, পণ্ডিত মতিলাল নেহরু ও স্বামী শ্রদ্ধানন্দজি। মালব্যজি ও শ্রদ্ধানন্দজি সঙ্গে আমার পূর্বেই ভালোরূপে ঘনিষ্ঠতা হইয়াছিল। পণ্ডিত মতিলালজির সঙ্গে লাহোরেই ঘনিষ্ঠ সম্পর্কে আসিলাম। এই সমস্ত নেতা এবং অন্য স্থানীয় নেতা যাহারা জেলে যাওয়ার সুযোগ হইতে বঞ্চিত হইয়াছিলেন, তাহারা আমাকে শীঘ্রই আপনার জন করিয়া লইলেন। আমারও কাহাকেও অপরিচিত বলিয়া মনে হইল না। হান্টার কমিটি সম্মুখে সাক্ষ্য না দেওয়া সিদ্ধান্ত আমরা সকলে একমত হইয়া স্থির করিলাম। কমিটিকে বয়কট করা ঠিক হইয়াছিল পূর্বেই, কিন্তু এ কথা আজও আমি বলবো। হান্টার কমিটিকে বয়কট করা স্বাভাবিক পরিণতি রূপে কংগ্রেসের দিক হইতে একটা বেসরকারি সমান্তরাল অনুসন্ধান কমিটি হওয়া দরকার বলিয়া স্থির করা হইল। পণ্ডিত মালব্যজি এই কমিটিতে পণ্ডিত মতিলাল নেহরু, স্বর্গত দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শ্রীযুত আব্বাস তৈয়াবজি, শ্রীযুক্ত জয়াকর ও আমাকে লইলেন। আমরা ভিন্ন ভিন্ন স্থানে অনুসন্ধান করার জন্য ছড়াইয়া পড়িলাম। এই কমিটির ব্যবস্থার ভার স্বাভাবিকভাবে আমারই উপর পড়িল এবং বেশিরভাগ গ্রামের মধ্যে অনুসন্ধান আমাকেই করিতে হইয়াছিল বলিয়া আমি পাঞ্জাবের গ্রাম দেখিবার অমূল্য সুযোগ পাইলাম। এই অনুসন্ধানের সময় পাঞ্জাবের মহিলাদের সঙ্গে আমার এমন সম্পর্ক গড়িয়া উঠিল যেন আমরা কত যুগের পরিচিত। যেখানে যাই সেখানেই তাহারা দলে দলে আমার সঙ্গে দেখা করেন ও নিজের হাতে কাটা সুতোর উপহার দেন। আমি এই অনুসন্ধানকালে স্বভাবতই দেখিলাম যে পাঞ্জাব খাদির এক বিরাট ক্ষেত্র হইতে পারে। লোকের উপর অত্যাচার সম্পর্কে অনুসন্ধান কার্যে যতই আমরা গভীরভাবে প্রবেশ করিতে লাগিলাম, ততই সরকারি অরাজকতা, কর্মচারীদের নৃশংসতা ও অভাবনীয় স্বৈরাচারের কথা শুনিয়া দুঃখিত হইলাম। যেখানে সরকারের সবচেয়ে বেশি সিপাহী সংগ্রহ হয় সেই পাঞ্জাবের লোক কেমন করিয়া এমন নৃশংস অত্যাচার সহ্য করিল, ইহা তখনও আমার কাছে আশ্চর্য মনে হইত, আজও আশ্চর্য মনে হয়। এই কমিটির রিপোর্টের খসড়া তৈরি করার কাজ আমার উপর পড়িয়াছিল। পাঞ্জাবে কি নির্যাতন হইয়াছিল তাহা যাহাদের জানার ইচ্ছা তাহারা এই রিপোর্ট পড়িবেন। এই রিপোর্ট সম্বন্ধে এইটুকু বলিতে পারি যে ইহাতে ইচ্ছাকৃত অতিশয়োক্তি একটিও নাই। যে সকল অবস্থা দেখানো হইয়াছে তাহার সম্বন্ধে সাক্ষ্য আছে। এই রিপোর্টে যত সাক্ষ্য দেওয়া হইয়াছে তাহা অপেক্ষা অনেক বেশি সাক্ষ্য কমিটির কাছে ছিল। যে সম্পর্কে সামান্য মাত্র সন্দেহ হইতে পারে তেমন একটি বিষয় ওই রিপোর্টে দেওয়া হয় নাই। কেবল সত্য সম্মুখে রাখিয়া সত্যের উপর প্রতিষ্ঠিত করিয়া লিখিত এই রিপোর্ট হইতে পাঠক দেখিতে পাইবেন যে ব্রিটিশ শাসন নিজের সত্তাকে বজায় রাখার জন্য কত দূর পর্যন্ত যাইতে পারে, কি অমানসিক কার্য করতে পারে। আত্মকথা থেকে পাঠ আজ এই পর্যন্ত। এবারে শুনব ভজন শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন গান্ধী কথা। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টস এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন প্রত্যুষা।
1: সুপ্রভাত। বইয়ের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি? কষ্ট হয়, হ্যাঁ সত্যিই কষ্ট হয়। বহনকারীর থেকে বোঝার ওজন বেশি, সঙ্গে গলায় দোদুল্যমান জলের বোতল, হাঁটতে গিয়ে টলমল হয় দুটি কচি পা, আধো ঘুমে জড়িয়ে আসে চোখ, মাথার ভিতর ম্যাথ, সায়েন্স, কুইজ ইত্যাদি বিষয় ঠেসে ঠুসে ভরে দেন বাবা মায়েরা। এ যেন যুদ্ধে যাওয়ারই সামিল। ছোট্ট অবুজ সবুজ মন চায় না যেতে স্কুল নামক গড়াদে, কিন্তু ঝড় জল বৃষ্টি কনকনে ঠান্ডায় যেতে যে হবেই, যেতে হবেই বাবা মায়ের অধরা স্বপ্নকে বাস্তব রূপ দিতে। শিক্ষার অছিলায় ওরাও তো শিশু শ্রমিক, চায়ের দোকানে, হোটেলে, ইটভাটায় নোংরা আবর্জনা ঘেঁটে ফেরা কচি কচি হাতগুলো বই খাতাপত্রের কোমল স্পর্শ থেকে বঞ্চিত। দারিদ্র এদের মহান করেনি,

দীর্ণ, কেড়ে নিয়েছে এদের শৈশবের সোনালি দিনগুলোকে। ওদের কান্না ভেজা চোখের সামনে ধূসর হয়ে যায় রামধনুর সাত রং। আজ শিশু শ্রম বিরোধী দিবস। সমাজের সকল স্তরের মানুষকে শিশু শ্রমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত করার জন্যই প্রতিটি শিশুর নিরাপদ শৈশব, শিক্ষা এবং স্বাস্থ্যকর পরিবেশকে নিশ্চিত করার জন্য সরকার, নিয়োগকর্তা, শ্রমিক সংগঠন এবং সাধারণ মানুষকে শিশু শ্রমে বন্ধে একসাথে কাজ করতে উৎসাহিত করার জন্যই আজকের দিনটি বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস হিসেবে পালিত হয়। জুন মাসের ভাবনায় এবারে আলোকপাত। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে মা বাবার ঋণ কি শোধ করা যায়। বিষয়টিকে নিয়ে হীরালাল ঘোষ খাগ বৈকুণ্ঠপুর পাঁচাল বাঁকুড়া থেকে লিখছেন। প্রিয় প্রত্যুষা, অমল আমি বসে গল্প সুচ্ছায়া আমতলে বসে, দেখি সুবল চড়ারোদে ছাতা মাথায় হন্তদন্ত হয়ে যাচ্ছে। অমল বলে, কোথায় যাবে দাদা? উত্তর দেবার সময় নেই আমাদের কৌতূহল, সুবল তো এমন নয়। যাক, ফিরলে পরেই জানা যাবে, আমরা প্রত্যুষার বিষয় ভাবছি। অমল বলে, এ ঋণ সম্পূর্ণ শোধ করা যায় না। মায়ের যে আত্মদান, ত্যাগ, তিতিক্ষা, ক্ষমা, সহনশীলতা, শিশুবেলার পরিচর্যা, তা কি দিয়ে শোধ হয় জানা নেই। বাবার ভাবনা ছেলেকে মানুষ করা, তার জন্য কঠোর শ্রম, রোদে পুড়ে জলে ভিজে মাঠে সোনার ফসল ফলানো, কেউ চালক, হকার, কারখানা শ্রমিক, কত না পেশায়, এসব ছেলে মেয়ে স্ত্রী সংসার প্রতিপালনের জন্য। বেলা বাড়লে অমলের মা ডাকেন, আয় আয় ভর দুপুর, আর রোদে থাকবি না, আমরা যাই ঘরে। সব মা খোঁজ নেয়। পরের দিন সকালে সুবল খোশ মেজাজে, বলি, দাদা কাল কথায় কান্না দিয়ে চলে গেলে? বলল, মায়ের শরীর খারাপ, ডাক্তার, ঘর, বাবার আদেশ বলে ঔষধ আনা, তাই। মা কেমন? ভালো। সুবল চলে যায় মাঠে। অমল বলে, ওই যে সেবা শুশ্রূষা, মায়ের প্রতি ভক্তি, ভালোবাসা, বাবার আদেশ মানা, ওইখানে পুত্রের কিছুটা ঋণ পরিশোধ হয় বই কি। আসলে মা বাবা মাথার উপরে ছাতা, আকাশের মতো উদার ভালোবাসা, কিছুই চাই কি প্রতিদানে, চাই ভালোবাসা। মা বাবা ডাকে জুড়ায় প্রাণ, সেবায় সাধ্যমতো কিছুটা ঋণ শোধ করাই শ্রেয়, তাতে নেই সন্দেহ। এই ঋণ শোধ করা কি সহজ সাধন? মা বাবাকে সন্তুষ্ট রাখলে সব দেবদেবী তুষ্ট হন, আমাদের জীবন্ত দেবদেবী। নমস্কার আন্তে, হীরালাল ঘোষ, খাগ বৈকুণ্ঠপুর, পাঁচাল, বাঁকুড়া। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন ঝাড়গ্রামের সেবায়তন থেকে হিরণময়ী সাহু। স্নিগ্ধ প্রত্যুষা, ভূমের্গ গরীয়সী মাতা স্বর্গাত উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই শ্লোকে বাবাকে স্বর্গের চেয়ে বড় আর মাকে জন্মভূমির চেয়ে শ্রেষ্ঠ বলা হয়েছে। অর্থাৎ বাবা মা আমাদের ঈশ্বর তুল্য, তারা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, স্নেহ মায়া শুশ্রূষা যত্নে বড় করেছেন, হাত ধরে চলতে শিখিয়েছেন, ভালো মন্দ ন্যায় অন্যায়ের পার্থক্য চিনতে শিখিয়েছেন, শিক্ষা সংস্কার দিয়ে আমাদের পরিবেশের উপযোগী হতে সাহায্য করেছেন। যাঁদের কাছ থেকে এত পাওয়া, কোন অঙ্কে তাঁদের সামান্যতম ঋণ শোধ করা সম্ভব? যায় না, যায় না, এতটুকু ঋণ শোধ করা যায় না।
আমাদের সমাজে প্রচলিত প্রথায় বিয়ের পর শ্বশুর গৃহে যাত্রাকালে মেয়ে মায়ের আঁচলে এক মুঠো চাল কনকাঞ্জলি দিয়ে বলে, আমি তোমাদের সব ঋণ শোধ করলাম। এই প্রথা খুবই অবমাননাকর। আজকের শিক্ষিত মেয়েরা অনেকে এই প্রথাকে অস্বীকার করে। বিয়ে হয়ে যাওয়া মানে মেয়ে পর হয়ে যাওয়া নয়, ছেলে মেয়ের সঙ্গে বাবা মায়ের নারীর টান কোনো স্থূল পার্থিব স্বার্থ ছাড়া সহজে নষ্ট হওয়ার নয়। তাই বাবা মা যেমন সদা সন্তানের মঙ্গলাকাঙ্ক্ষী, তেমনি সন্তানেরও কর্তব্য তাঁদের সম্মান করা, বার্ধকে অসহায় অবস্থায় অবহেলায় দূরে ছুঁড়ে না দিয়ে সুস্থ পারিবারিক আবহে সেবা ও যত্নের নিশ্চয়তা দেওয়া। কোনো অর্থমূল্যে নয়, ভালোবাসার ঋণ ভালোবাসা দিয়েই শোধ করলেও করা যেতে পারে। সব বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে শুভেচ্ছান্তে হিরণময়ী সাহু, সেবায়তন, ঝাড়গ্রাম। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন উমা পাল, কৃষ্ণনগর, নদিয়া থেকে। তিনি লিখছেন, প্রিয় প্রত্যুষা, জন্ম থেকে মৃত্যুর আবর্তে জীবজগৎ প্রতি মুহূর্তেই ঋণের বন্ধনে আবদ্ধ। জন্মদাত্রী মাতা পিতা থেকে শুরু করে ধরিত্রী মায়ের কাছেও সকলেই ঋণী। মনে রাখতে হবে, আমাদের চলার পথ সবসময় কুসুমাস্তীর্ণ নয়, অনেক সময় তা কণ্টকাকীর্ণ ও সমস্যাদীর্ণ হয়। ফলে প্রতি পদক্ষেপে সফলতার চেষ্টায় আমরা মানুষরা কারো না কারো কাছে ঋণী। রবীন্দ্রনাথের গানের বাণী, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। অর্থাৎ মানুষ সফলতার চূড়ায় পৌঁছনো মাত্র ফেলে আসা অতীতের স্মৃতি অধিকাংশই ভুলে যায়। সফলতার পেছনে সাহায্যকারীকে মনে রাখা এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোর মধ্যেই একরকমের আনন্দ আছে। বাবা মা অনেক কষ্ট করে সন্তানকে বড় করে মানুষ করেন, সন্তানেরও উচিত বৃদ্ধ পিতামাতাকে জীবনের শেষ কটা দিন শ্রদ্ধাসহ যত্নে রাখা। কথায় বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আমাদের অবস্থাও ঠিক তাই। পিতামাতা অপার স্নেহের বাড়িধারা সম বটবৃক্ষের ছায়ার মতো সর্বদা সন্তানদের আগলে রাখেন, আর যখন সেই ছায়া সন্তানদের মাথা থেকে সরে যায় তখনই আমাদের চৈতন্য হয়। কিন্তু শেষে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না। আবার প্রকৃতি মার কথা, একটি গাছ একটি প্রাণ, তা সত্ত্বেও মানুষ নির্দ্বিধায় অবিরাম গাছ কেটে চলেছে, ফলে মানুষের ভুলে মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধরিত্রী কিংবা পিতামাতা সতত আমাদের নিঃস্বার্থভাবে দান করে চলেছেন, প্রতিদানে আমরা কী দিতে পেরেছি? আমরা যেন কৃতজ্ঞ চিত্তে বলতে পারি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। সকলের শুভকামনায় উমা পাল, কৃষ্ণনগর, নদিয়া। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন অঞ্জলি চন্দ, সম্প্রীতি সরণী, পাণ্ডাপাড়া পার্ক মোড়, জলপাইগুড়ি থেকে। তিনি লিখছেন, চির সাথী প্রত্যুষা, জুন মাসের প্রত্যুষার বিষয় নির্বাচনের মাধ্যমে তুমি জানতে চেয়েছ মা বাবার ঋণ কি শোধ করা যায়। আমি বলবো, কখনো যায় না। ঈশ্বর আর মা বাবার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না, এ বিশ্বাস আমার নিজস্ব। মা বাবা সর্বদা প্রত্যক্ষভাবে আমাদের খেয়াল রাখেন, আর ঈশ্বর অলক্ষ্যে থেকে সদা আমাদের ওপর কৃপা বর্ষণ করেন। মা বাবাই আমার ঈশ্বর। মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে অসহ্য প্রসব যন্ত্রণা সহ্য করে সন্তানকে পৃথিবীর আলো দেখান। সন্তানের মুখ দর্শন মাত্রই সেই যন্ত্রণা ভুলে মায়ের মুখে তৃপ্তির হাসি ফোটে। শীত গ্রীষ্ম বর্ষার আঁচড়টুকু পর্যন্ত সন্তানের গায়ে লাগতে না দিয়ে স্নেহমাখা আঁচল দিয়ে পরম আদরে সন্তানকে সব সময় আগলে রাখেন। কত যে বিনীত্র রাত অতিবাহিত হয় সে হিসাব মায়েরা রাখেন না।
একটু বোধ বুদ্ধি হবার পর থেকে বুঝতে পেরেছি মা বাবার অপার স্নেহ আদর আর শাসনই আমাদের চলার

পত্র না পাঠিয়ে নিজেদের কাছে রেখে একটু ভালো ব্যবহারে সাধ্যমতো ভালো রাখার চেষ্টাটুকু তো নিশ্চয়ই করতে পারি। জ্যৈষ্ঠকালীন শুভেচ্ছা শেষে অঞ্জলি চন্দ, পাণ্ডাপাড়া পার্ক মোড়, সম্প্রীতি সরণী, জলপাইগুড়ি। মা বাবার ঋণ কি শোধ করা যায়, এই বিষয় ভাবনাকে নিয়ে আমরা এখন চলে যাব চিঠির মাধ্যমে জলপাইগুড়িতে। জলপাইগুড়ির ময়নাগুড়ি সুভাষনগর থেকে লিখছেন সৌমিক চক্রবর্তী। বন্ধু প্রত্যুষা, আজ সকালটা মন ভালো করার, তোমার ভাবনায় আমার ভাবনা মিশিয়ে বলি, আমরা প্রত্যেকেই যাঁদের ইচ্ছে হয়ে পৃথিবীর আলো প্রথম দেখি তাঁরাই মা এবং বাবা। নিজেদের স্বপ্নকে আমাদের মধ্যে দিয়ে বাস্তবায়িত করতে, নিজেদের সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আমাদের বড় করে তোলেন তাঁরাই মা বাবা। আমাদের প্রথম অনুভূতি মায়ের জঠর। মা অনেক কষ্ট সহ্য করে এই পৃথিবীতে আনেন আমাদের। যখন বাবার হাত ধরে প্রথম হাঁটতে শিখি, তখন আমার পড়ে যাওয়ার ভয়টা যার বুকে বেশি ব্যথা দেয় তিনিই বাবা। নিজে কম খেয়ে যিনি প্রতি মুহূর্তে আমার সুস্থতা চেয়েছেন তিনি মা। আবার আমাকে সুপ্রতিষ্ঠিত করতে যিনি প্রতিনিয়ত একটু বেশি রোজগারের আশায় ছুটে বেরিয়েছেন তিনিই বাবা। জীবনের সব শিক্ষা বই থেকে আসে না, বাস্তব শিক্ষাগুলো তো মা বাবার কাছ থেকেই পাওয়া। মানুষের জীবনে প্রথম শব্দটার মধ্যে অদ্ভুত এক গভীরতা মেশানো দুর্বলতা থাকে, যে দুর্বলতা প্রথম আলো, প্রথম স্পর্শ, প্রথম হাত ধরা, প্রথম স্বপ্ন দেখতে শেখা, প্রথম ভালোবাসার মধ্যে দিয়ে আমাকে একটু একটু করে পূর্ণাঙ্গ রূপে তৈরি করেছে। আজকের আমি যে আমার মা বাবার নিঃশব্দ অবদানের ফল, আমার সামর্থ্যে বিশ্বাস রেখে আমার উপর ভরসা করা আমার জীবনের প্রথম দুই গুরুদেব আমার মা ও বাবা। আমাকে মানুষ হয়ে ওঠার অর্থ বুঝিয়ে জীবন দর্শন শিখিয়েছেন বাবা, আর মা এখনও অনিশ্চয়তা ও হতাশা কাটিয়ে এগিয়ে চলার মন্ত্র দিয়ে চলেছেন। এই দুই গুরুদেবকে অস্বীকার করা সবচাইতে বড় অকৃতজ্ঞতা। তাই বড় হয়ে যাবার তাড়াহুড়োয়, ব্যস্ততার অজুহাতে কিংবা সাময়িক অহংকারে মা বাবাকে ভুলে না গিয়ে তাঁদের ছায়াকে অনুসরণ করাই হোক জীবনের লক্ষ্য। আমার পরম আশ্রয় মা এবং বাবা নামক বটবৃক্ষের ছায়ায় আরও গভীর ও পরিণত হতে পারি, ওনাদের ঋণ শোধ করার কথা মনেও আনতে চাই না। শুভেচ্ছান্তে সৌমিক চক্রবর্তী, সুভাষনগর, ময়নাগুড়ি, জলপাইগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন মনামী দলুই, পূর্ব মেদিনীপুর, বৃন্দাবনপুর থেকে। লিখছেন, প্রত্যুষা, বাবা মায়ের ঋণ শোধের প্রশ্নই ভিত্তিহীন। এটি কোনো টাকা পয়সার লেনদেন নয়, এ হলো নিজের অস্তিত্বের ঋণ, রক্তের আয়ুর ঋণ। নিজের কোষ ছিঁড়ে 10 মাস গর্ভে ধারণ করে মা আমাদের জন্ম দেন। ভূমিষ্ঠ হবার পর বাবা নীরবে নিজের সমস্ত যন্ত্রণা ভুলে কষ্ট করেন শুধু সন্তানকে ভালো রাখার জন্য। মা নিজের যৌবন ছিঁড়ে খাইয়েছে আমাদের শৈশবকে, বাবা নিজের মেরুদণ্ড ভেঙে সিঁড়ি বানিয়েছে আমাদের উপরে ওঠার জন্য। সন্তানের জন্য তাঁরা তাঁদের আমিটাকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। বাবা মায়ের যত ঋণ শোধ করতে চাইব ঋণ তত বাড়বে, কারণ তারা নেন না, বরং 4 গুণ করে ফিরিয়ে দেন। এ ঋণ শোধের নয়, আমৃত্যু বহনের। এ ঋণ হিসাবের খাতায় থাকে না

0: থাকে নিঃশ্বাসে। প্রতিটি শ্বাস বাবা মায়ের থেকে ধার করা। তারা তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে বন্ধক রেখে সন্তানের ভবিষ্যৎ কেনেন। আমরা যতই তাদের সেবা করি, তা মহাসাগরের কাছে এক ফোঁটা জলের মতো। তারা সব কিছু ত্যাগ করতে রাজি সন্তানকে প্রতিষ্ঠিত করতে। এ ঋণ পরিশোধের নয়। ঋণ পরিশোধের নামে আমরা তাঁদের জন্য যা করি সেটা আসলে কৃতজ্ঞতা। এ ঋণ মৃত্যুহীন, চিরন্তন ক্ষয়হীন, জন্ম থেকে জন্মান্তরে প্রবহমান নিঃস্বার্থ ভালোবাসা। তুমি আমার মা, আমি তোমার মেয়ে, বলো না মা কী পেয়েছ আমায় কোলে পেয়ে। নমস্কার আন্তে, মনামি দোলুই, পূর্ব মেদিনীপুর, বৃন্দাবনপুর থেকে লিখেছেন। প্রত্যুষার আজ ধীরে ধীরে ঘরে ফেরার সময় এসে গেছে। তবে আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের এ মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া এবং তার সঙ্গে কিছু প্রয়োজনীয় কথাও আরও একবার মনে করিয়ে দেওয়া। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে, মা বাবার ঋণ কি শোধ করা যায়? আর এই বিষয়টিকে নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে আগামী 20 জুনের মধ্যে। লক্ষ্য করা যাচ্ছে আপনারা অনেকেই একাধিকবার মেল করছেন, তাই অনুরোধ একবার মেল করুন, অপেক্ষা করুন, আপনার চিঠি অবশ্যই পড়া হবে। আরও একটি বিষয়, অনেকেই আপনাদের মতামতের সঙ্গে আপনাদের ফোন নাম্বার বা ঠিকানা জানাতে ভুলে যাচ্ছেন। খুব মনে করে ফোন নাম্বার এবং আপনার পূর্ণ ঠিকানা লিখতে কিন্তু ভুলবেন না, তাতে অনেক সময় ভালো মতামতও বাতিল হয়ে যাচ্ছে। মনে রাখবেন, জুন মাসের বিষয় ভাবনায় শেষ চিঠি পাঠাবার তারিখ 20 জুন। প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় ছিলেন সুমিতা দত্ত। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি।

আজ সকাল 7:45 শুনবেন নজরুল গীতি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। হ্যালো আকাশবাণী লাইভ ফোন অনুষ্ঠানটি রয়েছে সকাল 8:30, সকাল 9 এবং রাত 8:30 শুনবেন আধুনিক গান সম্রাট কর্মকারের কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী বীণা সহস্রবুদ্ধে, অনুষ্ঠানটি শুনবেন সকাল 9:30। সকাল 10 শুনবেন সীমান্ত কথা, 10:20 রয়েছে দ্বিজেন্দ্র গীতি ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। NCERT বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমাং শুনবেন সকাল 10:30। বেলা 11 কিছু কথায় কিছু গানে লাইভ ফোনের অনুষ্ঠান, কথায় সুরে অনুষ্ঠানটি রয়েছে বেলা 11:30। দুপুর 1 শুনবেন মহিলা মজলিশ, এই অনুষ্ঠানে আজ শুনবেন নারী মন, এছাড়াও রয়েছে সাহিত্য থেকে পাঠ, উপস্থাপনায় অনুশ্রী রায়। দুপুর 1:45 এবং সন্ধে 6:40 শুনবেন দোতারা শিল্পী ললিত চন্দ্র রায়। নেপালি অনুষ্ঠান শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে দুপুর 2:30। বিকেল 5 রয়েছে জওয়ান ভাইদের জন্য হিন্দি গানের অনুষ্ঠান। 5:30 শুনবেন আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান। মেঠুর সুর লাইভ ফোন ইন অনুষ্ঠানটি রয়েছে সন্ধে 6:05। সন্ধে 7:05 শুনবেন হিন্দি ছায়াছবির গান, রাত 8 নাটক অভিনয় রজনীতে সে, রচনা রবীন্দ্রনাথ পাত্র এবং প্রযোজনা অবিনাশ রায়। গুলাম আব্বাসের কণ্ঠে শুনবেন গজল রাত 9:15। 9:30 রয়েছে গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। রাত 10:10 শুনবেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠানটি রয়েছে রাত 10:30। শুনলেন আজ সারাদিনের বিভিন্ন অনুষ্ঠানগুলি সম্পর্কে। এখন আপনাদের জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতীর আজকের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আজ সকাল 7:30 শুনবেন হাম হ্যা রাহি প্যারকে, সকাল 8:15 এবং দুপুর 2 রয়েছে বন্দে মাতরম। চিত্রালোক অনুষ্ঠানটি রয়েছে সকাল 8:30 এবং রাত 8:15। সকাল 9 শুনবেন ইন্দ্রধনু, সকাল 10 হ্যালো ফারমাইশ, চয়নিকা অনুষ্ঠানটি রয়েছে বেলা 11। দুপুর 12:05 শুনবেন ইয়াদকি মেহফিল, দুপুর 1 সুরিলা সফর, দুপুর 2:30 শুনবেন সদাবাহার নাগমে, দুপুর 3 হ্যালো সাহেলি, বিকেল 4 রয়েছে গীতভারী কাহানি, ছায়া গীত অনুষ্ঠানটি রয়েছে বিকেল 5। 5:30 শুনবেন তারানে নাই পুরাণে, গানের ভেলা অনুষ্ঠানটি শুনবেন সন্ধে 6:05। সন্ধে 7 রয়েছে জয়মালা, 7:45 শুনবেন গুলদস্তা, রাত 8 হাওয়া মহল, রাত 9 আপকে লিয়ে, রাত 9:30 রয়েছে আজকে ফানকার, রাত 10 ছায়া গীত এবং রাত 10:30 শুনবেন ঢালতি যায় রাত। শুনলেন অনুষ্ঠান পরিচিতি। এখন আপনাদের জানিয়ে দিই শিলিগুড়ির আজকে ট্রাফিক বুলেটিন। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলছে যে সমস্ত এলাকায় সেগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং, NH10 NH10 শালুগাড়া, শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, ফুলবাড়ি হাট ফুলবাড়ি দুপুর 2 থেকে রাত 8 পর্যন্ত যান চলাচল ধীর গতির হওয়ার সম্ভাবনা রয়েছে। আমবাড়ি হাট আমবাড়ি রোড দুপুর 2 থেকে রাত 8 পর্যন্ত ধীরগতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ এবং নির্দেশনা, বাগডোগরা বিমানবন্দর ও NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NGP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন, কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপরাইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপরাইল রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। শুনলেন শিলিগুড়ির আজকের ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চলতি সংঘাতগুলি সংশ্লিষ্ট অঞ্চলের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলছে। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সুরক্ষার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সরকার ভারতীয় নাবিকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। এজবাস্টানে আজ মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে গতকাল প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে, তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্যে দিয়ে কল্যাণমূলক কাজের অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনা চিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে, সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী বলেছেন, সভায় মুখ্যমন্ত্রীদের মতামত এবং তাদের নিজের নিজের রাজ্যের সম্পন্ন হওয়া কাজের অভিজ্ঞতা থেকে নীতি আয়োগ উপকৃত হয়েছে। নতুন দিল্লিতে আয়োগের পরিচালন পর্ষদের বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়ে তিনি জানান, সভার আলোচ্য বিষয় ছিল বিকশিত ভারত অ্যাট 2047, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন এবং জীবনের সকল দিকের মধ্যে রয়েছে। সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি বলে তিনি অভিমত প্রকাশ করেছেন।
1: The topic for the Governing Council meeting was inclusive human development for Bikasit Bharat 2047, and it was about details. The states talked about what they are doing. Inclusive human development covers all the four stages of life, from childhood to youth to working life to old age. A skilled population is the key to success.
0: নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই সভায় 28টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশগ্রহণ করেন। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং অসম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। এই চুক্তির একদিকে যেমন দেশি প্রথম নীতিকে তুলে ধরে, অপরদিকে তেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে। মন্ত্রী জানান, বর্তমানে ওই অঞ্চলে তেল উত্তোলনের দৈনিক ক্ষমতা 1,000 থেকে 1,500 ব্যারেলের মধ্যে থাকলেও এই চুক্তির ফলে তা 10 গুণ বৃদ্ধি পাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুদিনের উত্তরাখণ্ড সফর আজ শুরু হচ্ছে। এই সফরকালে রাষ্ট্রপতি দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 158তম রেগুলার কোর্স এবং 141তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন। অন্ধ্রপ্রদেশ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA এর 4 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন তেলুগু দেশম পার্টির বাসিয়াম রামাকৃষ্ণ, সানা সতীশবাবু এবং চিন্তাকয়ালা বিজয়া, এবং জনসেনা পার্টির লিঙ্গমেনেনি রমেশ। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার আর বনিতা রানী তাঁদের নির্বাচিত হিসেবে ঘোষণা করেন। ভারতে খরিফ শস্য চাষের মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অয়েল সিডস কিষাণ মিত্র নামে হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটি AI পরামর্শ পরিষেবা অত্যন্ত কার্যকরী মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে তৈলবীজ চাষ সংক্রান্ত গবেষণালব্ধ তথ্য সরাসরি কৃষকদের মোবাইল ফোনে যে কোনো সময় তাদের নিজস্ব ভাষায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। কৃষকরা 4024598180 নম্বরে হোয়াটসঅ্যাপ করে চীনাবাদাম, সর্ষে, তিল, সূর্যমুখী, সয়াবিন, নাইজার এবং অন্যান্য তৈলবীজ ফসল সংক্রান্ত যে কোনো প্রশ্ন ভারতীয় যে কোনো ভাষায় করতে পারবেন। আইডিএফসি ব্যাংক জালিয়াতি সংক্রান্ত তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি হরিয়ানার উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মহানির্দেশকের কার্যালয়ের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট নরেশ কুমারকে গ্রেপ্তার করেছে। অর্থচর প্রতিরোধ আইন পিএমএলএ 2002 এর বিধান অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে থাকা হরিয়ানা সরকার, চণ্ডীগড় প্রশাসন এবং দুটি বেসরকারি স্কুলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 645 কোটি টাকার সরকারি অর্থ আত্মসাত করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে চলতি সংঘাতগুলি সংশ্লিষ্ট অঞ্চলের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলছে এবং বিভিন্ন পরিবর্তনের সূচনা করছে। ফিনল্যান্ডে আয়োজিত কুলতারান্তা টক্সে উদীয়মান শক্তি ও নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক এক আলোচনায় ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোনেনের এবং সংযুক্ত আরব আমিরশাহীর সহকারী বিদেশমন্ত্রী লানা নুসেইবের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। ডক্টর জয়শঙ্কর আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংঘাতের ফলাফল প্রশমন এবং কূটনৈতিক অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখার উপর জোর দেন। ভারতের জ্বালানি সংক্রান্ত সিদ্ধান্তগুলি জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হয় এবং সাশ্রয়ী মূল্য ও সহজলভ্যতার বিষয়টি বিবেচনা করেই জ্বালানি কেনা হয়ে থাকে বলে ডক্টর জয়শঙ্কর মন্তব্য করেছেন। ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি কমানো এবং বৈচিত্র্য আনা এবং অধিকতর সক্ষমতা ও বিকল্প ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বের উপর তিনি আলোকপাত করেন। মন্ত্রী উপসাগরীয় অঞ্চলের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, এই সম্পর্কের ভিত্তি হল জনগণের মধ্যে দৃঢ় যোগাযোগ, জ্বালানি সহযোগিতা এবং ক্রমবর্ধমান কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারিত্ব। তিনি উল্লেখ করেন, শুধুমাত্র এবছরেই ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা সম্পন্ন করেছে এবং কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সামগ্রিক গতিশীলতা সহযোগিতা কাঠামোর মতো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সুরক্ষার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাবিকদের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং সংঘর্ষপূর্ণ জলসীমা দিয়ে চলাচলকারী ভারতীয় এবং বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত সকল ভারতীয় নাবিককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। জাহাজ চলাচলকারী সংস্থাগুলিকে সামুদ্রিক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি পরিস্থিতির উপর বিশেষ নজর রাখতে এবং সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকাগুলি নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, সিফেয়ারার্স ওয়েলফেয়ার ফান্ড সোসাইটি ক্ষতিগ্রস্ত নাবিক ও তাদের পরিবারের প্রয়োজনে আর্থিক সহায়তা এবং অন্যান্য উপযুক্ত সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সার্চ দি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
2: We attach high importance to the welfare and well-being of our seafarers community. Yesterday we condemned the attack on a ship off the coast of Oman in which unfortunately we lost 3 Indian nationals. We had summoned the US CDA here to register a strong protest. The continuing incidents of attacks on shipping in the region are deeply worrisome. These attacks must cease and end, and we also call for dialogue and diplomacy so that we can have an early return to peace and stability in the region.
0: বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল 2 সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। এই সফরে তিনি সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন এবং অর্থনীতি বিষয়ক স্টেট সেক্রেটারি হেলেন বুডলিগার আটিয়েডার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের ওষুধ শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোনো সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকালই ট্রাম্প ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিলেন। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। ম্যাচের 9 মাথায় জুলিয়ান কুইনোনস মেক্সিকোর হয়ে প্রথম গোলটি করেন। 67 মাথায় রাউল হিমেনেজের গোলে মেক্সিকো 2-0 এগিয়ে যায়। ম্যাচে 3 খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি সহ নানা বিষয়ে পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মালদায় প্রশাসনিক বৈঠক করবেন। উত্তরবঙ্গের উন্নয়নের উপর সরকারের বিশেষ নজর রয়েছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্য সরকার দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত 770 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক নির্মাণের পরিকল্পনা করেছে। বিধানসভায় সৈজাল কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 5.5 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ সিআইডির। আগামী রবিবার ফের হাজিরার নির্দেশ। রাজ্য জুড়ে আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। আসছে বিস্তারিত সংবাদে। বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মালদায় আজ একটি প্রশাসনিক বৈঠক করবেন। দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে বৈঠকটি হওয়ার কথা। মালদা ছাড়াও দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদের প্রশাসনের শীর্ষকর্তা বিধায়ক সাংসদদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মালদায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্যে বাজেট পেশের আগে উত্তরবঙ্গের শিল্প বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা তৈরি করতে গতকাল শিলিগুড়ির উত্তরকন্যায় এক বিশেষ প্রাক বাজেট পরামর্শ বৈঠকের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী দায়িত্ব গ্রহণ করে এটি ছিল শ্রী দাশগুপ্তর প্রথম প্রশাসনিক বৈঠক। বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং অর্থ দপ্তরের একাধিক শীর্ষ আধিকারিক। বৈঠকে উঠে আসা সমস্ত দাবি দাওয়া এবং প্রস্তাব বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে অর্থমন্ত্রী সকলকে আশ্বস্ত করেন।
1: আমরা এখন মানুষের সঙ্গে কথা বলে বাজেট বানাচ্ছি। আমি শুনেছিলাম আগে আগে বাজেট তৈরি হতো ট্রেডমিলে, ক্যাজুয়াল ভাবে জিনিসটাকে দেখছি না। 8 মাসের বাজেট এটা সামনের দিনে হতে চলেছে। আমরা কি ধরনের তহবিল উত্তরাধিকারী সূত্রে পেয়েছি সেটার কথাও সারা পশ্চিমবঙ্গের মানুষও সচেতন, সেইগুলো মনে রেখে আমরা একটা বাজেট আনব। সে বাজেটটা একদিকে আমাদের দিশাটা কি, কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাব সামনের দিনে, তার একটা উদাহরণ পাবেন।
0: রাজ্য সরকার দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত 770 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক তৈরির পরিকল্পনা নিয়েছে। পূর্ত দপ্তরের দায়িত্ব নিয়ে মন্ত্রী অজয় পোদ্দার গতকাল এ কথা জানান। তিনি বলেন, দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত রাস্তার কিছুটা অংশ বিহারের কিষানগঞ্জ হয়ে ঝাড়খণ্ডের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে।
2: দার্জিলিং টু গঙ্গাসাগর উইল রান থ্রু বিহার, মানে বিহারের কিষানগঞ্জ এলাকাটা অ্যাড হবে। 36 কিলোমিটার আগে থেকে রোড আছে, তাকে আরো ওয়াইড করে ন্যাশনাল হাইওয়ের মতন চকচক করে ওকে অ্যাড করা যাবে। টোটাল লেন্থ উইল বি 770 কিলোমিটার। বিহার ঢুকে আবার পশ্চিমবাংলায় চলে আসবে।
0: মূল ভূখণ্ডের সঙ্গে সাগরদ্বীপকে যুক্ত করতে মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরির পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করার জন্য ইতোমধ্যে উদ্যোগ নিতে শুরু করেছে পূর্ত দপ্তর। মন্ত্রী গতকাল এই তথ্য জানিয়েছেন। দপ্তরের সচিব সহ শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বর্ষার আগে রাস্তার বড় গর্ত বুঝিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত নির্মীয়মান হাইস্পিড করিডোর জাতীয় সড়কের জন্য গতকাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে জমি তুলে দিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। বহরমপুরে গতকাল একটি অনুষ্ঠানে জেলা শাসক আর অর্জুন জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে প্রায় 90 একর জমি তুলে দেন। পঠন পাঠনের সুবিধায় স্কুলের পাঠাগারগুলিতে পর্যাপ্ত বই রাখার জন্য রাজ্য সরকার উদ্যোগী হবে বলে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জানিয়েছেন। গতকাল বিকাশ ভবনে সাংবাদিকদের তিনি বলেন, বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক বই থাকলে গৃহশিক্ষকের উপর নির্ভরতা কমবে। বিদ্যালয়গুলিতে বিজ্ঞান এবং আর্থসামাজিক বিষয়ে বেশ কিছু বই রাখার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। বিধানসভায় সৈজাল কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি গতকাল 5.5 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে। সিআইডি সূত্রে খবর, বেশ কিছু প্রশ্নের সদুত্তর না পাওয়ায় তাকে আগামী রবিবার দুপুর 12টার মধ্যে ফের ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। আগে 3 বার হাজিরা এড়ালেও হাইকোর্টের নির্দেশে গতকাল সন্ধ্যে 6টা নাগাদ সিআইডি দপ্তরে যান অভিষেক। জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর সাংবাদিকদের কাছে কিছু বলেননি অভিষেক। ভবানী ভবন থেকে সোজা যান কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে। এদিকে গতকালই বিকেল 4:30 নাগাদ দিল্লি থেকে কলকাতায় ফেরেন তৃণমূলের সাধারণ সম্পাদক। বিমানবন্দরে তাকে ঘিরে চোর স্লোগান দেওয়া হয়। আইনের সামনে সবাইকে উপস্থিত থাকতে হবে বলে রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন।
3: সবাইকেই যেতে হবে, আইনের লম্বা হাত, কোন রকম পলিটিক্যাল সুবিধে কেউ পাবেন না, এটাই নিয়ম হওয়া উচিত। তার উপরে উনি হচ্ছেন আইনসভার সদস্য, উনি এমপি, উনি কোন আইন ভারতের জনতা কি মানবে আর কি মানবে না সেটা উনি ওখানে ঠিক করেন, সেই কক্ষের উনি সদস্য।
0: জাতীয় কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিশে যাওয়া জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল। গতকাল দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। জনস্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও তৃণমূল কংগ্রেস সংক্রান্ত কোনো আলোচনা হয়নি বলে বেনুগোপাল জানান।
4: মমতা ব্যানার্জি অ্যান্ড অভিষেক ব্যানার্জি ম্যাডাম অ্যান্ড রাহুল গান্ধী ডিসকশন এক্সটেনশন অফ ইন্ডিয়া এভরিবডি ওয়ান্ট টু স্ট্রেংথেন দ্য ফাইট এগেইনস্ট দিস অ্যান্টি ডেমোক্রেটিক গভর্নমেন্ট উই উইল গো টুগেদার উইথ দ্যাট।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য জুড়ে আগামী 20 জুন যথাযোগ্য মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে গতকাল এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় রাজ্যের সমস্ত জেলায় সদর দপ্তর এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক দিনটি উদযাপনের জন্য একটি বিশদ রূপরেখা তৈরি করে দেওয়া আছে। রাজ্যের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য, সুদীর্ঘ ইতিহাস এবং আইনসভায় গৃহীত প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্মকে তুলে ধরতে এই বিশেষ উদ্যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন বলে বিজেপি সূত্রে জানা গেছে। রাজ্য সরকার কৃষক বন্ধু এবং বাংলা শস্য বিমা প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল গতকাল জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পটিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা এবং বাংলা শস্য বিমা প্রকল্পকে কেন্দ্রের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় পরিবর্তন করা হবে।
5: যারা যারা কৃষক বন্ধু পেতেন না, যারা পিএম কিষানও পান না, এই পিএম কিষান তারা পাওয়ার জন্য আবার ওই একই পথে আবেদন করতে পারবেন এবং পিএম কিষানের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। পিএম কিষান যারা পান তাদের কিছু করতে হচ্ছে না।
0: সারের কালোবাজারি রুখতে এবং চাষিদের কাছে সঠিক সময়ে বীজ পৌঁছে দিতেও নজরদারি চলবে বলে তিনি জানিয়েছেন। রাজ্যে আধার পরিষেবাকে আরও সহজ ও নাগালের মধ্যে পৌঁছে দিতে আরও 4টি আধার সেবা কেন্দ্র চালু করার কথা আধার কর্তৃপক্ষ UIDAI ঘোষণা করেছে। নতুন এই আধার সেবা কেন্দ্রগুলি খোলা হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া জেলায়। নতুন 4টি কেন্দ্র চালু হওয়ার পর রাজ্যে মোট আধার সেবা কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12টিতে। আগামী দিনে রাজ্যে আধার পরিষেবার পরিকাঠামো আরও জোরদার করতে ধাপে ধাপে এই কেন্দ্রের সংখ্যা 12 থেকে বাড়িয়ে 22টি করার পরিকল্পনা রয়েছে UIDAI এর। নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্যে দিয়ে আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। শিশুশ্রমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, শিশুশ্রম নির্মূল করা, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের শিক্ষার আলোয় নিয়ে আসার লক্ষ্যে এই দিনটি উদযাপিত হয়। এ উপলক্ষে আজ রাজ্যে একাধিক কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। বিশ্ব যোগ দিবসের প্রাককালে নদিয়া জেলার চাপড়া, রানাঘাট, ঘূর্ণি সহ বিভিন্ন এলাকায় বাড়ছে যোগচর্চার উৎসাহ। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, সরকারি দপ্তরে নিয়মিত যোগাভ্যাসের আয়োজন করা হচ্ছে। স্বাস্থ্যকর জীবনযাপন ও শারীরিক সুস্থতার লক্ষ্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি সহ নানা বিষয় পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মালদায় প্রশাসনিক বৈঠক করবেন। উত্তরবঙ্গ উন্নয়নের উপর সরকার বিশেষ নজর রয়েছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্য সরকার দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত 770 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক নির্মাণের পরিকল্পনা করেছে। রাজ্য জুড়ে আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।
6: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, তারপর শুনবেন ইংরেজি সংবাদ।

শ্রোতা বন্ধুদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের হ্যালো আকাশবাণী। শুরুতেই শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, আমি রয়েছি তনুকা আপনাদের সাথে। আর আমাদের ফোন নম্বরটি একটু বলে দিই, 9434076705। এই নম্বরে আপনারা ফোন করুন, আপনাদের মতামত জানান আমাদের এবং আমাদের মাধ্যমে বাকি শ্রোতাদের। আজ কিন্তু একটি বিশেষ দিন, আজ বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। সরল নিষ্পাপ দুটো চোখ, ছোট ছোট হাত, ফুলের মতন কোমল মন, প্রাণোচ্ছল হাসি আর ভবিষ্যতের বিশাল সম্ভাবনায় ভরপুর কোমল প্রাণ, আমাদের সকলের ভালোবাসার স্নেহের শিশুরা আগামীর ভবিষ্যৎ। এই শিশুরা যখন শ্রমিকের মতো কাজ করে কোথাও দুমুঠো খাবারের আশায়, জীবনযাপনের তাগিদে, তখন তা আমাদের কাছে হয়ে ওঠে ভীষণ লজ্জার, ভয়ের এবং আগামীর অন্ধকার ভবিষ্যতের আশঙ্কা। আজকের দিনটি পালন করার উদ্দেশ্য কিন্তু এই ছোট ছোট শিশুগুলোর জন্য কোনো হোটেল কিংবা কারখানা যেন কর্মক্ষেত্র না হয়ে ওঠে, বরং বিদ্যালয় যেন হয়ে ওঠে সারাদিনের কর্মক্ষেত্র, তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি। আজ আমরা কথা বলব এই বিষয়ে, শিশু শ্রম নিয়ে আপনাদের ভাবনা। কথায় যাব, তার আগে শুনব আজকের অনুষ্ঠানের প্রথম গানটি। আজ অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন মাসুম ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: এক শ্রোতা বন্ধুকে আমরা পেয়ে গেছি। হ্যালো,
1: হ্যাঁ হ্যালো দিদি ভাই, তনুকা দিদি ভাই।
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: শুভ সকাল দিদি ভাই।
0: শুভ সকাল আপনাকে।
1: আগে আগে আগে দিদি ভাই আপনাকে আমি কোথা থেকে বলছি বলবো, আগে আপনাকে শতকোটি প্রণাম দিদি ভাই, কারণ এই যে মাসুম ছবির এই গানখানা সত্যি করে আমার মনকে একদম কাঁদিয়ে দিলেন দিদি ভাই। বা মানে আজকে ওয়ার্ল্ড শিশু দিবস, তো সেই জায়গায় আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মণ্ডল বলছি দিদি ভাই। হ্যাঁ দিদি ভাই, দেখুন এই শিশু দিবস, শিশুদেরকে নিয়ে আমরা যেভাবে যারা কাজ করায় তাদেরকে সত্যি করে মানে এতবার বলা সত্ত্বেও তারা কিন্তু সেই জায়গায় মানে কাজ অভাবের তারণায় তারা চলে যায় দিদি ভাই। তাদেরকে দেখুন, আজকে আমার এক বৃদ্ধ ভদ্রমহিলা ছিলেন, তিনি ভিক্ষা করে তার ছেলেকে পড়িয়ে আমরা তাকে হেল্প করে আজ কিন্তু সে ব্যাংকের ম্যানেজার দিদি ভাই, সেই শিশু শ্রমিক থেকে সে কিন্তু আজকে ব্যাংকের ম্যানেজার। তো তাকে আমাদের সত্যি করে তাকে দেখা হলে তারা সে এসে সবাইকে বলে, নমস্কার করে, প্রণাম করে, তো সেই জায়গা থেকে আমরা পেয়েছি এই ভালোবাসাটা। এবং আপনার দিদি ভাই দেখুন, দশ বারোটা ছেলে ওই বিনা ফ্রিতে আর কি পড়ায়, তাদেরকে ধরে ধরে নিয়ে আসি, যে ওই সমস্ত মানে ওর মা বাবা মারা আর কি কাজ করতে যায়, তো তাদেরকে ওই নিয়ে যায়, কিন্তু তা আমি নিয়ে যেতে দিই না, আমি নিয়ে এসে আপনার দিদি ভাইকে বলি যে এদেরকে একটু দেখিয়ে দাও, পড়িয়ে দাও, আমার খাতা পেন পেন্সিল যা লাগে আমরা ইয়ে করে হেল্প করে যতটা পারি দিদি ভাই। সবাইকে তো পারা যাবে না আর করতে পারা যাবে না, যতটা পারা যায় করেই আমাদের আমাদের মানে যে সহযোগিতারা সেটা করি। হ্যাঁ, এইটা নিয়ে আছি দিদি ভাই।
0: একদম, আমাদের তো এটাই করণীয়, তাই না? আমরা হ্যাঁ আমরা হয়তো সম্পূর্ণ আটকাতে পারবো না, কিন্তু আমাদের আশেপাশে আমরা যেটুকু পারবো যেটুকু পারবো আমরা সেটুকুই করব। আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে কিন্তু বেশ অনেক ক্ষেত্রেই অনেক শিশুরা তাদের সুন্দর ভবিষ্যৎ কিন্তু গড়ে তুলতে পারবে, তাই না? খুব ভালো কাজ করেন আপনি।
1: ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
0: এইভাবে
1: অনুষ্ঠানে রয়েছি, অনুষ্ঠান চালিয়ে যান। হ্যাঁ, আপনাকে সত্যি করেই আমাদের আর কিছু বলার নেই, ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। এবং আমাদের নিয়মিত একজন শ্রোতা উনি প্রবীর কুমার মণ্ডল, পূর্ব বর্ধমান থেকে। উনি যে বিষয়টা তুলে ধরলেন যে শিশুশ্রম এখন হচ্ছে এবং আগের থেকে অবশ্য অনেক কমেছে, কিন্তু এখনও কিন্তু রয়েছে। তার কারণ, একটা বিশেষ কারণ হলো অভাব। অভাবে পড়ে বাচ্চারা, হয়তো বাড়িতে বড় যারা আছেন তারা কাজ করতে অক্ষম, কিন্তু দুবেলা দুমুঠো খাবার তো লাগবে, সেই প্রয়োজনের তাগিদেই কিন্তু শিশুরা কাজে নামছে আর কাজ করছে তাদের স্বপ্নকে নষ্ট করে দিয়ে। আমরা আরেকজন শ্রোতা বন্ধুকে ইতিমধ্যে পেয়েছি। হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি সৌভিক সরকার বলছিলাম।
0: সৌভিক বাবু বলুন, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আজকের বিষয় তো আপনি নিশ্চয়ই শুনেছেন, এ বিষয়ে আপনার মতামত জানব।
2: অবশ্যই, দেখুন শিশুশ্রম বলতে গেলে অনেকেই বলতে গেলে নেমে পড়ে, দেখলে সত্যি কষ্ট লাগে দিদি। মানে অনেকেই দেখেছি হোটেলের মধ্যে, অনেকে বাসন মাজে, এই মাঝে অনেক কিছু এগুলো করে, সত্যি কষ্ট লাগে। অনেকে পেটের তাড়নায় করে, অনেকে হয়তো বাড়ির অর্থনীতি চাপের জন্য করে। এবং যাবৎ কয়েক বছর ধরে আমরা যে আমাদের যে পাড়ার যারা আছে, ইয়ং ছেলে যারা আছে, তারা একটা আশেপাশে কয়েকটা যারা আছে তাদের শিশুশ্রম আমরা বন্ধ করে দিয়েছি আর কি, চেষ্টা করেছি। এবং তাদের পেছনে মূল কারণ যেটা হয়েছে সেটা হলো মানে পারিবারিক আর্থিক কারণের জন্য তারা এই কাজে নেমে পড়েছে। কেউ হয়তো ক্লাস 4 অবধি পড়েছে, 5 অবধি পড়েছে, কেউ হয়তো মাধ্যমিক টুকু একদমই বলতে গেলে দেয়নি। এবং আমরা সেই জিনিসটা চেষ্টা করেছি তাদেরকে কথা বলে, এখানকার প্রশাসনের সাথে কথা বলে বা আমাদের এখানকার যারা ইয়েরা আছে তাদের সাথে কথা বলে তাদেরকে স্কুলে ভর্তি করিয়েছি আর কি। এবং তাদের যে বইয়ের যে খরচা বলুন, এক বলুন, আমাদের কয়েকটা যে পাড়ার আশেপাশে যে ক্লাবগুলো আছে তাদের সাথে আমরা বই বলুন বা তাদের যাবতীয় যে খরচাগুলো যেগুলো হয় আর কি, সেগুলো করানোর চেষ্টা করা হয়েছে আর কি। এবং সন্ধ্যে সময় যে টিউশনিতে যাওয়া, সেখানে আমাদের দু একজন মাস্টার মশাই সাহায্য করেছে, তাদের কোনো রকম আর্থিক যে টিউশনের যে খরচা যেটা সেটা নেয় না। এবং
0: আচ্ছা
2: এই বছর বলতে গেলে আমাদের এখান থেকে মাধ্যমিক পাশ এবং উচ্চ মাধ্যমিক পাশ কয়েকজন করেছে, এবং পরবর্তীকালে তারা যদি আরো পড়াশোনা করতে চায় আমরা বলেছি তোমরা যদি আবার যদি পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই মুখ ফুটে বলো, সাহায্য অবশ্যই আমরা করব পরবর্তীকালে বলতে গেলে কলেজে বা উচ্চশিক্ষিত যদি হতে চাও। এবং এই জিনিসটা আমরা আশেপাশে সেই জিনিসটা একটা জিনিস ফলো রাখছি, আমাদের যেটুকু যে কসবা বলুন বা আশেপাশে যে শিশুশ্রম যারা আর কি হোটেলে যারা কাজ করে কোন রকম যেন না করে, তারা তারা পড়াশোনার দিকে নজর দিক, তারপরে তার পরবর্তীকালে কি করবে না করবে সেটা তার ইচ্ছে, তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শিশুশ্রমটা আমরা বন্ধ করার চেষ্টা করছি আর কি, আমাদের যেটুকু সাহায্য আছে।
0: ঠিক, খুব ভালো কাজ করছেন, এভাবেই কাজ করুন, সমাজের উন্নতি করতে তো আমাদের সকলকে একসাথে এগিয়ে আসতে হবে, তাই না? আর এই ছোট ছোট শিশুগুলোর মুখের দিকে তাকিয়ে আমাদের কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং এত সুন্দর এত ভালো কাজ করার জন্য আপনাকে এবং আপনাদের যারা আপনাকে যারা সহযোগিতা করছেন সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার। ভালো লাগলো শুনে যে আমরা কিন্তু যথেষ্টই সচেতন এই বিষয়টায়, এবং আমাদের তরফ থেকে যেটুকু আমরা করতে পারি আমরা কিন্তু সাহায্য করছি। আসলে চিন্তাভাবনা তো সময়ের সাথে সাথে পাল্টায়, আস্তে আস্তে কিন্তু সমাজের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শ্রোতাবন্ধুদের জানার জন্য বলছি, এই 2002 সাল থেকে কিন্তু আজকের এই দিনটি অর্থাৎ শিশু শ্রম বিরোধী দিবস কিন্তু চালু হয়, মানে পালন করা শুরু হয়। এই আজকের এই দিনটি বিভিন্ন সরকারিভাবে এবং স্থানীয় কর্তৃপক্ষ যারা আছেন পাড়ায় পাড়ায়, সুশীল সমাজ যারা আছেন সকলেই কিন্তু নিজেদের মতো করে দিনটিকে উদযাপন করে। এই শিশু শ্রমের যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে এবং কারণগুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়ে সমাজের মানুষকে সচেতন করাই কিন্তু এই আজকের দিনটির একটা বিশেষ লক্ষ্য। আমাদের এর সাথে সাথে খেয়াল রাখতে হবে যে অভাব অনটনের জন্য শিশুরা কাজে এগিয়ে আসছে, এছাড়াও কিন্তু আরও কতগুলো কারণ আছে। হয়তো কাজ করার মতো অভাব তার সংসারে নেই, কিন্তু খারাপ সঙ্গ দোষে কিংবা খারাপ একটা অনেক নিজের বয়সে আরও বা নিজের চেয়ে বয়সে বড় ছেলে মেয়েদের সঙ্গে মিশে, বাচ্চাদের সাথে মিশে ও হয়তো খারাপ পথে চলে যাচ্ছে, এবং সেগুলো মাদকাসক্ত হয়ে যাচ্ছে, সেই সমস্ত চাহিদা মেটানোর জন্য হয়তো সে কাজে নামছে। এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করার বিষয়। আমরা জানি সরকারিভাবে আমাদের প্রশাসনের তরফ থেকে তো এগুলো লক্ষ্য রাখাই হয়, বিভিন্ন এনজিওগুলো কাজ করছে, এগুলো তো লক্ষ্য রাখাই হয়, কিন্তু আমাদের নিজেদেরকেও কিন্তু সচেতন থাকতে হবে। পেয়ে গেছি আরেক শ্রোতা বন্ধুর ফোন। হ্যালো, কে আছেন?
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, সুপ্রভাত আপনাকে। হ্যাঁ বলুন লক্ষ্য। হ্যাঁ আমি তো ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন বলুন?
1: আমিও ভালোই আছি।
0: আচ্ছা, আজকের বিষয়টি জানা আছে নিশ্চয়ই? আচ্ছা আচ্ছা, আজকের বিষয় হচ্ছে শিশু শ্রম বিরোধী দিবস, আজকে বিশেষ দিন, আজ আমরা এই শিশু শ্রম নিয়ে একটু কথা বলছি, এ বিষয়ে আপনি কি বলবেন?
1: বলবো, আমি তো টাউনে বাস করি, এখানে এখন শিশু শ্রম অনেক কমে গেছে, আমাদের টাউনের মধ্যে খুবই কম আছে, এখন পাড়াগাঁয় কি অবস্থা সেটা বলতে পারবো না, তবে আগের থেকে অনেক শিশু শ্রমিক অনেক কমে গেছে, অনেক মানুষ এখন
0: সচেতন হয়েছে। ঠিক, এটা কিন্তু লক্ষ্য করা যায় যে আগে যে পরিমাণে ছিল আস্তে আস্তে কিন্তু বিভিন্ন প্রচারের জন্য হোক, আমাদের নিজেদের সচেতনতায় হোক, অনেক কিন্তু কমে গেছে। শিশুদেরকে বিদ্যালয়মুখী হতে হয়েছে বা বিদ্যালয়মুখী করার প্রয়োজন রয়েছে, আমাদের কিন্তু এই বিষয়টাও দেখতে হবে। হ্যাঁ, শুধুমাত্র শিশু শ্রম হলো না, সে কাজ করলো না কোথাও কিন্তু বাড়িতে বসে রয়েছে বা ঘুরে বেড়াচ্ছে বা অযথা সময় নষ্ট করছে, সেই দিকটা নয়, সে যেন বিদ্যালয়মুখী হয়, পড়াশুনো করে, এই বিষয়টাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, তাই তো? আপনিও ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। কথা হচ্ছে, শ্রোতা বন্ধুদের কথাও শুনছি, এবং শুনতে শুনতে আমাদের কিন্তু দ্বিতীয় গানের সময় হয়ে গেছে। আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় গানটি আমরা শুনব মিলি ছবি থেকে, এইচডি বর্মণের সুরে। গানটি গিয়েছেন কিশোর কুমার।

0: ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধুকে আমরা পেয়েছি। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি রাঙাবানি থেকে বলছি, প্রফুল্ল কুমার সিংহ।
0: হ্যাঁ, আমাদের নিয়মিত শ্রোতা প্রফুল্ল বাবু, বলুন কেমন আছেন?
1: আছি ভালো, কারণ আজকের বিষয়টা শিশু শ্রম দিবস, তো দুটি কথা না বলেও না হয়। হ্যাঁ
0: হ্যাঁ, অবশ্যই, আমাদের অনুষ্ঠানে তো সুযোগ করে দেওয়া বলার জন্য, তাই না? হ্যাঁ বলুন বলুন।
1: হ্যাঁ, তো একটি পরিবারের কথা বলতে হচ্ছে, কেউ সুখে কাজে যাচ্ছে, আবার কেউ দুঃখে কাজে যাচ্ছে। তো আমাদের পাশের গ্রামে এক ছেলের কথা বলতেছি, তার বাবা মা মারা গেল দুজনেই। তো যে আরো কাকার বাড়িতে থাকলো, কাকাও মারা গেল, তারা অল্প বয়সে মারা গেল, তখন ছেলেগুলো কি করবে? তো ওই দুইটি ছেলে এখন তারা যুবক হয়েছে, তারা একদম মাত্র 10 বছর বয়সে তাদের বাবা মা মারা গেল। তো ওই গ্রামের ভিতরে মানে একটা মোটর গ্যারেজ আছে, ওরা মোটর গ্যারেজে কাজ করতেছিল, একজন এখন মোটরের ড্রাইভার হয়েছে আর একজন মানে গ্যারেজের কাজ করে, এখন পুরো পরিবারটা সচ্ছল আছে। তো এরা দুঃখে কিন্তু কাজে যাচ্ছে। হ্যাঁ, আবার কিছু কিছু শ্রম হচ্ছে, আমাদের শিশুরা মানে বিদ্যালয়ে মুখী না হয়ে তারা নিশাগ্রস্ত হয়ে কিন্তু তারা সুখে দিয়ে আবার কাজে যাচ্ছে, এটা কিন্তু ভালো নয়। কিন্তু দুঃখটাকে তো রোধ করা যাবে না। তারা তাদের যদি বলা হয় যে তোমরা স্কুল মুখী হও, তাদের তাহলে সংসার কি করে চলবে? তাদের ওই এমন ভাবে কাজটা করতে হবে আমাদের, যারা এই শিশু শ্রম করতেছে তাদের যে কাজটা হাতের কাজ শেখা যায় সেই কাজটা কিন্তু করা ভালো। হ্যাঁ, কোনো চায়ের দোকানে বা কোনো মুদিখানার দোকানে কাজ করে গেলাম সারা জীবন, ওটাতে কাজ শেখা হলো না। হ্যাঁ, শিখতে হলে হাতের কাজ শিখো, যদি অল্প বয়সে শেখা যায় সেটাও কিন্তু ভালো।
0: শিশুদের শৈশবটা শিশুদের কাছ থেকে কিন্তু কেড়ে নেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের সরকারিভাবে অনেক ব্যবস্থা রয়েছে, বিভিন্ন হোম রয়েছে, যেখানে বাচ্চাদের যদি মাতা পিতা মানে বাবা মা যদি না থাকেন, দেখার কেউ না থাকেন, সেখানে কিন্তু সরকারিভাবে তাদের ব্যবস্থা করা হয়, দেখা হয়। আসলে উদ্যোগী হতে হবে আমাদের একটু, মানে আমাদের আমরা আশেপাশে যারা থাকি, আমরা যারা চিনি, আমরা যারা জানি সেই শিশুগুলোকে, তার আমাদের কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। আজকে আমরা পালন করছি শিশু শ্রম বিরোধী দিবস। এই দিনটি কিন্তু ভীষণ

ভীষণ রকমের তাৎপর্যপূর্ণ এবং আমাদের সচেতন হওয়ার একটি দিন। এই দিনটি পালন করা হচ্ছে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তার মধ্যে আমাদের আকাশবাণীর এই বিশেষ অনুষ্ঠানও রয়েছে, হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে আমরা আলোচনা করছি শ্রোতা বন্ধুদের সাথে। চলে যাব আমরা আজকের অনুষ্ঠানের পরের গানটিতে। এই এবারের গানটি আমরা শুনব পদ্মাবত ছবি থেকে সঞ্জয় লীলা বানশালীর সুরে। গানটি গিয়েছেন নীতিমোহন।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদি,
0: নমস্কার, কে বলছেন?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাইবাবু, কেমন আছেন বলুন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো
0: সুপ্রভাত,
1: আছেন?
0: একদম সুপ্রভাত, অনুষ্ঠানে স্বাগত আপনাকে। আজকের বিষয়ে কি বলবেন?
1: হ্যাঁ আজকে বিষয়ে বলছি যে এখনকার দিনে দেখুন অনেক কমে গেছে শিশু শ্রমিকটা। হ্যাঁ আমাদের এখানে দেখছি আগে যে পরিমাণে শিশু শ্রমিক ছিল, সেই পরিমাণে কিন্তু অনেক কমে গেছে, এবং তারা স্কুলে যাচ্ছে এবং শিক্ষা আলো তাদেরকে যেন নতুন করে
0: শিক্ষার আলো পাচ্ছে,
1: শিক্ষিত করছে, শিক্ষিত করছে। আর ধরুন যেসব শ্রমিকরা মানে ছোট ছেলেরা যেসব কাজ করছে, তারা কিন্তু বেশিরভাগ অভাবের তারণায় সেটা শ্রমিক হিসেবে কাজ করছে। কিন্তু সেই ছেলেদের যদি সবাই মিলে যদি কিছু করে সাহায্য করি, সেটাই কিন্তু শিক্ষা আলো দেখতে পাই।
0: ঠিক ঠিক, একদম, আমাদের আজকের বিষয়টা এটাই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, আসলে আমাদের সচেতনতাই হচ্ছে মূল কথা। আমরা সচেতন হব এবং সাহায্যের হাত বাড়িয়ে দেব। কবির কথায়, ছোট শিশু মোরা তোমার করুণা হৃদয়ে মাগিয়া লব, জগতের কাজে জগতের মাঝে আপনা ভুলিয়া রব। ছোট তারা হাসে আকাশের গায়ে, ছোট ফুল ফুটে গাছে, ছোট বটে তবু তোমার জগতে আমাদেরও কাজ আছে। দাও তবে প্রভু হেন শুভ মতি, প্রাণে দাও নব আশা, জগৎ মাঝারে যেন সবাকারে দিতে পারি ভালোবাসা। সুখে দুঃখে শোকে অপরের লাগি, যেন এ জীবন ধরি, অশ্রু মুছায় বেদনা ঘুচায় জীবন সফল করি। হ্যাঁ অবশ্যই, আমাদের এই ছোট শিশুদের পাশে থাকতে হবে, সচেতন হতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে

সঠিকভাবে বিদ্যালয়মুখী করতে হবে ছোট ছোট শিশুদের, স্বপ্ন দেখাতে হবে অনেক বড় হওয়ার, দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলার এবং একজন সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। ধন্যবাদ আপনাদের, আজ হাতে আর সময় নেই, আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠান এখানেই শেষ করছি।

আকাশবাণী শিলিগুড়ি, এতক্ষণ শুনলেন হ্যালো আকাশবাণী লাইভ ফোনের অনুষ্ঠান। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সম্রাট কর্মকার।

শুনছেন আধুনিক গান সম্রাট কর্মকারের কণ্ঠে। প্রথম গানটি শুনলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় ও সুরকার প্রভাসদের সুরে। পরের দুটি গান পরপর শুনবেন গীতিকার এবং সুরকার জটিলেশ্বর মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন সম্রাট কর্মকারের কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন সমীক্ষা।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে একটি ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ক্রমবর্ধমান অপরাধের বিষয়ে কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বর্তমানে সংঘাত পরিস্থিতিতে বিশ্বজুড়ে সরবরাহ পরিকাঠামোর বিস্তারের উপর জোর দিয়ে আন্তর্জাতিক সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় আক্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করে দিয়েছেন। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ড আজ বার্মিংহামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলের সূচনা হয়েছে। প্রথম ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং অসম নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিওর উপস্থিতিতে এই চুক্তিটি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ একে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনই খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে।
1: आज सिर्फ एक एमओयू से ही 1000 से 1500 बैरल प्रतिदिन जो दोहन की हमारी क्षमता है उसको 10 गुना से ज्यादा हम बढ़ा पाएंगे और एक ही फील्ड में 15,000 करोड़ से ज्यादा रिकवरी के संभावनाएं हैं। परंतु पूरे नागालैंड के अंदर ऑयल और गैस जितना भी पड़ा है इसका उत्खनन होगा तो मुझे लगता है कि हमारी जो कमी है इस क्षेत्र में हमें विदेशों पर निर्भर रहना पड़ता है, वो निर्भरता काफी हद तक हम पूरी कर पाएंगे।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমানে বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রা এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে গতকাল সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সহযোগিতা এবং আলোচনার মধ্যে দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনা চিন্তা ও মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী বলেছেন, মুখ্যমন্ত্রীদের মতামত এবং তাদের নিজ নিজ রাজ্যে ইতোমধ্যেই সম্পন্ন হওয়া কাজের অভিজ্ঞতা থেকে নীতি আয়োগ উপকৃত হয়েছে। নতুন দিল্লিতে আয়োগের পরিচালন পর্ষদের বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে তিনি জানান, সবার আলোচ্য বিষয় ছিল বিকশিত ভারত অ্যাট 2047। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন এবং জীবনের সকল দিকের মধ্যে রয়েছে।
2: The topic for the Governing Council meeting was inclusive human development for Vikasit Bharat 2047, and it was about details. The states talked about

0: what they're doing. Inclusive human development covers all the four stages of life, from childhood to youth to working life to old age. A skilled population is the key to success.
1: চলতি সংঘাতের প্রভাব মোকাবিলায় শক্তিশালী ও বৈচিত্র্যময় সরবরাহ ব্যবস্থা, ধারাবাহিক কূটনৈতিক প্রয়াস এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ফিনল্যান্ডে আয়োজিত কুলতারান্তা টক্সে উদীয়মান শক্তি এবং নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক এক আলোচনায় অংশ নিয়ে ডক্টর জয়শঙ্কর গতকাল বলেন, সংঘাতের প্রভাব কেবলমাত্র সংশ্লিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, তার বাইরেও ছড়িয়ে পড়ে। তিনি জানান যে সংঘাতের প্রভাব নিরসনে এবং কূটনীতির অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
2: Today, our largest oil supplier, little less than 40%, is Russia. Our largest gas supplier is the United States. And that was not the case till the 28th of February of this year. The main supplier was Qatar. So what is happening is the world is also de-risking on the region. People are looking for alternative energy sources and saying, okay, I'm prepared to buy at longer distance, maybe at a higher cost, but there is a greater security about it, predictability about it. So what I see in a way is that the global energy scenario will fundamentally change after this.
1: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বেড়ে চলা অপরাধের বিষয়ে কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারে জারি করা এই নির্দেশিকা অনুযায়ী সাইবার অপরাধীরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডিপ ফেক ভিডিওর মাধ্যমে নকল পরিচয় তৈরি করে জালিয়াতি করছে। এই সাইবার অপরাধীরা মূলত ব্যাংকিং সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিশানা করছে। মুখমণ্ডল শনাক্তকরণ, ভিডিও কেওয়াইসি প্রক্রিয়া এবং অ্যাকাউন্ট পুনরুদ্ধারের মতো সুরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে প্রযুক্তির অপব্যবহার করে গ্রাহকদের জালিয়াতির শিকার বানানো হচ্ছে। সরকার আর্থিক লেনদেন কোম্পানি সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে ডিপফেক শনাক্তকরণ ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দিয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি সহ নানা বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গের মালদায় একটি প্রশাসনিক বৈঠক করবেন। দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে প্রস্তাবিত এই বৈঠক হওয়ার কথা। মালদা ছাড়াও দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদের প্রশাসনিক শীর্ষকর্তা, বিধায়ক ও সাংসদদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের উত্তরাখণ্ড সফর আজ শুরু হচ্ছে। এই সফরকালে রাষ্ট্রপতি দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 158তম রেগুলার কোর্স এবং 141তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতা থেকে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর নতুন কোনো সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজমাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকালই ট্রাম্প ইরানের উপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিলেন। একই সঙ্গে ইরানের তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্রগুলি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথাও বলেছিলেন তিনি। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সুরক্ষার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাবিকদের নিরাপত্তার জন্য সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ডিরেক্টর জেনারেল অফ শিপিং সংঘর্ষদীর্ণ জলসীমা দিয়ে চলাচলকারী ভারতীয় এবং বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত সকল ভারতীয় নাবিককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। জাহাজ চলাচলকারী সংস্থাগুলিকে সামুদ্রিক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি পরিস্থিতির উপর বিশেষ নজর রাখতে বলা হয়েছে। সামরিক ক্ষেত্রের বাজেট বরাদ্দ নিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তীব্র মতবিরোধের জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দুই হেভিওয়েট মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী জন হিলির পদত্যাগের পরদিনই সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী আর্ল কার্নসও ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে আর্ল কার্নস জানিয়েছেন, সরকারের প্রস্তাবিত প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনাটি দেশের সুরক্ষার জন্য পর্যাপ্ত নয়। এর আগে জন হিলিও প্রধানমন্ত্রীর কাছে একটি কড়া চিঠি পাঠিয়ে পদত্যাগ করেন। সেখানে তিনি অভিযোগ করেন যে কিয়ার স্টারমার সামরিক ক্ষেত্রে যে পরিমাণ অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছেন তা দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনের তুলনায় অনেক কম। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর গুলিতে 16 জন প্রাণ হারিয়েছেন, আহত 37 জন। খাদ্যশস্যের দাম কমানো, বিদ্যুৎ ও মৌলিক অধিকারের দাবিতে চলা একটি শান্তিপূর্ণ আন্দোলনের উপর পাক বাহিনী গুলি চালায় বলে অভিযোগ। জানা গেছে পাকিস্তান সরকারের নীতি এবং বেআইনি দখলদারির বিরুদ্ধে রাওয়ালকোটে প্রায় 60-70 হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। গত মঙ্গলবারও এই অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 30 জন প্রাণ হারান। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। দুটি গ্রুপে মোট 12টি দল এবারের বিশ্বকাপে যোগ দিচ্ছে। ফুটবল বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্রের মধ্যে ম্যাচটি এখন চলছে। দ্বিতীয়ার্ধের খেলায় 2 দলই 1টি করে গোল করেছে। অন্যদিকে ভারতীয় সময় রাত 12:30 কানাডা বসনিয়ার বিরুদ্ধে খেলবে। দ্বিতীয় ম্যাচে সকাল 6:30 আমেরিকা মুখোমুখি হবে প্যারাগুয়ের। গতকাল আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান উৎপাদনের লক্ষ্যে একটি ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ক্রমবর্ধমান অপরাধের বিষয়ে কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় আক্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করে দিয়েছেন। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ড আজ বার্মিংহামে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। খবর এখনকার মতো শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম পান পুরুষ, বলছেন ভবেশ দাস।
4: শব্দ নিয়ে মশকরা সুযোগ পেলে আমরা কম বেশি সবাই করে থাকি। কেউ তাকে বলতেই পারেন শব্দ কৌতুক। এই কৌতুকটুকু করার জন্য কৌতুকী মন চাই, হিউমার বোধে টইটম্বুর রাখা চাই সেই মনকে। এসব স্কুলে পড়ে বা বলে কয়ে হয় না, যার হবার তার এমনি হয়। কথার তোড়ে ঠোঁটের ডগায় এমনি এসে যায় মুজিয়ে দেবার জন্য মজার শব্দ। ইংরেজিতে যাকে বলে পিইউএন পান, সেই পান করার সহজাত রসবোধ ছিল আমার দেখা একজন মানুষের। তাকে জানেন সবাই, হিমানীশ গোস্বামী। জন্মশতবর্ষে তার কথা বিশেষভাবেই মনে পড়ে গেল। তিনি যদি আজ আমাদের মাঝে থাকতেন, তাহলে চারপাশে সমাজে রাজনীতিতে যা কিছু ঘটছে তা নিয়ে কথার মোচড়ে বর্ণ বিপর্যয়ে শব্দের বিচিত্র অর্থ উদ্ভাবনে নিশ্চয়ই অভাবিত মজায় আমাদের মাতিয়ে রাখতেন। একবার মেয়ের এমএ পরীক্ষার সময় নিজেই তাকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে এলেন হিমানীশদা। বাড়ি ফিরে এলে স্ত্রী জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো? হিমানীশদা বললেন, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু ওখানে দেখলাম বেশ কিছু উগ্রপন্থী বসে আছে। তাই শুনে মেয়ের মা উদ্বিগ্ন হয়ে পড়েন। শেষে জানা গেল পরীক্ষার্থীদেরই হিমানীশদা উগ্রপন্থী বলছেন, কারণ একটু পরেই তারা মুখস্থবিদ্যা পরীক্ষার খাতায় উগরে দেবে। একবার হিমানীশদা আকাশবাণীতে এসেছেন প্রযোজক স্বপ্নময় চক্রবর্তীর ঘরে। ঢুকি বলেন, আরে এ যে দেখি কাঁচকলা। কেন বললেন? কারণ তার টেবিলের কাঁচটা ভেঙে এমন একটা নকশা তৈরি হয়েছে যে সে যেন এক কলাশিল্প। জীবনের শেষের দিকে বেশ কয়েকটা বছর হিমানীশদা থাকতেন দক্ষিণ কলকাতার বাবুবাগান লেনে একটি ফ্ল্যাটে। মাঝে মাঝে অদূরেই পণ্ডিতিয়া রোডে মেয়ের বাড়িতেও যেতেন। একদিন বললেন, আমি বাবুবাগানে পণ্ডিতি করি আর পণ্ডিতিয়ায় করি বাবুগিরি। বটেই তো, বাবুবাগানে কত মানুষ আসছেন, ভারী ভারী বিষয়ে কথা হচ্ছে, আর মেয়ের বাড়িতে পরম যত্ন। শব্দ নিয়ে এই যে রঙ্গ জাদু, তা আমাদের মতো গোমরাথেরিয়ামদের মাথায় সহজে আসে না। মুম্বাইয়ে একবার এক ফুটপাথ থেকে কিনেছিলেন গুস্তাভ ফ্লবেরের একটি বই, এ ডিকশনারি অফ অ্যাকসেপ্টেড আইডিয়াস। তারই অনুসরণে হিমানীশদা লিখলেন শব্দের পান করা একটি মজার বই, অভিধানাই পানাই। সেই অভিধানে বাদ্যশব্দের অর্থ যা বাদ দেওয়া চলে। বাক্য লিখে উদাহরণ দিয়েছেন, লোক তো অনেক, কিন্তু কাজের লোক কোথায়? প্রায় সকলেই বাদ্য। আবার যেমন বাসযোগ্য, অর্থ হল বাস চলার যোগ্য। বাক্য গঠন, কলকাতা শহরে বহু রাস্তা বাসযোগ্য নয়। মেধার দীপ্তি, বুদ্ধির তীক্ষ্ণতা এবং চটজলদি রসিকতার মধুময় উপস্থাপনায় হিমানীশ গোস্বামী ছিলেন স্বতন্ত্র এক মানুষ। তার হাতের কার্টুনও ছিল ভিন্ন ভঙ্গির, হালকা রেখার পলকা ছোঁয়ায় তা ছিল বিচিত্র ব্যঙ্গ আর শ্লেষে ভরপুর। একসময় শঙ্কর্স উইকলিতে তার কার্টুন বেরিয়েছে। কার্টুনিস্ট কুট্টি ছিলেন তার গলায় গলায় বন্ধু। দাবা খেলার ব্যাকরণে তার ছিল সিদ্ধ মস্তিষ্ক। এই খেলার মজা নিয়ে বইও লিখেছেন। তাছাড়া বাবা পরিমল গোস্বামীর মতো ফটোগ্রাফিতে তার হাত ছিল অসামান্য। বাংলা ভাষাও তার উচ্চারণ নিয়ে ভেবেছেন আজীবন। কান পেতে রাখতেন রেডিওয়ে, চোখ ছিল দূরদর্শনের পর্দাতেও। ভাষা, শব্দ ও উচ্চারণের উদাসীন প্রয়োগ সইতে পারতেন না। সম্প্রচারের ভাষা নিয়ে তার ভাবনার কথা বলতে গেলে সে অনেক কথা, দু তিনটে সমীক্ষাতেও কুলোবে না। তিনি রেডিওতে প্রথম অনুষ্ঠান করেন 1944 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। প্রযোজক ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। দাদা শতদল গোস্বামী হিমানিশকে একবার নিয়ে গিয়েছিলেন শিবরাম চক্রবর্তীর কাছে। তাঁর লেখা পড়েই হিমানিশ তাকে গুরু মেনেছেন। গুরুর নামের সঙ্গে মিলিয়ে হিমানিশ লিখেছিলেন একের পর এক জীবরামের গল্প। আর শিবরাম বলেছিলেন, আমি মরে গেলেও আমার হর্ষবর্ধনরা মারা পড়বেন না। শিবরাম যে ছোটদের জন্য গল্প সংকলন সম্পাদনা করেছিলেন, সেই সংকলনে তরুণ হিমানিশের বাড়ি কিনলেন হর্ষবর্ধন গল্পটি নিয়েছিলেন। শিবরামের কথা, এই এক লেখাতেই তিনি আমার যাবতীয় সহর্ষ কাহিনীকে টেক্কা মেরেছেন। শিবরামের গল্পতরুর ছায়ার নিচে হিমানিশের গল্পের হাতও যেন খুলে যেত। শব্দের মজায় মজে হিমানিশদার ওই যে শব্দ নিয়ে পান করা, তার জন্য তাকে বলতেই পারি পান পুরুষ। কিন্তু হিমানিশদা তা কি মানতেন? হয়তো বলতেন, শব্দের রঙ্গলোকে ঢুকে একটু মজাই করি মাত্র, তাই পান পুরুষ নয়, ফান পুরুষ।
3: সমীক্ষা শেষ হল, শিরোনাম ছিল পান পুরুষ, বললেন ভবেশ দাস।
5: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী বীণা শাস্ত্রবুদ্ধে, রাগ কোমল ঋষভ আশাবাড়ী।

0: এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী বীণা শাস্ত্রবুদ্ধে, রাগ কমল ঋষভ আশাবাড়ি। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টজে এবং নিউজ অন এআই অ্যাপে। এখন শুনবেন সীমান্ত কথা।
1: আকাশবাণী শিলিগুড়ি সীমান্ত কথা। সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমরা শুনব ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন খড়িবাড়ি ব্লকের আরও কিছু গ্রামের মানুষের জীবনযাত্রার কথা। আমরা এগিয়ে চললাম খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট দিলসারম জোট গ্রামের দিকে। রাস্তার দুধারে সবুজ ধানক্ষেত, দূরে মেচি নদীর হাচ্ছানি, ছোট ছোট ঘর আর বিস্তীর্ণ মাঠ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম ছোট দিলসারম জোট গ্রামে। এই গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়ের নাম ছোট দিলসারম জোট প্রাথমিক বিদ্যালয়। শিক্ষিকা দেবশ্রী পাল এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার কথা আমাদের জানালেন।
2: নমস্কার।
3: নমস্কার।
2: আর এই স্কুলে আপনি কতদিন ধরে যুক্ত আছেন?
3: তো 2 বছর হলো।
2: আর স্কুলে শিক্ষক শিক্ষা কতজন আছেন?
3: আমরা 3 জন অ্যাসিস্ট্যান্ট টিচার আছি আর 1 জন প্যারা টিচার।
2: স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা এখন কত?
3: 87।
2: আর ছাত্রছাত্রীরা মূলত কোথা থেকে আসে?
3: আসে পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে ওখান থেকে আসছে।
2: ছাত্রছাত্রীদের উপস্থিতি হারটা কিরকম? মানে
3: 65-60 এরকম পার্সেন্টেজ থাকছে রোজ।
2: ছেলে মেয়েদের বিদ্যালয়মুখী করতে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প মিড ডে মিল, মানে দ্বিপ্রাহরিক আহার, এটা কি আপনার স্কুলে হচ্ছে?
3: হ্যাঁ, এটা প্রতিদিন হয়।
2: কি কি তাদের খাওয়ানো হয়?
3: ডাল, তরকারি, মাসে 2 দিন ডিম, মাঝে মাঝে মাংস, এরকম হয়ে থাকে।
2: এই যে তারা দুপুরবেলা খাবারটা পাচ্ছে ছাত্রছাত্রীরা, তারা কি উৎসাহিত হচ্ছে বা পড়াশোনার প্রতি আগ্রহটা বাড়ছে বলে মনে হয় একজন টিচার হিসেবে আপনার?
3: হ্যাঁ, অবশ্যই। কেন, এই বাচ্চারা তো সেরকমভাবে খাওয়া দাওয়াটা তাদের হয় না। স্কুলের যেসব পার্শ্ববর্তী যে বাড়িগুলো আছে, তারা বাবা মারা বেশিরভাগই বাড়িতে থাকে না, তো বাচ্চারা তো দুপুরবেলা সেরকমভাবে খাওয়া দাওয়াটা তাদের হয় না, তো মিড ডে মিলটা হওয়াতে তাদের এই সুবিধাটা হয়। ঠিক।
2: এর পাশাপাশি আপনাদের স্কুলে ছাত্রছাত্রীকে উৎসাহ বাড়ানোর জন্য খেলাধুলার পাশাপাশি সংস্কৃতি চর্চা এই ধরনের কোনো কাজ কি আপনাদের স্কুলে হয়?
3: সেরকমভাবে তো স্কুলে নেওয়াটা সম্ভব হয় না, কিন্তু প্রত্যেক বছর যেটা বাৎসরিক যেটা খেলা হয় সেটা তো ওরা যায়।
2: বিভিন্ন জন্ম জয়ন্তীগুলো পালন হয়?
3: সেগুলো তো হয়।
2: আপনাকে অনেক ধন্যবাদ।
1: কৃষিকাজ এবং হাঁস মুরগি পালন করে জীবিকা নির্বাহ করেন সীমান্ত অঞ্চলের বাসিন্দা কৃষক ভাই জেঠামার্ডি।
2: নমস্কার।
4: নমস্কার।
2: আপনি এখানে কতদিন ধরে আছেন এই গ্রামে?
4: জন্ম এখানেই আমার।
2: তো আপনার বাড়িতে দেখছি যে অনেক হাঁস মুরগি আছে, মুরগিও দেখছি, তো আপনি কি এগুলো বাড়িতে পালন করেন?
4: বাড়িতে পালন করি।
2: কতগুলো আছে?
4: আছে 6-7টা।
2: আচ্ছা। বাচ্চাও তো অনেক দেখছি আছে।
4: হ্যাঁ, অনেক অনেক বাচ্চা আছে।
2: আচ্ছা। এগুলো কি বিক্রি করেন?
4: বিক্রি করি।
2: বিক্রি করি। আচ্ছা। আর এছাড়া আপনি কি কাজ করেন?
4: কৃষক, খেতি কাজ করি।
2: খেতি কাজ করি।
4: খেতি কাজ করি।
2: তো আপনার কয় বিঘা জমি আছে?
4: জমি 3 বিঘা।
2: এই 3 বিঘা জমিতে আপনি কি লাগান?
4: ধান, পাট।
2: যতটা আপনি ধান পাচ্ছেন সেটা আপনি কোথায় বিক্রি করেন?
4: বাজারে।
2: কীরকম আয় হয়?
4: মোটামুটি বিঘায় 8 মণ করে হয়।
2: আচ্ছা। তো সবটাই বিক্রি করেন?
4: কিছুটা খাই আর কিছুটা বিক্রি করি।
2: আচ্ছা আচ্ছা। তো আপনার পরিবারে কে কে?

0: আচ্ছা
1: পরিবারের ছেলে আছে,
0: হুম,
1: বৌমা আছে,
0: আচ্ছা
1: নাতি নাতিনি আছে।
0: আপনাকে অনেক ধন্যবাদ,
1: নমস্কার।
2: বেশ কিছু বাড়িঘর, ছোট্ট গ্রাম, এই ছোট দিলশারাম জোত। সংসারের দায়িত্বভার কাঁধে নিয়ে দোকান করেন এই গ্রামেরই বছর একুশের যুবক গোপাল সিংহ।
0: নমস্কার।
3: নমস্কার।
0: এই দোকানে আপনার যে মালগুলো, এগুলো আপনি কোথা থেকে নিয়ে এসেছেন?
3: এগুলো এই যে আমাদের সামনে পানাটিঙ্গি নিউ মার্কেটে, কোনো সময় বাতাসিতে, এই সামনে বাজারগুলোতেই নিয়ে আসতেছি মাল।
0: আচ্ছা, এই দোকান করে আপনার কীরকম আয় হয়?
3: বাড়িতে যখন খাওয়ার খরচাও হয়, এমনি কিছু হাজিরা তো বসে যায়, 200-300 বসে যায়।
0: আচ্ছা,
3: বাবা এইদিকে কাজ করে হয়ে যায়, বাড়িতে চলে যায় মানে কোনো রকম।
0: আচ্ছা, তো আপনার পরিবারে কে কে আছে?
3: পরিবারে মা, বাবা, দুইটা বোন, আমি একা, দিদা আছে।
0: আচ্ছা, বাবা কি কাজ করেন?
3: বাবা পানি ট্যাঙ্কিতে রিক্সা চালায়।
0: আচ্ছা, আর বোনরা যারা আছে তারা কি করে?
3: একজন স্কুলে পড়ে, পড়াশোনা করে, বাড়িতে বড় বোনটা আছে।
2: ছোট দিলশারাম জোত থেকে এবার আমরা রওনা হলাম ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন আরও একটি নতুন গ্রামের দিকে। খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গণ্ডগোল জোত গ্রামে এসে আমরা পৌঁছলাম। এই গ্রামেরই পঞ্চায়েত সদস্য শুভলাল সিংহ গ্রাম সম্পর্কে আমাদের জানালেন।
0: নমস্কার।
4: নমস্কার।
0: আপনার গ্রামের মানুষেরা সাধারণত জীবিকা নির্বাহ করেন কিভাবে?
4: কৃষি কাজ করে, কেউ এখন আমাদের লোকাল খড়িবাড়ি থেকে সবজি নিয়ে আসে, এখানে কিছু কাজ করে ওরা সবজি বিক্রি করে, কেউ ছোটোমোটো চা দোকান করে বসবাস করে, মানে কোনো রকম করে দিন কাটাচ্ছে।
0: আচ্ছা, আর কেন্দ্রীয় সরকারের তো অনেক প্রকল্প আছে, সেই প্রকল্পগুলোর মধ্যে ধরুন যে মিড ডে মিল, আপনার এখানে যে স্কুলগুলো আছে ঠিক মতন হচ্ছে কিনা, রাস্তাঘাট বা স্বচ্ছ ভারত অভিযান যেগুলো রয়েছে
4: সেগুলা এখন শোনা যাচ্ছে যে অনেক জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের এখানে সেসব জিনিস এখনো পুরো ক্লিয়ার আসে নাই।
0: আপনার গ্রামের রাস্তাঘাট কিরকম?
4: রাস্তাঘাট বিশেষ ভালো নেই।
0: আর কতজন পরিবার আছে এই গ্রামে?
4: 1200 মানে উপরে আছে, তার নিচে নেই।
0: আর মহিলাদের জন্য অনেক রকম প্রকল্প কেন্দ্রীয় সরকারে আছে, সেগুলো কি আপনার গ্রামে সবাই পাচ্ছে?
4: সবাই ঠিক মতো পাচ্ছে না।
0: আপনাকে অনেক ধন্যবাদ।
4: নমস্কার।
2: জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসবাস করেন এই গ্রামের মানুষ, সে কথা জানালেন ব্যবসায়িক মোহাম্মদ জাভেদ আলম।
0: নমস্কার।
5: নমস্কার।
0: আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে?
5: আমার পরিবার বাবা মা ভাই দাদা সবাই আছে।
0: তারা কি কাজ করেন?
5: দোকান আছে, মুদিখানা দোকান আছে, এই গাড়ির কাজ।
0: আচ্ছা, আর আপনাদের এই গ্রামে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসবাস, হ্যাঁ, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় কি?
5: না না, কোনো অসুবিধা নেই, আমরা মিলেমিশে এখানে বসি, কোনো অসুবিধা নেই।
0: কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলোর মধ্যে যেমন ধরুন যে মিড ডে মিল আছে বা স্বচ্ছ ভারত অভিযান আছে, তো এইসব প্রকল্পগুলোর মধ্যে আপনারা জানেন কি?
5: হ্যাঁ জানি।
0: হ্যাঁ, তো আপনার বাচ্চারা কি মিড ডে মিল পায়?
5: হ্যাঁ পায়, পায়।
0: আপনাকে অনেক ধন্যবাদ।
2: গৃহবধূ সন্ধ্যা রায় সংসারের নানান দিকের কথা উল্লেখ করলেন।
0: নমস্কার।
6: নমস্কার।
0: এই গ্রামে আপনি কতদিন ধরে আছেন?
6: প্রায় 30-40 বছর।
0: আপনার পরিবারে কে কে আছেন?
6: আমার পরিবারে আমি, আমার স্বামী আর তিনটা বাচ্চা, দুইটা মেয়ে এক ছেলে।
0: তো আপনার স্বামী কি করেন?
6: আমার স্বামী ভ্যান চালায়।
0: ভ্যান চালিয়ে যা রোজগার করছেন সেটা দিয়ে সংসার ঠিক মতন চলছে?
6: চলছে, চালাই যাচ্ছি।
0: আর ছেলেমেয়েরা এরা কি করে?
6: ছোট ছেলেটা বাড়িতে আছে, 3 বছর বয়স, দুটা মেয়ে স্কুলে পড়ে, নকশাল বাড়ি নন্দপ্রসাদ গার্লস স্কুল।
0: আচ্ছা, তো এখান থেকে কিভাবে যায় ওরা?
6: বাসে।
0: আপনি কি কোনো কাজ করেন?
6: না, আমি কাজ করি না, বাড়ির কাজ করি।
0: আর পানীয় জল কোথা থেকে নিয়ে আসেন?
6: পানীয় জল বাড়িতেই আছে, কল।
0: আর রান্না করার জন্য কি জ্বালানি ব্যবহার করেন?
6: রান্না করার জন্য গ্যাসে রান্না করি।
0: আর আপনাদের এই গণ্ডগোল জ্যোতি কি সেলফ হেল্প গ্রুপ আছে?
6: সেলফ হেল্প গ্রুপ আছে।
0: আপনি কি যুক্ত আছেন?
6: না, নাই।
0: আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।
6: নমস্কার।
2: কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন গণ্ডগোল জোতের কৃষক ভবেশ সিংহ। তিনি সরকারি নানান সুযোগ সুবিধার কথা তুলে ধরলেন।
0: নমস্কার।
7: নমস্কার।
0: আপনার নাম?
7: আমার নাম ভবেশ সিং।
0: এই গ্রামে আপনি কতদিন ধরে বসবাস করছেন?
7: 20-25 বছর বসবাস করছেন।
0: আপনার গ্রামটার নাম ঠিক?
7: গণ্ডগোল জোত।
0: আপনার কত বিঘা জমি আছে?
7: আমার টোটাল 3 বিঘা জমি আছে।
0: সেখানে আপনি কি ফসল উৎপাদন করেন?
7: সেখানে ধান, শাকসবজি, পাট।

0: গম ইত্যাদি ভুট্টা টুট্টাও করি।
1: আচ্ছা, তো কত পরিমাণ জমিতে আপনি এগুলো উৎপাদন করেন?
0: আমি 2 বিঘা মাটিতে ধান আবাদ করি, আর 5 কাঠা মাটিতে আমি শাকসবজিটা করি, আর 10 কাঠা মাটিতে আমি ওই ভুট্টা করি, আর 2-1 কাঠা মাটিতে ওই মানে লঙ্কা পেঁয়াজ মরিচ এগুলো আবাদ করি।
1: এই যে আপনি ফসল উৎপাদন করছেন, এগুলো আপনি কোথায় বিক্রি করেন?
0: বাজারে বিক্রি করি।
1: কোথায়, কোন বাজারে?
0: নকশালবাড়ি বাজারে বিক্রি করি, খড়িবাড়ি বাজারে বিক্রি করি, বাতাসিতে বিক্রি করি।
1: আচ্ছা, বছরে কীরকম আয় হয়?
0: হ্যাঁ, এখানে মোটামুটি ফসলটা একটু ভালোই হয়, যেটা আমরা মোটামুটি দেখছি যে একটু খাটতে হয়, তারপরেও ফসলটা ভালোই হয়, এবং বছরে মোটামুটি একটা ভালো আয় আসে যায়, সেটা হচ্ছে 5-7 হাজার টাকা বেনিফিট হয়।
1: পরিবারে আপনার কে কে আছে?
0: পরিবারে আমরা 4 জন টোটাল, বউ আছে আর 2টা বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে।
1: আর আপনার গ্রামে কি ফার্মার্স ক্লাব আছে, মানে কৃষকদের যে ক্লাব থাকে?
0: না, এখানে এটা আমাদের সমস্যা, এটা আমাদের ফার্মার ক্লাব এখানে নেই।
1: আচ্ছা,
0: এটা আমাদের হলে একটা ভালো হতো আর কি।
1: তো কৃষিকাজ এবং কৃষিক্ষেত্রে উন্নতির জন্য সরকারি তো বিভিন্ন রকম সুবিধাগুলো আছে, সেই প্রকল্পের সুবিধাগুলো পান?
0: হ্যাঁ, সরকারি সুবিধাগুলো পাই, বীজ, সার, কীটনাশক, এক্সপ্রে মেশিন, এগুলো আমরা পাই, অস্বীকার করে লাভ নেই, এগুলো আমরা পাচ্ছি।
1: এগুলো কি নিয়মিত পান?
0: হ্যাঁ, নিয়মিত পাচ্ছি।
1: আর সেচ ব্যবস্থা কীরকম আছে?
0: সেচ ব্যবস্থা আমরা বাতারিয়া নদী থেকে নালা বের করে দিচ্ছে সরকারের থেকে প্ল্যান করে, আমরা সেই নালা থেকে আমরা জলটা নিয়মিত পাচ্ছি।
1: আর যেহেতু এটা একদম আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলে, ভারত নেপাল সীমান্ত অঞ্চলে, চাষাবাদ করতে বা বাজারজাত করতে বা অন্য কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা হয় কি?
0: না না, এখানে এমন কোনো অসুবিধা নেই, এবং এখানে যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো আমাদের এখানে, খুব সুন্দর।
1: আপনাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ, নমস্কার।
2: পেশায় সাইকেল মেকার, কিন্তু মনে প্রাণে একজন লোকসঙ্গীত শিল্পী। সারাটা দিন কাজ করার পর বাড়ি ফিরে গান বাজনা চর্চা করা জগদীশ রায়ের নিত্যদিনের কর্ম। শোনালেন তার জীবনের কথা।
1: নমস্কার।
3: নমস্কার
1: জগদীশবাবু, আপনি এই যে গ্রামে কতদিন ধরে বাস করছেন একটু বলুন।
3: আমি 16 বছর ধরে আছি, 16 বছর ধরে
1: গণ্ডগোল জ্যোতি।
3: গণ্ডগোল জ্যোতি।
1: আচ্ছা, আর এই যে আপনার শিল্প চর্চা করছেন, সেটা কতদিন ধরে করছেন?
3: মোটামুটি এখানে আসার আগের থেকেই করছি।
1: কত কত বছর হবে?
3: 20-22 বছর হবে।
1: আচ্ছা, খুব ভালো। আর এর পাশাপাশি আপনি জীবিকা নির্বাহের জন্য আর কোনো কাজকর্ম করেন কি?
3: হ্যাঁ, আমার একটা সাইকেল দোকান আছে।
1: আচ্ছা,
3: সাইকেল রিক্সা মেরামত।
1: আচ্ছা, বাহ। আর আপনার গ্রামে শিল্প সংস্কৃতি চর্চা এগুলো কীরকম?
3: মোটামুটি আমাদের গ্রামে শিল্প চর্চা ভালোই হয়।
1: আচ্ছা, এর উন্নতির ব্যাপারে আরও কিছু পরিকল্পনা কি আছে আপনাদের?
3: হ্যাঁ, পরিকল্পনা তো আছে। আমরা চাচ্ছি আমাদের গ্রামে অনেক রকম সরকারিভাবে এই ধরনের গান বাজনা শেখার জন্য যেন সরকার আমাদেরকে শেখার জন্য কোনো কিছু অনুদান করেন, তাহলে আমাদের গান বাজনা গাওয়ার খুব ভালো হবে।
1: বা আর সকলে মিলে, মানে জাতি ধর্ম নির্বিশেষে, মানে মুসলিম ভাই বা হিন্দু ভাই, সবাই মিলেমিশে যখন অনুষ্ঠান এখানে কি হয়?
3: হ্যাঁ, এখানে তো অনেক ধরনের অনুষ্ঠান হয়। আমাদের এখানে যত কিছু অনুষ্ঠান হয় আমরা সবাই মিলে ওই অনুষ্ঠানে যোগদান করি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি আছে আমরা প্রত্যেকের অনুষ্ঠানে যাই, সব জাতিরাই প্রত্যেক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি।
1: আর লোকগীতি তো বিশেষ করে ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের একটা মাটির গান, তাই তো? উত্তরবঙ্গের মানুষের একটা প্রাণীর গান, তো এবারে আমরা একটু শুনিনি ভাওয়াইয়া গান।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
2: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
3: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
2: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
3: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
2: डायल कीजिए 8700014242।
3: नंबर एक बार फिर नोट करें 8700014242।
4: ভালো করে হাত ধুতে 20 সেকেন্ড লাগবে। দুই হাতে সাবানটাকে ভালো করে মাখবে, আঙুলগুলো ঘষা চাই দু হাতের তালুতে, জলের ধারায় পরিষ্কার নখের ময়লা সরাতে। হাত ধোয়া জরুরি ভাই করোনাকে হারাতে।
5: যত্রতত্র মলত্যাগে অসুখ বিসুখ বাড়ে, সুস্থ থাকা সহজ হয় শৌচালয় ব্যবহারে।
4: আমাদের পরিবেশ রাখবো ঠিকঠাক, সব বাড়িতে তাই শৌচাগার থাক।
5: খোলাস্থানে মলত্যাগ ভারী অন্যায় কাজ, শৌচালয় ব্যবহারে ঢাকে লজ্জা লাজ। ভালো করে হাত ধুতে 20 সেকেন্ড লাগবে, দুই হাতে সাবানটাকে ভালো করে মাখবে, আঙুলগুলো ঘষা চাই দু হাতের তালুতে, জলের ধারায় পরিষ্কার নখের ময়লা সরাতে। হাত ধোয়া জরুরি ভাই করোনাকে হারাতে।
4: যত্রতত্র মলত্যাগে অসুখ বিসুখ বাড়ে, সুস্থ থাকা সহজ হয় শৌচালয়ে ব্যবহারে।
5: আমাদের পরিবেশ রাখবো ঠিকঠাক, সব বাড়িতে তাই শৌচালয় থাক।
4: খোলা স্থানে মলত্যাগ ভারী অন্যায় কাজ, শৌচালয় ব্যবহারে ঢাকে লজ্জা লাজ।
6: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
7: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর DRM ট্রান্সমিটারে,
6: সেই একই চেনা ঠিকানায়
7: 421.9 মিটার,
6: 711 কিলোহার্টজ।
7: শুধু কি বাড়িতেই?
6: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন DRM সম্প্রচার,
7: ঝকঝকে ডিজিটাল,
6: কাহিনী কথা সুরতাল।
7: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
6: কারণ DRM সম্প্রচার
7: শুনতে ভুলবেন না।
6: Stay tuned.
8: नए जमाने की नई तस्वीर, अब छत पर लगे टीवी एंटेना को कहो गुड बाय सदा के लिए। समय के साथ बदलें, आगे बढ़ें, ले आएं आज ही दूरदर्शन का DD फ्री डिश। इसमें है आपके पसंदीदा 100 से ज्यादा टीवी चैनल्स, इसके अलावा 51 एजुकेशनल यानी पढ़ाई लिखाई वाले

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে দ্বিজেন্দ্র গীতি। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন এনসিইআরটি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমাঙ্গ।

এতক্ষণ শুনলেন এনসিইআরটি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমাঙ্গ, আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

0: কিছু কথায় কিছু গানে লাইফ ফোন ইন অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের অনেক স্বাগত জানাই। আমাদের ফোন নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9434076705। এই নম্বরে শ্রোতা বন্ধুরা ফোন করুন। আজ আপনাদের সাথে আমি আছি তনুকা, আর আমার সাথে আছে
1: আমি মিষ্টু।
0: আজ আমরা আছি আপনাদের সাথে, আজ কথা বলবো বিভিন্ন বিষয়ে। বিভিন্ন বলতে আজ যে দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য তা হলো আজ শিশু শ্রম বিরোধী দিবস। আজকের বিষয়ে আমাদের শিশু শ্রম নিয়ে আমরা কথা বলবো, তার ফাঁকে শুনবো গান। ইতিমধ্যে কিন্তু আমরা এক শ্রোতা বন্ধুকে পেয়ে গেছি।
1: আগে দেখে না যাক কে রয়েছেন সাথে।
0: হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি সুজন বিশ্বাস বলছি, জলপাইগুড়ি থেকে।
0: হ্যাঁ সুজন বাবু বলুন, আমাদের আজকের বিষয়
2: কথা কি বলছেন? কিন্তু এর মধ্যে তো গার্জিয়ানের সবচেয়ে ভার বেশি, ড্রাইভারটা তো গার্জিয়ানের উপরই বর্তায়।
0: হ্যাঁ আপনার মতামত আপনি রাখুন। হ্যাঁ
2: সেই কেয়ারটুকু তো গার্জিয়ানই নেয় না, কে করবে সেই কাজটুকু?
0: আসলে অনেক সময় তো
1: বাধ্য হতে হয়, বাধ্য হয়ে অনেক বাচ্চাকে হয়তো কোনো চায়ের দোকানে কাজ করতে হয় অথবা কোনো হোটেলে কাজ করতে হয়, সেই অভাবের টানেই হোক।
0: আমাদের মানে শিশু শ্রম আসলে বেশিরভাগটাই আমরা আজকাল যা দেখি তা হচ্ছে অভাবের কারণে। আসলে বাবা মায়েরও হয়তো কিছু করার থাকে না সেক্ষেত্রে, বা অনেকের ক্ষেত্রে হয়তো বাবা মাই থাকে না। এ বিষয়ে কি বলবেন? আসলে আমাদের আজকের বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের সচেতনতা। আমাদের আজকের দিনটা তো বিভিন্নভাবে পালিত হয় আমাদের দেশে, এবং আজকের দিনটিকে মাথায় রেখে আমাদের এই বিষয়টাকে খুব ভালোভাবে ভাবতে হবে, এবং বাচ্চাদেরকে অনেক বেশি আগলে রাখার মতো একটা জায়গায় আমাদের যেতে হবে আমাদের অভিভাবক হিসেবে। এই বিষয়টাই বলার। ধন্যবাদ। হ্যাঁ ঠিক ঠিক, ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। চলছে আমাদের কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠান, লাইফ ফোন ইন অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা ফোন করুন 9434076705 এই নম্বরে। আমাদের কথা তো চলবেই, তার মধ্যে থেকে আমাদের আজকের কিন্তু অনুষ্ঠানের প্রথম গানটির সময় হয়ে গেছে। আমরা শুনে নেব আজকের প্রথম গানটি, শিল্পী অঞ্জন দত্ত।

0: চলছে আমাদের কিছু কথায় কিছু গানে লাইফোনের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে ফোন নম্বরটি আরেকবার জানিয়ে দিচ্ছি, 9434076705। আজ আমরা কথা বলছি বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ফোন করুন। মিষ্টু, আমাদের আজকের এই অনুষ্ঠানে এই যে বিষয়টা আজকে রয়েছে, আজকে তো এই দিনটা আমাদের, তোমার কি মনে হয় কেন উদযাপন করা হয়?
1: আসলে শিশুরা তো আমাদের জাতির ভবিষ্যৎ, তাই শিশু শ্রমের যে ভয়াবহতা সম্পর্কে আমাদের সচেতনতা বৃদ্ধি করাটা প্রয়োজন, তার জন্যই এই দিনটিকে বিশেষভাবে আমরা উদযাপন করি। প্রতিটি শিশুর জন্য শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর একটা শৈশব নিশ্চিন্ত করার জন্য আমরা সকলকে এক জায়গায় আনতে পারি ঠিক এই দিনটাতে। তাই আমরা বারবার এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। শিশুর হাতে শ্রম কোনো পরিশ্রমের কাজ নয়, তার হাতে তুলে দিতে হবে শিক্ষার আলো।
0: একদম
1: এই বার্তাই যেন চারিদিকে ছড়িয়ে যায়।
0: হ্যাঁ, শিশুরা যাতে বিদ্যালয়মুখী হয়, স্কুলমুখী হয় এবং পড়াশুনো করে একটা সুন্দর ভবিষ্যৎ যেন তারা গড়তে পারে। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
2: কেমন আছেন?
0: হ্যাঁ, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন?
2: আমিও ভালো আছি, খালারা খেয়ে বসছি, কৈতুল দাস।
0: হ্যাঁ,
2: ভালো ভালো গান চালান।
0: আজকের বিষয় নিয়ে কিছু বলার আছে?
2: না,
0: কিছু বলার নেই। আসলে উনি ভীষণ সঙ্গীত প্রেমী মানুষ, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, জুড়ে থাকুন আমাদের সাথে। উনি ফোন করে আমাদের বলেন একটু সুন্দর গান চালাতে। আসলে গান তো আমরা শুনছি, শুনবো, আর তার সাথে যে বিষয়গুলো নিয়ে কথা হয় আমার মনে হয় সেগুলোও কিন্তু খুব জরুরি।
1: একদমই,
0: হ্যাঁ, মানে সচেতনতা গড়ার ক্ষেত্রে আর আমাদের মাধ্যমে বিভিন্ন শ্রোতাদের কাছে আমাদের এই কথাগুলো কিন্তু পৌঁছে যাচ্ছে। তারা এই বিষয়টা নিয়ে কিন্তু ভাবছেন এবং লক্ষ্য করলে দেখবে এই শিশু শ্রমিকের সংখ্যা কিন্তু আমাদের আগে যা ছিল এখন বর্তমানে কিন্তু অনেকটাই কমে এসেছে।
1: তবে শিশু শ্রম বন্ধ করা কিন্তু শুধু সরকারের দায়িত্ব নয়, পরিবার, সমাজ এবং আমাদের প্রত্যেকের কিন্তু এটা সম্মিলিত একটা দায়িত্ব। যদি আমরা কোনো শিশুকে শ্রমে নিয়োজিত হতে দেখি, তবে কিন্তু তার শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে এবং সেখান থেকে, ওই শ্রম থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে আসতে হবে, তাকে সুন্দর ভবিষ্যৎ দেবার একটা স্বপ্ন দেখার অধিকার দিতে হবে।
0: ঠিক, খুব ভালো কথা বললে। এই বিষয়টা নিয়ে আরও আমরা কথা বলবো, কিন্তু চলে যাই তাহলে আমরা আজকে পরের গানে।
1: হ্যাঁ,
0: আমাদের অনুষ্ঠানের পরের গানে আমরা এবারের শিল্পী কুমার শানু।

0: একজন শ্রোতা বন্ধুকে আমরা পেয়ে গেছি। হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ দিদি নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
0: হ্যাঁ বলুন অমিতাভবাবু।
1: হ্যাঁ বলছি দিদি, বেশ কয়েকদিন পর আমি আপনাদের আজকের অনুষ্ঠানে এলাম। হ্যাঁ, বিশেষ একটা কারণ ছিল, কিন্তু আপনাদের অনুষ্ঠানের আমি মানে একজন অন্ধ ভক্ত। তো আজকে যে বিষয়টা দিয়েছেন আপনাদের, দেখছি ফোন লাইনও কিছুটা ডিস্টার্ব আছে। তো আজকে যে বিষয়টা দিয়েছেন শিশু আশ্রম, হ্যাঁ, তো দেখুন আমরা সবাই সচেতন মানুষ, সচেতন নাগরিক, কিন্তু এই সচেতনতাটা তখন আসা দরকার যখন আমাদের সচেতন হওয়াটা দরকার। তো এই যে শিশুরা, ধরুন এক মানে দিবারাত্র যেটা সংসারের জন্য বা সংসারে কিছুটা সুরাহার জন্য যারা পরিশ্রম করছে, যে সমস্ত শিশু, তাদেরকে আমরা যদি এক জন মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি, তাহলে কিন্তু দিদি শতফুল বিকশিত হবে। তো এরকম একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার নিজের চোখের দেখা ঘটনা। হ্যাঁ, মানে ধরুন একজন মা তার আর্থিক সংকটে যখন সেই ছেলেটিকে একটি চায়ের দোকানে নিয়ে এসেছিল কাজ করার জন্য, তখন সেই চা দোকানের মালিক ছিলেন খুব সচেতন, এবং তিনি যখন বলেছিলেন যে আমি আপনার ছেলের লেখাপড়ার দায়িত্ব নিলাম, তো সেই ফুল ক্রমশ যখন মানে ফুটতে ফুটতে ফুটতে ফুটতে এক সময় সে যখন মানে তার মানে কর্মক্ষেত্রে পা রাখলো, এবং সে তখন ডাক্তার হয়েছিল দিদি, এবং এখনো তিনি সে এখনো কর্মরত, এবং তাকে আমি খুব ভালো করে চিনি, তার সঙ্গে আমার ফোনে কথাও হয়, তাই দিনই কথা হয়। তো এই যে দিদি সচেতনতাটা, এই যে মানুষের মূল্যবোধটা, হ্যাঁ, এটা যদি ফিরে আসে তাহলে এই শিশু শ্রমটা একদিন কমতে বাধ্য। আর শিশু শ্রম সেটা তো ধরুন কেউ বাধ্য হয়ে শ্রমটা দেয় না, কিন্তু পরিস্থিতি এবং পারিবারিক বা অন্য কোনো কারণে সেটা সে করতে বাধ্য হয়। কিন্তু আমরা যদি সচেতন নাগরিকরা এইভাবে একটা পর একটা যদি এগিয়ে আসি, তাহলে এই শিশু শ্রম প্রথা একদিন বিলোপ হতে বাধ্য দিবি। এটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন।
0: খুব ভালো লাগলো আপনার অভিজ্ঞতার কথা আপনি বললেন, ঠিক এটাই এটাই চাই আমরা। আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য এবং এই দিনটি পালনের উদ্দেশ্য যেন একদম সার্থক, আর আগামীতেও এভাবেই আপনারা এগিয়ে আসুন, ছোট ছোট শিশুদের স্বপ্ন পূরণ করুন, তাদের সফল হতে সাহায্য করুন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, শোনার জন্য, পাশে থাকার জন্য, ধন্যবাদ।
2: সত্যি উনি কিন্তু যথার্থই বলেছেন, শৈশব জীবনের সবচেয়ে সুন্দর সময়, তাই না? এই সময়টা হওয়া উচিত আমাদের আনন্দ, শিক্ষা, খেলাধুলা আর স্বপ্ন দেখার সময়। কিন্তু বাস্তবের কঠিন পরিস্থিতিতে অনেক শিশু খুব অল্প বয়সে জীবিকার দায় কাঁধে তুলে নিতে বাধ্য হয়, যে কথাটা উনি বলছিলেন, কারো হাতে বইয়ের বদলে উঠে আসে তখন কাজের সরঞ্জাম, কারো স্কুলের ঘন্টা হারিয়ে যায় শ্রমের দীর্ঘ ক্লান্তির দিনে। কিন্তু আমরা যদি একটু এগিয়ে আসি, সহানুভূতিশীল হয়ে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিই তাদের প্রতি, একটা বাচ্চাকেও যদি আমরা সেই জায়গা থেকে তুলে নিয়ে আসতে পারি আলোর পথে, তাহলে সত্যি আমাদের মানব ধর্ম বোধহয় সেখানেই সার্থকতা পাবে।
0: একদম ঠিক ঠিক বলেছো। আর আমাদের চারপাশে কিন্তু এরকম অনেক উদাহরণও রয়েছে, আমরা শুধুমাত্র মানে নেতিবাচক দিকটাই নয়, আমাদের সমাজের ইতিবাচক দিকটাও কিন্তু আমরা দেখব। এরকম অনেক শিশুই মূল স্রোতে ফিরে এসেছে শুধুমাত্র আশেপাশের মানুষদের সহযোগিতায় এবং প্রচেষ্টায়। এবং এই এখনই আমাদের শ্রোতা বন্ধু যে উদাহরণটা দিলেন, যে আজ সে ডাক্তার হয়েছে, বড় হয়ে গেছে, সে শুরুতে গিয়েছিল শিশু শ্রমের জন্য, কিন্তু এখন সে মূল স্রোতে একদম ভীষণ সুন্দরভাবে তার জীবন যাপন করছে। আমরা এটাই তো চাই, মানুষ সচেতন হন আর ছোট ছোট শিশুদের পাশে থাকুন। আজকের দিনটা কিন্তু তাদের জন্যই উৎসর্গীকৃত। খুব ভালো লাগলো শ্রোতা বন্ধুরা, এভাবেই আপনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিন আমাদের মাধ্যমে অন্যান্য শ্রোতা বন্ধুদের সঙ্গে। আমাদের ফোন নাম্বার,
2: সত্যি অনুপ্রেরণিত হতে পারে সকলে, এই অনুপ্রেরণা পেলেন ওনার কথাতে।
0: ঠিক ঠিক,
2: ফোন নাম্বারটা,
0: ফোন নাম্বারটা আরেকবার একটু বলে দিন, 9434076705। এই নম্বরটি বললাম, যারা নতুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের অনুষ্ঠান শুনছেন, ফোন নম্বরটি হয়তো জানা নেই, তাই আরেকবার বলে দেওয়া। আচ্ছা, আমরা তাহলে আবারও একটি গানে চলে যাই আমাদের আজকের অনুষ্ঠানে, পরে গান। আচ্ছা, এবারের শিল্পী কে, মিষ্টু বলবে? এবারের শিল্পী, এবারের শিল্পী

0: গৌতম ঘোষালের কণ্ঠে যদি আমরা একটা গান শুনি তনুকা, খুব ভালো হয়, তুমি কি শোনাতে পারবে?
1: একদম একদম, আমরা তাহলে চলো, হ্যাঁ গৌতম ঘোষালের কণ্ঠে গানটি শুনবো।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, দেখুন, সত্যি আজ যে শিশুরাই হলো আমাদের জাতির ভবিষ্যৎ, তো আমরা সবাই যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আজ যে এই শিশুশ্রমটা এখন নেই, এখন অনেক কমে গেছে। হ্যাঁ, এখন মানুষ অনেক সচেতন হয়েছে, বা হয়তো যদিও বা কোনো কারণ, কারণটা নিতান্তই তার মানে কি বলবো, দারিদ্রতার কারণে অনেক শিশু শ্রম কাজ মানে করে দেখেছি আমরা, ইট ভাটা বা কোনো চায়ের দোকানে বা কোনো ধরুন কি বলবো যে কোনো দোকানে। তো সেখানে কিন্তু মানে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা কিন্তু বলে যে সংসারের জন্য বা অভাবের জন্যই আমরা এই কাজটা বেছে নিয়েছি, কিন্তু তবুও আমরা যদি সবাই একটু চেষ্টা করি বা তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে তাদেরকে যদি আমরা বইমুখী করতে পারি, স্কুলমুখী করতে পারি, তাহলেও কিন্তু দেখবেন অনেকটাই, যদিও এখন অনেক কমে গেছে আগের তুলনায়, হ্যাঁ, তবুও মানে সিচুয়েশনটা অধিকাংশই মানে কম হবে, কমে যাবে আমাদের চেষ্টা যদি থাকে। আমরা যদি সবাই, সরকার তো করছেন চেষ্টা, সেখানে তো বলেই দিয়েছেন, হ্যাঁ, যেগুলো আইন বিরুদ্ধ যারা 14 বছরের নিচে শিশুদের দিয়ে শ্রম করাবেন, কিন্তু সেগুলো তো আছে, তার সত্ত্বেও আমরা যদি সবাই একটু চেষ্টা করি, পাশে থাকি, তাহলে মনে হয় অনেকটাই মানে এই শিশুরা উপকৃত হবে।
2: একদম ঠিকঠাক ঠিক বলেছেন উনি, সত্যিই তাই।
1: আর আপনাদেরকে ধন্যবাদ যে গানটা একটু আগে শোনালেন, গৌতম ঘোষাল এবং কুমার শানুর দুটো গানই আমার খুব প্রিয় গান।
0: খুশি হলাম
1: যদি
0: আপনি।
1: সম্ভব হয় আরতি, আরতি মুখার্জির একটি গান শোনাবেন যদি সম্ভব হয়।
0: ঠিক আছে
2: ঠিক আছে, সাথে
0: চেষ্টা
2: থাকুন।
0: করবো। হ্যাঁ,
1: ভালো থাকুন।
2: আজ এই বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারছি এবং প্রত্যেকটি মানুষই দেখছি সচেতন। তাই আমরা সকলে যদি একটু প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, কোনো শিশুকে শ্রমই নয়, শিক্ষার পথে এগিয়ে নিয়ে যেতে আমরা সাহায্য করব, তাহলে একটা সুন্দর সমাজ গড়ে তোলার আমরা অঙ্গীকারবদ্ধ হতে পারবো। প্রতিটি শিশুর চোখে যে স্বপ্ন জ্বলে, সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তো আমাদেরই, তাই না তনুকা? গুটি গুটি পায়ে কিন্তু সময়ই আমাদের জানান দিচ্ছে, সময় একেবারেই ফুরিয়ে এসেছে,
0: একেবারেই শেষের দিকে।
2: তাই গানে গানে শেষ করব। আর যাবার আগে এটুকুই বলতে চাই, শিশুরা কাজ করার জন্য কিন্তু জন্মায় না, তারা জন্মায় শেখার জন্য, বেড়ে ওঠার জন্য এবং পৃথিবীকে আরো সুন্দর করে তোলার জন্য। তাই এই বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসে আমরা সকলে কিন্তু এই প্রতিজ্ঞাবদ্ধই হব, প্রতিটি শিশুকে আমরা আলোর পথে নিয়ে যাওয়ার চেষ্টা করব,
0: বিদ্যালয়মুখী করব এবং শিশু শ্রম থেকে তাকে বিরত রাখব।
2: একদম, চলো গানে গানেই আজকে অনুষ্ঠান শেষ করব আমরা।
0: এই শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আমরা তাহলে এবার অনুষ্ঠানের শেষ গানটি দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করবো।

এতক্ষণ শুনলেন কিছু কথায় কিছু গানে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে।

0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অঙ্ক বিষয়ে পাঠদান করবেন শিক্ষক বীরেশ্বর দেবনাথ, কবি সুকান্ত উচ্চ বিদ্যালয়।
1: নমস্কার, শুরু করছি বিদ্যার্থীদের জন্য। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ আমরা এসে উপস্থিত হয়েছি কবি সুকান্ত উচ্চ বিদ্যালয়ে। আজ আপনারা শুনবেন কবি সুকান্ত উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর গণিত বিষয়ের পাঠদান। পাঠদান করবেন বিদ্যালয়ের শিক্ষক বীরেশ্বর দেবনাথ, তার সাথে উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
2: ঠিক আছে, তাহলে আজকে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটাই করি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল মানে চলরাশিটাই হবে একচল, একটাই চলরাশি থাকবে। যেমন আমরা সাধারণত চলরাশি কোনগুলা, এক্স ওয়াই জেড, এগুলো আমরা চলরাশি ধরি, তাই তো? একচল বিশিষ্ট দ্বিঘাত, দ্বিঘাত বলতে ঘাট হবে দুই, দ্বি মানে দুই দ্বিঘাত। যেমন এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল, যেমন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এখানে জিরোর বাদিকটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস, শুধু যদি আমি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি লিখতাম, জিরো লিখতাম না, ইজিকাল জিরো না লিখতাম, বা শুধু লিখতাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এটাকে কি বলতাম? তখন এটা দ্বিঘাত সমীকরণ হতো না, তখন সেটা কি হতো, একটা দ্বিঘাত রাশি হইতো, রাশি। অর্থাৎ একটা দ্বিঘাত রাশি যদি জিরোর সাথে সমান হতে পারে, বা অন্য একটা সংখ্যার সঙ্গে সমান হতে পারে, ধ্রুবক রাশির সঙ্গে সমান হতে পারে, বা অন্য আরেকটা দ্বিঘাত বা একঘাত রাশির সঙ্গে সমান হতে পারে, তখন সেটাকে দ্বিঘাত সমীকরণ বলবো। যেমন এক্সাম্পল বলছি, যেমন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু কে, তাহলে তখন কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। বা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু ডি এক্স প্লাস ই, তখন কিন্তু এটা কি হবে, তখন এটা দ্বিঘাত সমীকরণ হবে। কিন্তু শুধু যদি বলি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না, এটা হবে একটা দ্বিঘাত রাশি। যেমন একঘাত রাশি কি হয়, একঘাত রাশিটি কিরকম হয়, যেমন সি এক্স প্লাস ডি বা এক্স প্লাস বি, যেমন টু এক্স প্লাস থ্রি, এটা কি, এটা একটা একঘাত রাশি। এক্স প্লাস বি যেটা বললাম, এখানে চলরাশি এটা কি এক্স, এক্স এর ঘাত, ঘাত মানে যেটাকে আমরা বলি যে উপরে যেটা পাওয়ার, ওটা হচ্ছে এক, এর জন্য একঘাত। কিন্তু যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো হয়, মানে দ্বিঘাত সমীকরণ যদি আমি বলি, তাহলে এক্সটা হচ্ছে কি, মানে না এক্সটা হচ্ছে কি অজানা, আননোন। এখানে এ বি সি এগুলো হচ্ছে আমার কি বাস্তব সংখ্যা, যেমন আমরা দুই তিন চার মাইনাস তিন মাইনাস এরকম ধরনের সংখ্যা, ঠিক আছে? তাহলে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা হচ্ছে কি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এখানে আমাদের এক্সটা হচ্ছে অজানা, চলরাশি হচ্ছে এক্স এবং এটার মান আমি জানি না, আর এর ঘাতটা হচ্ছে দুই, এই জন্য নাম হচ্ছে একচল বিশিষ্ট, একটাই চল যেহেতু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে এখানে আমার আননোন জিনিসটা কি এক্স, এটা সলভ করবো। সলভ করা মানেটা কি, সলভ করা মানে হচ্ছে এখানে আননোন যে এক্সট্রা ভ্যালু আমাদের খুঁজে বের করা, তাই তো? তাহলে এখানে সলভ করার, যেমন এক্স স্কোয়ার বি এক্স সিগুলো জিরো যদি দ্বিঘাত সমীকরণটা হয়, সলভ করলে আমরা কি, যেহেতু দ্বিঘাত তার জন্য এক্স এর মান আমি দুইটা পাবো, একে সলভ করে এক্স এর দুইটা মান পাবো, ঠিক আছে? সেই দুটি মানকে কি বলা হবে, সমীকরণটির বীজদ্বয়, দুটি বীজ যেহেতু দুটি মান, তাই জন্য এদিকে বলা হবে বীজদ্বয়। এবার এটা সমাধান আমরা কয়েকভাবে করতে পারি, অনেকভাবে করা যায়। যেমন আমরা সাধারণত বইয়ে যেটা আছে দুইভাবে করতে পারি, একটা যে কি বাদিকটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো, যেমন মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইজিগুলো জিরো যদি হয়, বাদিকটা আমি নর্মালি আমরা সেভেন এইটে যেটা শিখছেন উৎপাদক বিশ্লেষণ, উৎপাদক বিশ্লেষণ করলাম, করে দেখতে পেলাম কি এখানে দুইটা উৎপাদক পেলাম, একটা মনে করলাম ডি এক্স প্লাস সি আর একটা হচ্ছে ই এক্স প্লাস এফ। একটা পেলাম কি, একটা পেলাম হচ্ছে এরকম, এই তো ছিল এক্স স্কোয়ার।

0: প্লাস বিএক্স প্লাস সি হলো জিরো, বাদ দিকটা আমি কি করলাম উত্তর থেকে বিশ্লেষণ করলাম, ধরলাম এটাকে উত্তর থেকে এরকম পেলাম, একটা পেলাম ডিএক্স প্লাস ই, আর একটা কত পেলাম ডিএক্স, তো একটা দিলাম হচ্ছে ডিএক্স প্লাস ই, একটা দিলাম এম এক্স প্লাস এন ইজ ইকুয়াল টু জিরো, তাহলে দুইটা উত্তর থাকে, একটা উত্তর থাকে একটা উত্তর থাকে। এবার দুটো জিনিসের গুণফল জিরো, এরকম কি হতে পারে যে কেউ জিরো না অথচ গুণফল জিরো, দুইটা জিনিসের গুণফল জিরো, তার মানে একটাকে তো জিরো হতে হবে, দুইটাও জিরো হতে পারে, একটাকে তো অন্তত জিরো হতেই হবে, তো তাহলে এইটাকে যদি আমি জিরো ধরি ডিএক্স প্লাস এটাকে জিরো ধরি, তাহলে আমরা নিচু ক্লাসে সিক্স এটা সেভেন এটা আমরা কী করে সমাধান করতে জানি, তাহলে ডিএক্স ইজিকল পেশেন্ট এটা মাইনাস ই হয়ে গেল, এক্স এর মানটা কত হচ্ছে মাইনাস ই বাই ডি। আবার এটা হতে পারে আমি তো জানি না কোনটা জিরো, হয় এটা জিরো না হলে এটা জিরো, তো আরেকটাকে যদি জিরো করি এম এক্স প্লাস এনটাকে যদি জিরো ধরি তাহলে এখানে কী পাচ্ছি এম এক্স ইজিকল মাইনাস এন, তাহলে এক্স এর মানটা কত হচ্ছে মাইনাস এন বাই এম। ওকে, তাহলে এখানে এক্স এর দুইটা মান পেলাম, একটা মান পেলাম কি ই বাই ডি, আর একটা হচ্ছে মাইনাস এন বাই এম, এই যে মান দুটি এক্স এর এই দুটোকে বলা হবে সমীকরণটি দুটি দিচ্ছি। তাহলে একটা আমরা নিয়ম কি জানলাম বাদিকটা উত্তর দুই বিষয় করে, এবার অনেক সময় হতে পারে যে বাদিকটা উত্তর বিষয় করা যাচ্ছে না, সবসময় উত্তর করে তার কোনো মানে নেই, তখন আরেকটা ফর্মুলা আছে শ্রীধর আচার্য, আমাদের ভারতীয় যে গণিতজ্ঞ ছিল শ্রীধর আচার্য, তিনি এই ফর্মুলা দিয়েছিল, তার নাম অনুসারে এটিকে বলা হয় শ্রীধর আচার্য ফর্মুলা, ঠিক আছে, সেটা দেখবে তোমার বইয়ে পেয়ে যাবে। শ্রীধর আচার্য উনি প্রাচীন ভারতীয় একজন বিখ্যাত গণিতজ্ঞ, তিনি এই সূত্রটি দিয়েছিল, সেটি দিয়ে আমরা ফর্মুলা, সেটা ফর্মুলাটা কি, সেটা যেমন এক্স স্কোয়ার আমাদের কি ছিল এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো ছিল। ওকে, এখানে আমি এক্স এর আমার উদ্দেশ্য হচ্ছে এক্স এর মান বের করা, তো বাদিকে আমি এক্স রাখলাম, তো ফর্মুলাটা উনি কি দিয়েছিল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ, রুটটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসির উপরে রুটটা, রুট ওভার সিম্বলটা, তখন এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, তার প্লাস মাইনাস দুটো মানকে এক ভাবে শর্ট ফর্মে লেখা হয়েছে, মানে একসাথে লেখা হয়েছে, তার মানে বিস দ হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু এ, এটি একটি বীজ, আরেকটি বীজ হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু এ, এই যে দুটি বীজ দ্বার আমি ধরো উত্তর কিন্তু করতে পারলাম, তখন আমি এই ফর্মুলা দিয়ে পরীক্ষা দেওয়ার উল্লেখ থাকবে না যে কি ফর্মুলা হয়তো সমাধান যদি থাকে, তাহলে আমি এটিতে করতে পারি এটিতে করতে পারি, তাহলে এইভাবে আমরা সমাধান করতে পারবো। তাহলে এখানে বীজ দ্বয় কি কি পাচ্ছি, এ একটা বীজ, এ এ একটা বীজ, দুটি বীজ। এবার সমীকরণটা কি ছিল আমাদের, সমীকরণটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, ক্লিয়ার। আচ্ছা ধরলাম আমি সিধর পরের ফর্মুলা আমি অ্যাপ্লাই করলাম, আমি ধরলাম উত্তর দিবি করতে পারলাম না, আমি ডাইরেক্ট সিধর ফর্মুলা দিয়ে করলাম, সে বিস গুলো কি আসলো, এক্স গুলো হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু এ, আরেকটা আসলো হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু এ। আচ্ছা এবার বীজ দুটো পেলাম, তো এবার বীজ দুটো যোগ করে দিই দেখি কি হয়, তাহলে আমি একটা বীজের নাম দিলাম আলফা আর একটা বীজের নাম দিলাম হচ্ছে বিটা, ক্লিয়ার। এবার আমি জানি না কি হবে, আমি ধরলাম দুটো বীজকে যোগ করি, তাহলে আলফা প্লাস বিটা করলাম, তো যোগ করলে কি পাচ্ছি মাইনাস বি প্লাস রুট ওভার আলফা মানটা লিখলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু আইসে প্লাস মাইনাস বি রুট ওভার মাইনাস বি স্কোয়ার ফোর এসি বাই টু আইসে, ক্লিয়ার। জাস্ট যোগ করছি আমি, টু আইসে নিলাম দশক মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু আইসে, আচ্ছা প্লাস এটা মাইনাস হয়ে যাবে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু আইসে, তাহলে এখানে দেখো প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি মাইনাস রুট ওভার বি স্কোয়ার, এটা কি কাটাকাটি যাচ্ছে, প্লাস এটা মাইনাস বাদ চলে গেল, তাহলে আমার কি থাকলো এখানে মাইনাস বি বাই টু আইসে, তো মাইনাস বি কি হবে কয়টা বি, এখানে একটা মাইনাস বি এখানে একটা মাইনাস, তাহলে দুটো মিলে কত হবে মাইনাস টু বি, তাহলে মাইনাস টু বি ডিভাইড বাই টু আইসে, ক্লিয়ার। এবার দুই দিয়ে ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পাচ্ছি মাইনাস বি বাই এ, তাহলে আমার সমীকরণটা কি ছিল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি গুলো ছিল, তাহলে এখানে বিস দুটা যদি যোগ করি তাহলে দেখতে পাচ্ছি কি মাইনাস বি বাই এ। আচ্ছা এখানে একটা জিনিস বলি নেই আমি, এ বি সি টা কি, এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা তাই তো, এখানে একটা কন্ডিশন হচ্ছে এটাকে কখনো জিরো হওয়া চলবে না, বি জিরো হতে পারে সিও জিরো হতে পারে কোনো ব্যাপার না, কিন্তু এটা কোনো সময় জিরো হবে না, যদি এটা জিরো হয়ে যায় তাহলে কি হবে, ধরলাম এটা জিরো, তাহলে জিরো ইন্টু এক্স স্কোয়ার বাকি দুটো জিরো না, বি এক্স প্লাস সি গুলো তাহলে কি হয়েছে জিরোর সাথে কোনো যোগ করলে কি হয় জিরো পাই, তাহলে বি এক্স প্লাস সি গুলো জিরো, তাহলে এটা যদি জিরো হয় তাহলে কিন্তু কখনো এটা আর এক দ্বিঘাত সমীকরণ থাকতে চাই, এটা একঘাত হয়ে যাচ্ছে, সেটা কি হয়েছে বি এক্স প্লাস সি গুলো জিরো, কিন্তু আমরা তো শিখতেছি কি দ্বিঘাত, তার জন্য এটাকে কখনো জিরো হওয়া চলবে না। আর এবিসিটা কি, এটা হচ্ছে এক্স স্কোয়ার এর সহ, বিটা কি এক্স এর সহ, সেটা কি ধ্রুবক পথ, কারণ এখানে এক্স এর কিছু নেই, তাহলে সেটাকে আমি কি বলবো ধ্রুবক পথ, তাহলে আমি কি দেখতে পেলাম যে এই দ্বিঘাত সমীকরণে যদি বি দুটি যোগ করি তাহলে মানটা কি পাচ্ছি মাইনাস বি বাই এ। আচ্ছা বিটাকে আমি কি লিখতে পারি, মাইনাস তো চিহ্ন থাকলো, বিটা কি লিখতে পারি, বি মানে কি এক্স এর সহগ, বিটা হচ্ছে এক্স এর সহগ, আর এটা কি এক্স স্কোয়ার এর সহগ, সামনে চিহ্ন না মাইনাস, তাহলে দুটি বীজের যোগফল পেয়ে গেলাম, তাহলে দুটির যোগফলের ফর্মুলা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের, ঠিক আছে সমীকরণটা যদি বি দুটো যোগ করি তাহলে কি পাবো মাইনাস বি এক্স এর সহ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহ। ক্লিয়ার? এবার দুটি বি দুটি গুণ করি, আলফা বিটা করি, আলফা মানটা ফার্স্টে লিখলাম মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু আই সে, ব্র্যাকেটে রাখলাম এটাকে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু আই সে রাখলাম। ক্লিয়ার বন্ধু? এবার দেখো উপরে দেখো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি মাইনাস বি মাইনাস বি, তাহলে এই মাইনাস বিটাকে যদি মনে মনে এ ধরি আর এ যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে বি আছে বিটাকে আমি একটা কিছু একটু ধরে নিলাম আর প্লাস রুটে বি স্কোয়ার মানে আরেকটা সংখ্যা ধরে নিলাম মনে মানে, তাই এটাকে যদি আমি এ কনসিডার করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি ফর্মুলা এটা মল্লিকা? এ প্লাস বি এ মাইনাস ফর্মুলাটা কি বলো তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাহলে উপরটা আসলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার হচ্ছে মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই হোল স্কোয়ার, আর নিচে কত টু এ টু এ গুণ করলে কত পাবো? টু এ টু এ ফোর স্কোয়ার, তাই তো? ঠিক আছে, তাহলে এটা হোল স্কোয়ার ভাঙালে কত পাচ্ছি? বি স্কোয়ার মাইনাস এখানে কি হবে মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এসি ডিভাইড বাই ফোর স্কোয়ার, তাই বি স্কোয়ার বি স্কোয়ার সরে গেল ফোর ফোর সরে গেলো, তাহলে কি পাচ্ছি এসি বাই এ স্কোয়ার, তাহলে কত সি বাই এ। তাই আমরা বইয়ে দেখতে পাচ্ছি না বিদ্যুতের যোগফল, আমরা মুখস্থ করছিলাম ডাইরেক্টলি কিন্তু কি করে আসলো জিনিসটা বুঝতে পারলাম, বিদ্যুতের যোগফল মাইনাস বি বাই, কিন্তু কেন বি বাই আসলো জিনিসটা এভাবে বোঝা গেলো কিছুই না, খালি বীজগুলোকে গুণ করলাম, গুণ করে দেখতে পাচ্ছ সিম্পল জিনিসটাকে সরল করি সি বাই এ চলে আসতেছে। তো সি বাই এ মানে কি? সেটা কি ছিল ধ্রুবক পদ আর এটা কি ছিল এক্স স্কোয়ার সহ, তো বীজদের গুণফলের ফর্মুলা হচ্ছে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ার এর সহ। আচ্ছা একটা এক্সাম্পল বলো দেখি তোমরা, ধরলাম টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? এই যে দ্বিঘাত সমীকরণটা বললাম আমি, কি বললাম টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ, এখানে বলো তো মল্লিকা এক্স এর সহগ কত হবে? গুড। আর ধ্রুবক পদ তুমি বলো তো কি হবে? মাইনাস ফাইভ, চিহ্নটা বলতে হবে, চিহ্ন সহ বলতে হবে, তা ধ্রুবক পদ হচ্ছে এখানে মাইনাস ফাইভ, এখানে কেউ যদি বলে যে এক্স এর সহগ তিন তাহলে কিন্তু ভুল হয়ে গেল, এক্স এর সহগ কিন্তু মাইনাস তিন, চিহ্ন সহ বলতে হবে, প্লাস থাকলে বলতে হবে না, ফাইভ মানে প্লাস ফাইভ, আর কেউ যদি বলে প্লাস ফাইভ ভুল হবে না ফাইভ বললেই হবে, কিন্তু মাইনাস থাকলে কিন্তু সেটা উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে,
1: আচ্ছা
0: এবার আরেকটা জিনিস বলি, যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণটা যদি সলভ করি এক্স এর কয়টা মান পাবো? সে দুটা মানকে কি বলা হবে? না আলফা বিটা বীজ দয়, সমীকরণটা দুটি বীজ, একটা হচ্ছে আমি ধরে নিলাম একটা আলফা, কেউ আমি আলফা বিটা ধরলে কেউ এম এম ধরতে পারে কেউ পি কিউ ধরতে পারে, সেটা যার যার মতো, মানে আমি ধরে নিলাম আলফা বিটা। আচ্ছা এবার এই যে সমীকরণটা, সমীকরণ যে আমি যে বীজগুলা কিরকম হবে, বীজগুলার প্রকৃতি কিরকম সেটা আমি আগের থেকে বলে দিতে পারবো সলভ না করি। ঠিক আছে, যেমন এই যে সমীকরণটা যেমন বীজ করছিলাম একটা দেখো, যেমন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিগুলো জিরো ছিল, তখন বীজ কি ছিল? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ। দেখো রুটের ভিতরে একটা সংখ্যা আছে, সেটা কি ছিল? বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এইটার উপরই নির্ভর করবে সমীকরণের বীজগুলো কিরকম হবে, কার উপর নির্ভর করবে? বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এর যে মানটা, এই মানটা প্লাস আসবে না মাইনাস আসবে না সমান আসবে না জিরো আসবে যে কোনো মানে আসবে আমরা তো জানি না, সেটা সমীকরণের উপর নির্ভর করে আসবে, এইটার এইটার এইটার মান দেখে বুঝতে পারবো সমীকরণটার বীজগুলো কিরকম হবে, এই জন্য এটাকে বলা হবে সমীকরণটা কি বলা হবে? নিরূপক, ইংরেজিতে বলা হবে ডিসক্রিমিনেন্ট, কি বলা হবে? নিরূপক। তাহলে একটা দ্বিঘাত ছবি তোমাকে যদি বলি, যেমন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এগুলো ছিল, এই সমীকরণের নিরূপক কত? হ্যাঁ এটা হচ্ছে সমীকরণটা নিরূপক, তাই তো? আচ্ছা এবার আমি যে বললাম কি বললাম সমীকরণের বীজগুলো কিরকম হবে, আগে কি বলে দিতে পারবো কি কয়েকটা কন্ডিশন আছে, যেমন যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা আমি তো জানি না কি হবে, জিরো হইতে পারে, জিরোর থেকে বড় হইতে পারে, জিরোর থেকে কম হইতে পারে, এর বাইরে কিছু হবে? এই তিনটেই তো হবে, হয় জিরো হবে, হয় জিরোর থেকে বড় হবে, তো জিরোর থেকে ছোটো মানে নেগেটিভ হবে। যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা যদি জিরো হয় তাহলে বীজগুলো কি হবে? তাহলে বীজগুলো হবে বাস্তব এবং সমান, মানে বীজগুলো এক একই একই হয়ে যাবে, মানে বীজগুলো মিলে যাবে, যেমন তিন তিন পাঁচ পাঁচ এরকম, কি বোঝা যাচ্ছে না কি বললাম? যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা যদি জিরো হয় তাহলে সমীকরণটার কোন সমীকরণটা? এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমীকরণের বীজটা কি হবে? সমান এবং বাস্তব, বাস্তব তো হবে এবং কি হবে বীজগুলো কোয়েনসাইড করে যাবে মিলে যাবে, হয় না? আমরা সলভ করলাম দুটো দিকে সবই সলভ করা দিলাম কি দুটি সমীকরণের সমীকরণের বীজ আসলো তিন কমা তিন, মানে একই হয়ে গেল। আচ্ছা এটা একটা কন্ডিশন। দুই নম্বর কন্ডিশন হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা জিরোর থেকে বড় মানে পজিটিভ, তাহলে কি হবে? তাহলে বীজগুলো হচ্ছে বাস্তব এবং অসমান, বীজগুলো সমান হবে না। মানে একটা বীজ তিন, একটা বীজ পাঁচ, একটা বীজ সাত, একটা বীজ -2, এরকম। তিন নম্বর কারণ হচ্ছে কি, বীজগণের পরিসীমানটা হচ্ছে নেগেটিভ, মানে জিরোর থেকে কম, তখন কি হবে, তখন সমীকরণটা আমি কোনো বাস্তব বীজ পাবো না। বাস্তব বীজ পাবো না মানে রুটের ভিতরে একটা মাইনাস চিহ্ন থাকবে, হয়তো মনে করো -4। আমরা তো কি, আমরা যে এখন এতদিন অব্দি ক্লাস 10 অব্দি আমরা যে পড়লাম, আমরা 1, 2, 3, 4 করতে করতে 10 অব্দি আসলাম, আমরা কি কোনোদিনও যে আমরা কোনো সংখ্যার যে বর্গমূল বের করি, বর্গমূল কখনো আমরা কি নেগেটিভ সংখ্যার বর্গমূল শিখছি, যেমন 16 বর্গমূল কত, 4, 25 বর্গমূল কত, 5, কিন্তু যদি -25 বর্গমূল কত, না কেন মাইনাস হয়ে যাবে, তখন সেটাকে বলা হবে অবাস্তব, ইমাজিনারি, কাল্পনিক। তাহলে বিস্কয় মাইনাস পরিসীমা মানটা, তার মানে এখানে এই যে সিম্বলটা, এটা মানে কি বর্গমূলের চিহ্ন, তাহলে এটা কি 4 বর্গমূল করতেছি, সে 4 বল তো 2, কিন্তু রুটের মধ্যে -4 হয়েছে, এটা তো আমরা শিখি নাই, ঠিক আছে, এটা আপাতত যেহেতু নাই যেটা আমি আর বললাম না এই মুহূর্তে। ওকে, তাহলে বিস্কয় মাইনাস পরিসীমা মানটা যদি নেগেটিভ আসে তাহলে কি হবে, বীজগুলি অবাস্তব, ঠিক আছে, বাস্তব বীজ পাবো না। দুইটা বীজই থাকবে কিন্তু, বীজ কিন্তু দুইটাই থাকবে, কিন্তু সে বাস্তব গুলোকে বলা হবে, বীজ গুলোকে বলা হবে অবাস্তব, ধরো বলা হবে, ধরো আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল নিই এখান থেকে, যেমন বীজ গুলার প্রকৃতি সম্বন্ধে বললাম, যেমন একটা অঙ্ক নিচ্ছি, ধরো x² + x + 1, তোমাকে বললো যে বীজ গুলো প্রকৃতি নির্ণয় করো, বীজ গুলো কিরকম, ঠিক আছে, সলভ করতে বলে নাই কিন্তু, তাহলে ফার্স্টে আমি প্রকৃতি নির্ভর করতে গেলে সঙ্গে সঙ্গে আমি নিরপেক্ষ মানটা বের করবো, তাই না, x² সহগ কত বলো, x সহগ কত, 1, ধ্রুবক পদ 1, তাহলে এই সমীকরণে নিরূপক কত হবে, লিখলাম নিরূপক, কি নিরূপক ফর্মটা কি ছিল, b² - 4ac, তা b কত এখানে, 1, a হচ্ছে x² সহগ, x² হচ্ছে b, আর c হচ্ছে ধ্রুবক পদ, তাহলে b² - 4×1×1, তাহলে কত হচ্ছে, 1 - 4 হচ্ছে -3, -3 মানে কি নেগেটিভ, জিরোর থেকে কম, তার মানে কি সমীকরণটা বীজগুলো কিরকম হবে, কোনো বাস্তব বীজ নেই, মানে বীজদ্বয় হচ্ছে অবাস্তব, দুটি বীজই আছে, বীজ কিন্তু দুটিই থাকবে কিন্তু বীজদ্বয় হচ্ছে অবাস্তব, ঠিক আছে। তবে আরেকটা নিচ্ছি, যেমন ধরো 4x² - 4x + 1, এই সমীকরণ নিলাম, এখানে এ কত বলতো, এ 4, বি কত, -4, সি কত, 1, ক্লিয়ার, আমাকে বলছে বীজগুলো প্রকৃতি নির্ণয় করবে, সমাধান করতে বলিনি, তো প্রকৃতি বের করতে গেলে আমাদের কি বের করতে হবে, নিরূপক, তো নিরূপক কি হচ্ছে, b² - 4ac, তো বি কত এখানে, -4, তো লিখলাম -4 তার হোল স্কোয়ার, -4, এ হচ্ছে কত, 4, সি কত, 1, তা -4 হোল স্কোয়ার কত, 16, -4 + 16, আর 4 - 16, তাহলে ইজুগুলো কত আছে, 0, তাহলে এই সময় আমি ডাইরেক্ট বলি, তো সমীকরণের বীজগুলো কি হবে, বাস্তব এবং সমান মিলে যাবে। এবার সলভ করি, তা বাদিকটা আমি উত্তর দিয়ে করলাম, তাহলে 4x² - 4x + 1 = 0, আচ্ছা এটাকে আমি কি লিখতে পারি, 4x² কি লিখতে পারি, 2x² - 2×2x(1+1)² লেখা যায়, a² - 2ab + b² তার মানে কি, a - b² হোল স্কোয়ার, তা 2x - 1 তার হোল স্কোয়ার 0, ক্লিয়ার, তার মানে কি, তার মানে 2x - 1×2x - 1, দুইটা 2x - 1, এর দুইটি 2x - 1 এর গুণফল, তাহলে করে এটাকে জিরো করলে কি পাবো, হাফ, এটাকে জিরো করলে কি পাবো, হাফ, তার সমীকরণে বীজদ্বয় কত হবে, হাফ কমা হাফ, দেখো দুটি বীজ পেলাম, হাফ কমা হাফ, তাহলে সমীকরণে বীজদ্বয় কি হচ্ছে, হাফ কমা হাফ, কেন আসলো, যেহেতু নিরূপক জিরো, তাই বীজদ্বয় কি আসছে, সমান এবং বাস্তব, ক্লিয়ার। এবং তো ধরো ছোট্ট একটা এখানে এক্সাম্পল নেই, আচ্ছা শ্রীধর আচার্যের ফর্মুলাটা মনে আছে, x² কি ছিল, x = -b + - মানে দুটি, মানে দুটি বীজ একসঙ্গে লেখা হয়েছে, b² - 4ac / 2a, এটা দিয়ে একটা অঙ্ক করি, ঠিক আছে, ছোট্ট একটা অঙ্ক দেখি, ধরো এই অঙ্কটা দেওয়া আছে, কি দেওয়া আছে, x² - 3x - 70, x² - 3x - 70, তো এখানে a কত, 1, b কত, -3, c কত, -70, তাহলে সিধা ফর্মুলা যদি লাগাই যায় কত হবে, -b + √b² - 4ac / 2a = তো ছিল, বি কত এখানে, -3, তো -3 + √3 তার হোল স্কোয়ার -4, এ হচ্ছে 1, সি হচ্ছে -70 / 2 আছে, 2×1, তো মাইনাস +3 হয়ে গেল, +-, এর হচ্ছে 9, এখানে 280 / 2, তার কত হচ্ছে 289, 3 + √289/2, 289 এর বর্গমূল করলে কত পাই, 289 এর বর্গমূল কত, 17, তাই তো, তাহলে কি পাচ্ছি, 3 + -17/2, তার মানে 3 + 17/2, এটি একটি বীজ, আরেকটি বীজ হচ্ছে 3 সি মাইনাস সেভেন্টিন বাই টু।

দুটি বীজ, তো 7 প্লাস কত, 20, 20 কে 3 জায়গা হচ্ছে 10, আরেকটা কত হচ্ছে 3 - 7 হচ্ছে -14, -14 কে 2 জায়গা হচ্ছে -7, তো বীজ দিয়ে কি কি পাচ্ছে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে -7, খুবই সহজ। সেটাকে তোমরা উত্তর থেকে বিশেষ করেও করতে পারতে, একটা তো দেখালাম উত্তর বিশেষ করে কেমন করে করতে হয়। যেমন এখানে একটা বইয়ে তোমাদের দেওয়া আছে, কে এর মান কত হলে 2x² - 10x + k = 0, দ্বিঘাত সমীকরণে বীজ দ্বয় বাস্তব ও সমান হবে। কি বলছে কোশ্চেনে করতে দেওয়া আছে, 2x² - 10x + k = 0, সমীকরণে বীজ দ্বয় বাস্তব ও সমান। আমি এখানে কে এর মানটা আমাকে বের করতে বলছি, কে কে এর ভ্যালুটা কত হবে, ক্লিয়ার? তাহলে এখানে এ কত, 2, বি কত, -10, কি কত এখানে, কে, সেটা এখানে কে। কি বলছে সমীকরণে বীজ দ্বয় বাস্তব ও সমান, তাহলে লিখলাম সমীকরণটি বীজ দ্বয় বাস্তব ও সমান। তাহলে তো সুতরাং কি হবে, নিরূপক কিছু করলে কত হবে, 0 হবে, তাই তো, নিরূপক 0। তাহলে নিরূপক মানে কি, b² - 4ac = 0, বি মানে কত এখানে, -10 তার হোল স্কোয়ার -4, এ হচ্ছে 2 আর সি হচ্ছে কে। আচ্ছা, তো -10 হোল স্কোয়ার মানে 100, -4 - ak = 0, তাহলে 8 কে কত পাচ্ছি, 100, তো কে মানটা কত পাচ্ছি, 100/8, ঠিক আছে। তো 4 দিয়ে ভাগ করলে 25, 4 দিয়ে ভাগ করলে 2, তাহলে 12.5, 12.5। তো কের মান যদি 12.5 হয়, একমাত্র কের মান যদি 12.5 হয়, তাহলেই কিন্তু সমীকরণের বীজ দ্বয় বাস্তব ও সমান হবে। এখানে যদি 12 বসাই, কের জায়গায় যদি 12 বসাই, তাহলে কিন্তু বীজ দ্বয় সমান হবে না, বাস্তব হবে কিন্তু সমান হবে না। তারপরে আরও আছে এরকম বইয়ে, পেজ নাম্বার হচ্ছে 25, কে এর মান কত হলে 9x² + 3x + 4 সমীকরণের বীজ দ্বয় বাস্তব ও সমান। এটা বাড়িতে তোমরা দেখবে, যেমন এখানে একটা করতে দেওয়া আছে, আচ্ছা বীজ দ্বয় একটি বীজ, আচ্ছা যে সমীকরণে বীজ দ্বয় পরস্পর অনন্য, আচ্ছা অনন্য জিনিসটা কি, অনন্য কি, দুটি সংখ্যা যদি গুণ করে যদি 1 পাওয়া যায় তাহলে একে অপরে অনন্য। যেমন 3 আর 1/3 যদি গুণ করলাম, গুণ করে কত পাচ্ছি, 1 পাচ্ছি, এখানে 3 উপরে নিচে 3 কাটারে 1 হয়ে যাবে, তাই তো। তাহলে 3 এর অনন্য কত, 1/3, আর 1/3 অনন্য কত, 3। দুটি সংখ্যা যদি গুণ করে 1 পাওয়া যায় তাহলে একটিকে অপরটির অনন্য বলবে, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, সমীকরণের বীজ দ্বয় পরস্পর অনন্য। তো সমীকরণটা কি দেওয়া আছে, x² + px + 1, বীজ দ্বয় বলছে একে অপরের অনন্য। তাহলে আমি কি বলতে পারি, তো ধরলাম মনে করি বীজ দ্বয় কত, একে অপরের অনন্য, যেহেতু ধর α ও 1/α, সমীকরণের বীজ দ্বয় একটাকে ধরলাম α, একটাকে ধরলাম 1/α, ক্লিয়ার? আচ্ছা, বীজ দ্বয় গুণফল এই ফর্মটা লাগালাম, কত, α×1/α, কাটে রেখে 1 আসলো। এবার বীজ দ্বয় গুণফল আমরা কি জানি, c/a, এটা শিখলো না, বীজ দ্বয় গুণফল c/a। তাহলে সুতরাং বীজ দ্বয় গুণফল আরেকটা কি, c/a, c/a মানে কত এখানে, c কত এখানে, 1, আর a কত এখানে, আচ্ছা। এবার একটা জিনিস বলবো, এতক্ষণ আমরা কি শিখলাম, একটা সমীকরণ দেওয়া ছিল, সমাধান করে বীজ বের করলাম। এবার আমাদের উল্টাটা, একটা সমীকরণের সমীকরণ বের করতে হবে, বীজগুলি দেওয়া আছে, ক্লিয়ার? কি বললাম, এতক্ষণ আমরা কি শিখলাম, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকতো, ওটাকে আমরা সলভ করে বীজ বের করতাম। এবার উল্টাটা, বীজ দুটি বীজ দেওয়া আছে, আমার সমীকরণটা বের করতে হবে। তো ধরলাম বীজ দেওয়া আছে আমাদের, মনে করো একটা দ্বিঘাত সমীকরণ আমাদের তৈরি করতে হবে, বীজগুলি দেওয়া আছে α ও β, ঠিক আছে। তাহলে একটা সহজ ফর্মুলা, তো সমীকরণটি কি হবে, x² - বীজের যোগফল (x + বীজের গুণফল) = 0, ব্যাস এটাই ফর্মুলাটা কি, x² - বীজের যোগফল, যে দুটি দেওয়া থাকবে সে দুটি যোগফল (x), তার সঙ্গে x গুণ করবো, প্লাস যে দুটি বীজ সে দুটি গুণ করবো (0), তাহলে চলে আসবে। ধরো একটা এক্সাম্পল নিলাম, মনে করো একটি সমীকরণে বের করতে হবে, বীজ দেওয়া আছে 3 আর একটা দেওয়া আছে -5, দুটি বীজ দেওয়া আছে, বলে দেওয়া আছে একটা সমীকরণ তৈরি করো যার বীজ দেওয়া হচ্ছে 3 ও -5, তাহলে কি হবে, তো সমীকরণের বীজ দেওয়া আলফা কত ধরে নিলাম 3 আর বিটা হচ্ছে -5, তো সুতরাং নির্ণয় সমীকরণটি কি হবে, নির্ণয় সমীকরণটি হলো x² - বীজের যোগফল মানে α+β (x + α β) = 0, অর x² আলফা মানটা বসিয়ে দিলাম, আলফাকে 3 ধরছিলাম 3 আর বিটা মানে ধরছে -5, তাহলে 3 - 5 × x + 3 - 5 = 0, তাহলে কত পাচ্ছি x², এখানে কত আছে 3 - 2, তো সামনে যেহেতু -এ প্লাস হয়ে যাবে, +2x - 15, তো সমীকরণটা কি আসলো,
x স্কয়ার প্লাস 2x মাইনাস 15।

0: তোমরা সমাধান করে দেখো, সমাধান করো তোমরা, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটি সমীকরণ ছিল, সমীকরণটা সমাধান করো, করে দেখো বীজ দেয় কিভাবে, দুটি বীজ পাবে, একটা পাবে হচ্ছে থ্রি, একটা পাবে মাইনাস ফাইভ। খুবই সহজ, পরীক্ষা থাকে কিন্তু এরকম, হয়তো দিয়ে দিবে বললো যে এই সমীকরণটির দুটি বীজ দেওয়া আছে, একটা সমীকরণ তৈরি করো যার বীজ হচ্ছে, এরকম দিয়ে দিল। যেমন একটা অঙ্ক দেখো কি দেওয়া আছে, ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু আইস এক্স মাইনাস থ্রি, সমীকরণের বীজ দেওয়া বলছে আলফা বিটা, তাহলে আমাদের বলছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা মানটা বের করতে বলছে। কি দেওয়া আছে আমাদের সমীকরণটি, কি দেওয়া সমীকরণটি, ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু আইস এক্স মাইনাস থ্রি ইজিকুয়াল টু জিরো। ওকে, আট নম্বরটা দেখো কি আছে সমীকরণটি, ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু আইস এক্স মাইনাস থ্রি ইজিকুয়াল টু জিরো, বলে দেওয়া আছে বীজ দেওয়া হচ্ছে আলফা ও বিটা, তার মানে এই সমীকরণটি দুটি বীজ, একটা হচ্ছে আলফা একটু বিটা। ওকে, তো সুতরাং আলফা প্লাস বিটা কি হবে, আমরা কি লিখলাম মাইনাস বি বাই এ, বি কত এখানে টু আর এ কত হচ্ছে ফাইভ, টু বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ, আলফা বিটা সি বাই এ, সি কত এখানে মাইনাস থ্রি বাই ফাইভ লিখলাম। এবার যে মানটি বের করতে হবে সেটি কত দেওয়া আছে, সেটি দেওয়া আছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। ওকে, লিখলাম যেটা মান বের করতে হচ্ছে, এবার আমরা বের করি লসে কত আলফা বিটা, আলফা বিটা যদি সরে যায় তাহলে বিটা চলে গেলে আলফা স্কোয়ার ইন্টু আলফা আলফা কিউব, আর আলফা প্লাস চলে গেলে বিটা কিউব। এবার এই কিউ প্লাস বিকে ফর্মুলা লাগালাম আমরা, জানা আছে আমাদের ফর্মুলা, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা জেড বাই আলফা বিটা। এবার আলফা প্লাস বিটা মান মাত্র কত পেলাম আমরা, মাইনাস টু বাই ফাইভ, তাহলে মাইনাস টু বাই ফাইভ তার কিউব দিলাম, মাইনাস থ্রি আলফা বিটা হচ্ছে মাইনাস থ্রি বাই ফাইভ, আর আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস টু বাই ফাইভ, ডেড বাই আলফা বিটা মানটা হচ্ছে মাইনাস থ্রি বাই ফাইভ, তাহলে কত পাচ্ছে এটা মাইনাস এইট বাই ওয়ান টোয়েন্টি ফাইভ, ফাইভ কিউ মানে ওয়ান টোয়েন্টি ফাইভ, এটা মাইনাস প্লাস আলটিমেটলি মাইনাস ইউবে এটা তিন ত্রিকা নয় নয় মানে আঠারো বাই টোয়েন্টি ফাইভ, এটা হচ্ছে মাইনাস থ্রি বাই ফাইভ। উপর থেকে মাইনাস কমন নিলাম তাহলে প্লাস হয়ে গেলে মাইনাস মাইনাস কেটে দিলাম, এলসিএম কত পাচ্ছি ওয়ান টোয়েন্টি ফাইভ, তাহলে এইট বিয়োগ করলে কত টোয়েন্টি ফাইভ কত কত হয়েছে পাঁচ, পাঁচ আঠারো নব্বই ইন্টু উপরে চলে গেলো ফাইভ নিচে আসলো তিন, তাহলে কত হচ্ছে নাইনটি এইট বাই থ্রি ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু ফাইভ বাই থ্রি, পাঁচ দেখাটা কত হচ্ছে পঁচিশ, ক্লিয়ার বাই সেটিং, তাহলে ওয়ান নাইনটি এইট বাই তিন বাই ওয়ান সেভেন্টি ফাইভ, তাহলে এটা অ্যান্সার আসলো নাইনটি এইট ডিভাইডেড বাই ওয়ান সেভেন্টি ফাইভ। দেখো তো বুঝতে পারছো কিনা অঙ্কটা, খুবই সহজ, মানে ফর্মুলাগুলো জানা আমাদের মানে বেসিক ফর্মুলা জানলে অঙ্কটা করা খুবই সহজ, এরকম ধরনের অঙ্কই থাকবে পরীক্ষা, ঠিক আছে। যেমন একটা কোশ্চেন দেওয়া আছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে ছত্রিশ মিটার বেশি, দৈর্ঘ্যটা হচ্ছে ছত্রিশ মিটার বেশি প্রস্থ থেকে, ক্ষেত্রটির ক্ষেত্রফল চারশো ষাট বর্গ মিটার, বিবৃতিটি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ গঠন করে এক্স স্কোয়ার এক্স ও ধ্রুবক পথটি নির্ণয় করো। কি বলছে দেখো, দৈর্ঘ্য প্রস্থ থেকে ছত্রিশ মিটার বেশি, তাহলে আমি প্রস্থটাকে ধরে নিলাম, তো মনে করি প্রস্থ হচ্ছে এক্স মিটার, ঠিক আছে প্রস্থ এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে, এ থেকে ছত্রিশ মিটার বেশি, তাহলে এক্স প্লাস ছত্রিশ মিটার, ক্লিয়ার। ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল আমরা কী জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস থার্টি সিক্স আর প্রস্থ হচ্ছে এক্স বর্গ মিটার, তো গুণ করলে কত পাচ্ছি আমি এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স, এটা মান কত দেওয়া আছে আমাদের, এটা মান দেওয়া আছে ফোর হান্ড্রেড সিক্সটি, তাহলে দেয়ারফোর আমি লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স ইকুয়াল হচ্ছে ফোর হান্ড্রেড সিক্সটি। এবার এটাকে বাঁদিকে নিয়ে আসলাম আমরা ধ্রুবক পথটিকে, তাহলে কত হচ্ছে মাইনাস ফোর সিক্স জিরো ইকুয়াল টু জিরো, তা দ্বিঘাত সমীকরণে কি পেলাম আমি এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স মাইনাস ফোর সিক্সটি, সেখানে এ কত, এ এ হচ্ছে এক্স স্কোয়ার শখ, তাহলে ওয়ান, বি কত এক্স শক থার্টি সিক্স, সি কত মাইনাস ফোর হান্ড্রেড সিক্সটি, ঠিক আছে। এইভাবে তোমরা বাড়িতে ভালো করে করবে, যা যা প্রবলেম নিয়ে আসবে, ঠিক আছে, চ্যাপ্টারটি বাড়ি থেকে পড়বে রিডিং দিবে, ঠিক আছে।
1: আর এই সাথে শেষ হলো আজকের মতো বিদ্যার্থীদের জন্য। আজ এই অনুষ্ঠানে আপনারা শুনলেন কবি সুকান্ত উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর গণিত বিষয়ের পাঠদান, পাঠদান করলেন বিদ্যালয়ের শিক্ষক বীরেশ্বর দেবনাথ। আপনাদের সাথে আমি উপস্থিত ছিলাম উপস্থাপনায় পাঞ্চালি দে চক্রবর্তী। শ্রোতা বন্ধুরা, কথা দিচ্ছি আবারও আমরা আপনাদের অন্য কোনো বিদ্যালয় থেকে

0: কোনো দিনে অন্য কোনো বিষয়ের পাঠদান রেকর্ড করে শোনাবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নমস্কার।
1: শুনলেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ গণিত বিষয়ে পাঠদান করলেন কবি সুকান্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বীরেশ্বর দেবনাথ। আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি। এখন শুরু হচ্ছে কথাই সুরে অনুষ্ঠানটি। শ্রোতা বন্ধুরা, আপনারা যেমন জানেন, প্রতিদিন ঠিক দুপুর ১২টার সময় আমাদের এই কথাই সুরে অনুষ্ঠানটি নিয়ে আমরা হাজির হই, যেখানে আপনাদের শোনাই বাংলা ছায়াছবি থেকে কিছু নির্বাচিত গান এবং হিন্দি ছায়াছবি থেকে কিছু নির্বাচিত গান। আজও শোনাব এবং মাঝে মাঝে অবশ্যই হবে কথা। প্রথমেই আমরা তবে গান দিয়ে শুরু করি। প্রথম গানটি শোনাব আপনাদের পোস্ত ছায়াছবি থেকে, শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়।

রাখি ধরে এক মুঠো পুষ্প নাকি কালো আকাশে।

আজ ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার। প্রতিবছর 12ই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালিত হয়। এই দিনটির মূল উদ্দেশ্যই হল শিশুশ্রমের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রতিটি শিশুর জন্য শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর শৈশব নিশ্চিত করার আহ্বান জানানো। আমাদের শিশুরাই তো জাতির ভবিষ্যৎ, তাই তাদের হাতে বই, খাতা, রং তুলি ও স্বপ্ন মানাই কঠোর শ্রমের বোঝা নয়। কিন্তু দারিদ্র, অশিক্ষা এবং সামাজিক অসচেতনতার কারণে এখনও বহু শিশু অল্প বয়সে শ্রমে নিয়োজিত হতে বাধ্য হয়। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয় এবং তারা শিক্ষা থেকেও বঞ্চিত হয়। শিশুশ্রম বন্ধ করা শুধু সরকারের দায়িত্ব নয়, পরিবার, সমাজ এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব। যদি আমরা কোনো শিশুকে শ্রমে নিয়োজিত হতে দেখি, তবে তার শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাতে হবে, সচেষ্ট হতে হবে আমাদের সকলকেই। আসুন এই শিশুশ্রম বিরোধী দিবসে আমরা অঙ্গীকার করি, শিশুর হাতে শ্রম নয়, তুলে দিই শিক্ষার আলো, তাদের স্বপ্ন দেখার অধিকার রক্ষা করি। শিশুর হাসি ফুটুক প্রাণে, শিশুশ্রম হোক চির অবসান, কলম হোক শিশুর শক্তি, শ্রম নয়, শিক্ষাই হোক তার মুক্তি। শ্রোতা বন্ধুরা, এর পরের গানটি আপনাদের শোনাব শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, মেমোরিজ ইন মার্চ ছায়াছবি থেকে।

আজ আমরা শিশুশ্রম বিরোধী দিবস নিয়ে কথাই আছি। শৈশব জীবনের সবচেয়ে সুন্দর সময়, এই সময়টুকু হওয়া উচিত আনন্দ, শিক্ষা, খেলাধুলা আর স্বপ্ন দেখার সময়। কিন্তু বাস্তবের কঠিন পরিস্থিতিতে অনেক শিশু অল্প বয়সেই জীবিকার দায় কাঁধে তুলে নিতে বাধ্য হয়। কারো হাতে বইয়ের বদলে উঠে আসে কাজের সরঞ্জাম, কারো স্কুলের ঘণ্টা হারিয়ে যায় শ্রমের দীর্ঘ ক্লান্তিকর দিনে। শিশুশ্রম শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি কিন্তু মানবিক অধিকারেরও লঙ্ঘন। কারণ প্রতিটি শিশুরই রয়েছে শিক্ষা লাভের অধিকার, নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার অধিকার এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করার অধিকার। একটি শিশুকে শ্রমে নিয়োজিত করা মানে তার শৈশব, তার স্বপ্ন এবং তার ভবিষ্যতের একটা বড় অংশ কেড়ে নেওয়া। আমাদের মনে রাখতে হবে, শিশুরা কোনো পরিবারের আর্থিক সমস্যার সমাধান নয়, বরং তাদের শিক্ষিত করে গড়ে তোলাই দারিদ্র্যের চক্র ভাঙতে পারে। তাই শিশুদের প্রতি সহানুভূতিশীল হওয়া, তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং শিশুশ্রমের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি। আজ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসে আসুন আমরা প্রত্যেককে প্রতিজ্ঞা করি, কোনো শিশুকে শ্রমে নয় শিক্ষার পথে এগিয়ে নিয়ে যেতে বাধ্য করব। তাদের নিরাপদ, সুন্দর ও স্বপ্নময় শৈশব উপহার দেওয়ার জন্য সচেতন সমাজ করব। প্রতিটি শিশুর চোখে যে স্বপ্ন জ্বলে, সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। শিশুরা কাজ করার জন্য জন্মায় না, তারা জন্মায় শেখার জন্য, বেড়ে ওঠার জন্য এবং পৃথিবীকে আরও সুন্দর করে তোলার জন্য। তাই আসুন আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিছুটা হলেও আমরা দায়িত্ব পালন করি। পরের গানটি আপনাদের শোনাব অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে, ছায়াছবি এক্স প্রেম।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিন পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরি ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন এখন ফিফা বিশ্বকাপ 2026 অনুষ্ঠিত হচ্ছে। আসলে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ, উচ্ছ্বাস এবং একতার প্রতীক। সেই আবেগের সবচেয়ে বড় মঞ্চই হল ফিফা বিশ্বকাপ। এই বিশ্বকাপে ফুটবল প্রেমীরা নানা রকমভাবে এই খেলাকে উপভোগ করেন। নতুন নতুন প্রতিভার উত্থান, রোমাঞ্চকর ম্যাচ এবং অজস্র স্মরণীয় মুহূর্ত। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক দূরত্ব ফুলে এক সুতোয় বাঁধা পড়বেন ফুটবলের ভালোবাসায়। ফিফা বিশ্বকাপ আমাদের শেখায় প্রতিযোগিতার পাশাপাশি সম্মান, ঐক্য, অধ্যবসায় এবং দলগত চেতনার মূল্য। মাঠের লড়াই শেষ হয়ে যায় নির্ধারিত সময়ে, কিন্তু খেলোয়াড়দের সংগ্রাম, দর্শকদের আবেগ এবং বিজয়ের আনন্দ থেকে যায় দীর্ঘদিন। ফিফা বিশ্বকাপ 2026 অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। ফুটবল আমাদের শুধু গোলের আনন্দ দেয় না, দেয় স্বপ্ন দেখারও সাহস। একটি বল, একটি মাঠ আর কোটি কোটি হৃদয়ের স্পন্দন, এটাই বিশ্বকাপের জাদু। আজকে কানাডা বনাম বসনিয়া এবং হার্জেগোভিনার খেলা রয়েছে, সকলে মিলে আমরা সেই খেলা উপভোগ করব। আমরা চলে যাব এর পরের গানে।

এই গানটি আপনারা শুনলেন ঘরে এবং বাইরে ছায়াছবি থেকে। শিল্পী লগ্নচিতা চক্রবর্তী এবং সুর করেছেন অনুপম রায়। এরপরে আপনাদের আরও একটি সুন্দর গান শোনাবো অবশ্যই। আপনারা শুনছেন কথায় সুরে অনুষ্ঠানটি, তাই কথায় যেমন আছি তেমন সুরেও রয়েছি। তাই আসুন পরের গানটি আপনাদের জন্য শিল্পী অর্ণব দত্তের কণ্ঠে রসগোল্লা ছায়াছবি থেকে। সুর করেছেন অর্ণব দত্ত।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কথাই সুরে অনুষ্ঠানে প্রথম পর্যায়ে বাংলা ছায়াছবি থেকে নির্বাচিত কিছু গান। বাংলা ছায়াছবির গান তো শুধু বিনোদনের মাধ্যম নয়, বাঙালির আবেগ, স্মৃতি এবং সংস্কৃতির এক অনন্য অংশ। ছায়াছবির গল্পের সঙ্গে মিলিয়ে তৈরি হওয়া এই গানগুলো কখনো প্রেমের ভাষা, কখনো বিচ্ছেদের বেদনা, আবার কখনো জীবনে আশা নিরাশার প্রতিচ্ছবি হয়ে ওঠে। বাংলা ছবির গান আমাদের জীবনের নানা মুহূর্তে সঙ্গী হয়ে থাকে। সুর, কথা ও আবেগের অপূর্ব মেলবন্ধনে বাংলা চলচ্চিত্রের গান বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের এক মূল্যবান সম্পদ। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গানগুলো শুধু শোনা নয়, অনুভব করাও বিষয় হয়ে উঠেছে। বাংলা ছায়াছবি থেকে কথাই সুরে অনুষ্ঠানে আজকে আপনাদের শেষ গানটি শোনাবো মেঘলা দাশগুপ্তের কণ্ঠে, হৃৎস্পন্দ ছায়াছবি থেকে।

তেইশে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন, পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিশিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে

0: ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েভস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত কথাই সুরে অনুষ্ঠানটি। এখন দ্বিতীয় পর্যায়ে আপনাদের শোনাব হিন্দি ছায়াছবি থেকে কিছু নির্বাচিত গান। প্রথম গানটি আপনাদের জন্য রয়েছে জিরো ছায়াছবি থেকে। শিল্পী ভূমি ত্রিবেদী এবং রাজা কুমারী।

শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব আবহাওয়া সংক্রান্ত খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী সিকিমের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার প্রভৃতি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়া সংক্রান্ত খবর। পরের গানটি আপনাদের শোনাব অরিজিৎ সিং এর কণ্ঠে জিদ ছায়াছবি থেকে।

0: থেকে বাই।
1: শ্রোতা বন্ধুরা, এই গানটি শুনলেন জেনজির ছায়াছবি থেকে মমতা শর্মা কণ্ঠে। এরপরে শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব ট্রাফিক সংক্রান্ত খবর। প্রথমেই জানাবো যে সমস্ত এলাকায় আজ ধীর গতির যান চলাচল প্রয়োজন এবং নির্মাণমূলক কাজ চলছে যে সমস্ত এলাকায়, সেগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং, NH-10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত, NH-10 শালুগাড়া শাহুডাঙ্গি থেকে আমবাড়ি সংযোগ সেতু তিস্তা ক্যানেল ও ক্যানেল মোড়। অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো হয়েছে ফুলবাড়িহাট থেকে ফুলবাড়ি পর্যন্ত দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত যান চলাচল ধীর গতির হওয়ার সম্ভাবনা রয়েছে। আমবাড়িহাট থেকে আমবাড়ি রোড দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত ধীর গতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শে জানানো হয়েছে বাগডোগরা বিমানবন্দর ও NGP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NGP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেভক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন।

জুবান ছায়াছবি থেকে শুনলেন এই গানটি ভাই মহেন্দ্রজিৎ সিং এর কণ্ঠে। কথাই শুরু অনুষ্ঠানে আজকে একদম শেষ গানটি শুনবেন মন মর্জিয়া ছায়াছবি থেকে, আমি বিরাগ এবং শাহিদ মাল্লার কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটার সাথেই আজকে শেষ হচ্ছে কথাই সুরে অনুষ্ঠানটি। আগামীকাল ঠিক এই সময়ে আবারও আপনারা শুনতে পাবেন কথাই সুরে অনুষ্ঠান। ততক্ষণ সকলে ভালো থাকুন, নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি।
1: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
2: বলুন,
1: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
2: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
1: সেটা কিভাবে হবে?
2: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসি এর কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
1: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
2: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
1: ব্যাস
2: ব্যাস,
1: বুঝে গেছি।
2: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
3: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে মহিলা মজলিশ।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিশ। প্রথমেই শুনবেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিবারের মতন আবার আমি জুলি আপনাদের প্রিয় নারী মন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই দুপুরে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের এই অনুষ্ঠান প্রতি সোম ও শুক্রবার দুপুর 1টা থেকে 1টা 15 মিনিট পর্যন্ত আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে বিকাশ দর্শনের সৌজন্যে সম্প্রচারিত হয়ে থাকে। এই অনুষ্ঠান একান্তভাবে মহিলাদের জন্য, তাই আপনি ও আপনার মতামত জানিয়ে এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই পারেন। তাই অবশ্যই ফোন করুন, আমাদের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996 8373837996। প্রিয় শ্রোতা বন্ধুরা, কখনো কখনো একটা সিদ্ধান্ত একটা জীবনের হাসি কেড়ে নেয়। একটা ভুল একটা মেয়ের পুরো ভবিষ্যৎ অন্ধকার করে দেয়। আমাদের সমাজ আজ অনেকটা উন্নত হলেও এই সমাজে আজও অন্ধকারে কত কিশোরী মেয়ের জীবন স্বপ্ন পূরণের আগেই ঝরে পড়েছে। আজকে আপনাদের সামনে তেমনই এক কিশোরী মেয়ের অন্ধকারের মুখোমুখি লড়াইয়ের ঘটনা তুলে ধরছি। আসুন শুনে নেওয়া যাক আজকের গল্প, মিতার গল্প। একটা মেয়ে যে বাঁচতে চেয়েছিল নিজের স্বপ্ন নিয়ে,

0: Mita? এই মিতা, মিতা, আরে এদিকে আয় তো একটু।
1: হ্যাঁ বাবা, বলো।
0: একটা কথা শোন মিতা, কথাটা তোকে জানানো দরকার।
1: কি কথা বাবা?
0: আগামী শুক্রবারে তোর বিয়ে আমি ঠিক করে ফেলেছি।
1: কি কি বললে বাবা? আমার বিয়ে? কি বলছো তুমি?
0: হ্যাঁ রে হ্যাঁ, ছেলেটা ভালো, শহরে কাজ করে, অনেক বড় বাড়ি, বাড়ির লোকজনও ভালো, এমন সম্বন্ধ বারবার আসে না, তাই এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি।
1: কিন্তু বাবা, আমি তো এখনো স্কুলে পড়ছি, আমি আরো পড়তে চাই বাবা।
0: গরিবের মেয়েদের এত পড়াশোনা মানায় না, কি করবি এত পড়ে?
1: আমার কি কোনো স্বপ্ন থাকতে নেই বাবা?
0: স্বপ্ন? স্বপ্ন তো পেটে ভাত দেয় না রে মা, আমি যা করছি সেটা তোর ভালোর জন্য, বুঝলি?
1: তুমি ছোটবেলায় বলেছিলে আমার মেয়ে একদিন অনেক বড় হবে, আজ সেই কথাটা তুমি ভুলে গেলে বাবা, তুমি ভুলে গেলে।

0: মিতা, তুমি কাঁদছ কেন? কি হয়েছে তোমার?
1: ম্যাডাম, বাবা আমার বিয়ে ঠিক করেছেন।
0: কি বলছো তুমি? তোমার বয়স তো মাত্র 15।
1: আমি বাবাকে অনেক বলেছি, কিন্তু উনি শুধু সমাজের ভয় পান।
0: সমাজ? কিসের সমাজ? যে সমাজ বিপদের সময় পাশে দাঁড়ায় না, সেই সমাজের ভয়ে একটা মেয়ের জীবন নষ্ট করে যায়?
1: ম্যাডাম, আমি বিয়ে করে মরতে চাই না। ম্যাডাম, মরতে চাই না, আমাকে বাঁচান। ম্যাডাম, আমি শুধু পড়তে চাই, পড়তে চাই।
0: না না না মিতা, তোমার স্বপ্ন আমি মরতে দেব না।
2: আমার জন্য দুটো চা।
3: চিনি চিনি?
2: হ্যাঁ হ্যাঁ, চিনি দিয়ে।
4: কাকু, শুনলাম মিতার বিয়ে দিচ্ছেন।
3: হ্যাঁ, ঠিকই শুনেছ, আমরা গরিব মানুষ, তাই মেয়েকে নিয়ে অনেক চিন্তায় আছি।
4: চিন্তা করেই তো অনেক মানুষ সবচেয়ে বড় ভুল করে ফেলে কাকু।
3: সে তুমি বুঝবে না, আমাদের গরিব ঘরের মেয়ে ঘরে রাখা অনেক কঠিন। জানো কতজন কত কথা বলে, আর সেই সমস্ত কথা শুনতে হয় আমাদের।
4: আর কম বয়সে বিয়ে দিয়ে যদি তার জীবনটাই শেষ হয়ে যায় তখন কি হবে, ভেবেছেন কখনো?
3: মানে? তার মানে তুমি কি বলতে চাইছো?
4: আমার বোনেরও বাল্যবিবাহ হয়েছিল, 16 বছর বয়সে সে মা হতে গিয়ে মারা যায়।
3: হায় ঈশ্বর, এ কি তুমি বলছো?
4: হ্যাঁ, শেষবার শুধু বলেছিল, দিদি আমি বাঁচতে চাই, আমাকে বাঁচা।

0: মা নেই, যদি মা থাকতো আমাকে অবশ্যই বাঁচাতো। এইভাবে আমার স্বপ্নগুলো অপূর্ণ রেখে এই বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হতো না। না, আমি ভাবতে পারছি না, আমার জীবনটা শেষ হয়ে গেল, এইভাবে শেষ হয়ে যাবে।
1: মিতা, অমিতা,
0: বাবা, তুমি কি আমাকে বোঝা মনে করো?
1: না রে মা, তোকে আমি বোঝা মনে করব কেন?
0: তাহলে কেন আমাকে শাস্তি দিচ্ছ? আমি কি অপরাধ করেছি?
1: আমি যা কিছু করছি তোর ভালোর জন্য রে মা, তোর ভালোর জন্য।
0: আমার ভালোর জন্য? আমার ভালো যদি চাও

তাহলে আমাকে বাঁচতে দাও, আমার বইগুলো, আমার স্কুল, আমার স্বপ্ন সব এভাবে কেড়ে নিও না বাবা, কেড়ে নিও না। আমি বিয়ে করতে চাই না বাবা, আমি শিক্ষিকা হতে চাই, আমি তোমার কষ্ট দূর করতে চাই বাবা।

0: সারা রাত ঘুমাতে পারেনি রহিম। একদিকে সমাজের ভয়, অন্যদিকে মেয়ের কান্না। কী সিদ্ধান্ত নেবে মিতার বাবা রহিমবাবু? গ্রামের এক দরিদ্র পরিবারের এক মেয়ের বাবা, যেখানে হাজার কুসংস্কারের সাথে রোজ লড়াই করতে হয়, উপরি পাওনা হিসাবে আছে প্রচণ্ড দারিদ্রতা।
1: আমি কি সত্যি আমার মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছি? কেমন বাবা আমি? সত্যি তো ওই মেয়ে ছাড়া আমার তো আর কেউ নেই। এই মেয়েকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি, এই মেয়েকে মানুষের মতন মানুষ করব বলে। আর আজ আমি এই কয়েকজনের কথায় এমন সিদ্ধান্ত নিয়ে ফেলছি। না না না না না, যে যাই বলুক, আমি আমার মেয়েকে এত বড় বিপদের মুখে ফেলে দিতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আমি আমার মেয়ের পাশে দাঁড়াব। হ্যাঁ হ্যাঁ, যত কষ্ট হোক না কেন, আমি আমার মেয়ের পাশে দাঁড়াব। হ্যাঁ, আমার মেয়ের পাশে দাঁড়াব।
2: মিতা, এই মিতা।
3: হ্যাঁ বাবা।
2: এই শোন, তোকে এখন আর বিয়ে করতে হবে না রে মা।
3: বাবা, তুমি সত্যি বলছো? আমাকে এখন বিয়ে করতে হবে না? আমি পড়তে পারবো?
2: হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি, তুই পড়বি, অনেক বড় হবি। যেন একদিন কেউ আর বলতে না পারে গরিবের মেয়েদের স্বপ্ন দেখতে নেই। আমি আমার ভুল বুঝতে পেরেছি রে মা, না বুঝে মস্ত বড় একটা ভুল করতে চলেছিলাম। এই যে ম্যাডাম, আরে রিনা, তোমাদের কাছে আমি কিভাবে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না।
4: আমরা যা করেছি ওটা আমাদের কর্তব্য। আজ আপনি শুধু একজন বাবাই নন, একজন সাহসী মানুষও।
5: একটা মেয়ের জীবন বাঁচল আজ, কিন্তু থেমে গেলে চলবে না। আমাদের সমাজে একটা মেয়েও যেন বাল্যবিবাহের শিকার না হয়, সেই জন্য আমাদের সবাইকে সচেতন করতে হবে। আর সেটা সম্ভব হবে তখন যখন আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব।
4: হ্যাঁ, একসাথে হাতে হাত মিলিয়ে তবেই সম্ভব বাল্যবিবাহ প্রতিরোধ করা।
3: আমিও আজ কথা দিচ্ছি, আমি মন দিয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে আমার বাবার মুখ উজ্জ্বল করব। যতই কষ্ট হোক না কেন, আমার বাবার সম্মান আমি রাখব।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, বাল্যবিবাহ একটি অপরাধ। এটা একটি শিশুর শৈশব, শিক্ষা, স্বাস্থ্য এবং স্বপ্নকে কেড়ে নেয়। মনে রাখবেন, মেয়েরা বোঝা নয়, সম্ভাবনা। তাই তাদের সুযোগ আর সময় না দিয়ে দায় থেকে বাঁচার জন্য একটা মস্ত বড় বিপদের দিকে না ঠেলে ফেলে তাদের পাশে দাঁড়ানো দরকার। কথায় বলে না, যত্ন করলে রত্ন হবে। কি প্রিয় বন্ধুরা।

1855 খ্রিস্টাব্দে 28শে অগস্ট ঠাকুর পরিবারে। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। তিনি তার অনুজ ভ্রাতা রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে 5 বছরের বড় ছিলেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা ছিলেন স্বর্ণকুমারী দেবী। 1868 সালে জানকীনাথ ঘোষালের সঙ্গে স্বর্ণকুমারী দেবীর বিবাহ হয়। স্বর্ণকুমারী দেবী ছিলেন একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার ও সমাজ সংস্কারক। তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক। শুরু করছি স্বর্ণকুমারী দেবীর লেখা গল্প সাররত্ন। একদিন ভাগ্যদেবী মানুষের ভাগ্য মাপিতেছেন এবং আপনার ক্ষমতায় মনে মনে গর্ব অনুভব করিতেছেন, এমন সময় গোলাপ দলের পরিচ্ছদ পরিয়া প্রজাপতিতে চড়িয়া একটি ক্ষুদ্র পরি সেইখানে আসিয়া উপস্থিত হইল। তাহাকে দেখিয়া ভাগ্যদেবী সহাস্য মুখে জিজ্ঞাসা করিলেন, কোথা হইতে আসিতেছ? দেখিয়া তো বোধ হইতেছে পৃথিবী হইতে, সেখানকার খবর কি? পরি বলল, খবর বড় ভালো নহে, লোকে কেবল সেখানে নিজের ভাগ্যের আর তোমার নিন্দা করিতেছে। বাস্তবিক তোমার ভাণ্ডারে ধন মান যশ প্রভৃতি মানবের প্রার্থনীয় বস্তুর কিছুরই অভাব নাই, তুমি ইচ্ছা করিলেই লোককে সুখী করিতে পারো, তবে কেন করো না? আমি যদি তোমার কাজে থাকিতাম তাহা হইলে কেহ দুঃখ পাইত না। ভাগ্যদেবী ক্রুদ্ধ হইয়া বলিলেন, বেশ তো, তুমি কিছুদিন আমার কাজ করিয়া দেখো না, মানুষকে সুখী করা কেমন সহজ। এই বলিয়া ভাগ্যদেবী তাহার ধন ভাণ্ডারের চাবি পরীর হাতে দিলেন। পরি ভাগ্যদেবীর ভাণ্ডার খুলিয়া তাহার শোভা দেখিয়া মোহিত হইয়া গেল। ভাণ্ডারটি 3 ভাগে বিভক্ত। প্রথম কক্ষটি ধনভাণ্ডার, অগণ্য হীরা মুক্তা মণিকাঞ্চনের জ্যোতিতে কক্ষ আলোকিত। এই আলোক সাগরে পড়িয়া পরীর চক্ষু যেন ঝলসিয়া যাইতে লাগিল। দ্বিতীয় কক্ষটি মান যশ বিদ্যা বুদ্ধির ভাণ্ডার, ইহার দিগন্তব্যাপী সৌরভে পরীর হৃদয় মুগ্ধ হইয়া পড়িল। আর তৃতীয় কক্ষে বাহ্য মনোহর বস্তু কিছুই ছিল না। এই কক্ষে প্রবেশ করিবা মাত্র একটি অপূর্ব শান্তিতে তাহার মন প্রাণ পূর্ণ হইয়া উঠিল। এই কক্ষটি ভাগ্যদেবীর সাররত্নের ভাণ্ডার। সন্তোষ ও প্রেম এই 2টি মাত্র রত্ন এখানে রক্ষিত। এই সকল ধনরত্ন দেখিয়া পরীর হৃদয় আহ্লাদে স্ফীত হইয়া উঠিল। এত দুর্লভ অপূর্ব দ্রব্য থাকিতে ভাগ্যদেবী যে কাহাকেও সুখী করিতে পারেন না, ইহা তাহার অত্যন্ত আশ্চর্য বলিয়া মনে হইতে লাগিল। এই সকল ধনরত্ন দ্বারা পরী যে পৃথিবীর দুঃখ দূর করিতে সমর্থ হইবে তাহাতে তাহার আর সন্দেহমাত্র রহিল না। আশাপূর্ণ হৃদয়ে সে পৃথিবীতে নামিয়া প্রথমেই একটি মাঠের ধারে একখানি ভগ্ন কুটিরের প্রতি দৃষ্টিপাত করিল। দেখিল কুটিরে এক কৃষক পত্নী ক্ষুধিত সন্তানের দিকে চাহিয়া কাঁদিতেছে, আর চাষি নিকটেই ক্ষেত্রে কোদাল পাড়িতেছে। তাহার এমন সঙ্গতি নাই যে একখানি লাঙলও কিনিয়া কার্যের একটু সুসার করে। তাহাদের দুঃখ দেখিয়া দয়ার্দ্র হৃদয়ে চাষির নিকটে আসিয়া পরী তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি কি চাও? কৃষক তাহার নিকট কিঞ্চিত অর্থ প্রার্থনা করিল। প্রার্থনা পূরণ হইলে মহাসুখী হইয়া কুটিরে গমন করিল। পরী মনে মনে ভাবিল, এই তো ভাগ্যদেবী যাহা পারেন নাই আমি তাহা পারিলাম, আমার দানে কৃষক কতদূর সুখী হইয়াছে। আচ্ছা, ইহার যেমন ধনের অভাব ছিল, কিন্তু যাহার ধনের অভাব নাই সে না জানি কিসের কাঙাল। পরী কৌতূহল পরবশ হইয়া একজন ধনীর গৃহে গিয়া দেখিল ধনী মনে মনে মহা অসুখী।

তাহার ধন আছে বটে, মান নাই। পরী দয়াদ্র হইয়া তাহাকে মান দান করিল। মান পাইয়া তাহাকে সুখী হইতে দেখিয়া পরী তখন ভাবিতে লাগিল, আচ্ছা, একজন ধনের কাঙাল, একজন মানের কাঙাল, এ দুই যাহার আছে তাহার কি দুঃখ। এই ভাবিয়া পরী এক রাজগৃহে আসিয়া দেখিল, রাজার ধন মান কিছুরই অভাব নাই, কিন্তু তথাপি তিনি সুখী নহেন। নিষ্ঠুর রাজা প্রজাদিগের উপর সর্বদাই পীড়ন করেন, অথচ তিনি চাহেন সকলেই তাহার বশীভূত হয়। পরীর কৃপায় তাঁহার বাসনাও পূর্ণ হইল, বিদ্রোহী প্রজারাও তাঁহার অনুগত হইয়া পড়িল। রাজাকে সুখী করিয়া পরী গর্বিত হৃদয়ে ভাগ্যদেবীকে এই শুভ সংবাদ দিতে তাহার নিকট গমন করিল। পথের মধ্যে তাহার মনে হইল, আচ্ছা, সেই কৃষক যাহাকে ধন দিয়া আমি সুখী করিয়াছি সে কেমন সুখে আছে, একবার দেখিয়া যাই। চাষার নিকট আসিয়া পরী দেখিল চাষা ধনী হইয়াছে বটে, কিন্তু তথাপি সে সুখী হইতে পারে নাই, তাহার ধন তৃষ্ণা আরও বৃদ্ধি পাইয়াছে মাত্র। পরী তখন তাহাকে আরও ধন প্রদান করিল, কিন্তু তাহাতেও তাহার ধন তৃষ্ণা মিটিল না। তখন পরী হতাশ হইয়া ভাবিল, একজনকে সুখী করিতে নাই পারিলাম, আর দুইজনকে তো করিয়াছি। কিন্তু তাহাদের নিকট আসিয়া দেখিল, হায়, তাহার সমস্ত দানই ব্যর্থ হইয়াছে, কেহই সুখী হয় নাই, আশা কাহাকেও সহজে ছাড়ে না। অতঃপর পরী ভাবিল, আমি আর একবার ইহাদিগকে সুখী করিতে চেষ্টা করিব। তৃতীয় কক্ষের ধন এ পর্যন্ত কাহাকেও দিই নাই, সেই সার ধন দিয়া ইহাদের দুঃখ দূর করিব। এই ভাবিয়া পরী তৃতীয় কক্ষের দুইটি রত্ন লইয়া প্রথমে চাষির নিকট, পরে ধনীর নিকট আসিয়া তাহাদের প্রার্থিত ধনের পরিবর্তে সন্তোষ ধন দিতে চাহিল। কিন্তু উভয়ের মধ্যে কেহই তাহা লইতে সম্মত হইল না। তখন পরী রাজগৃহে গিয়া উপস্থিত হইল। যদিও পরীর করুণায় তখন প্রজারা রাজার বশীভূত, কিন্তু নিষ্ঠুর অত্যাচারী রাজা মনে মনে সদাই শঙ্কিত। পরী তাহাকে প্রেম রত্ন দেখাইয়া বলিল, মহারাজ, তুমি এই রত্ন গ্রহণ করো, ইহা গ্রহণ করিলে তোমার অসুখের কারণ বিন্দুমাত্র থাকিবে না। কিন্তু রাজা সে সাররত্নের প্রকৃত মূল্য কিছুই বুঝিতে পারিলেন না, সুতরাং পরীর দান অগ্রাহ্য করিলেন। পরী তখন হতাশ হইয়া ক্ষুণ্ণ চিত্তে ভাগ্যদেবীর নিকট যাত্রা করিল। যাইতে যাইতে পথে দেখিল এক গৃহস্থ সমস্ত দিনের পরিশ্রমের পর পুত্র কন্যাকে লইয়া আনন্দ উপভোগ করিতেছে, এবং তাহার এই সুখের জন্য মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিতেছে। পরী তাহার নিকট গিয়া আপনার অমূল্য রত্নের একটি ক্ষুদ্র ভাগ তাহাকে দিতে চাইল। গৃহস্থ অন্যের ন্যায় তাহা লইতে অস্বীকৃত না হইয়া কৃতজ্ঞ চিত্তে তাহা গ্রহণ করিল। পরী তখন আবার তাহার গন্তব্য পথে যাত্রা করিল। তাহার দানে গৃহস্থ প্রকৃত সুখী হয় কি না তাহা দেখিবার জন্য সে আর অপেক্ষা করিল না। কিছুতেই যে কাহাকেও সুখী করা যায় এ আশা আর তখন তাহার ছিল না। পরী ভাগ্যদেবীর নিকট পৌঁছিয়া বলিল, মানুষকে সুখী করা যে কত কঠিন তাহা আমি এখন বেশ বুঝিয়াছি, ইহা না বুঝিয়াই আগে আমি তোমাকে দোষী করিতেছিলাম, সেজন্য আমাকে ক্ষমা করো। রাজা, ধনী, কৃষক ও গৃহস্থ এই চারিজনের একজনকেও সুখী করিতে পারিলাম না, তখন সমস্ত পৃথিবীকে সুখী করিব কেমন করিয়া? পরীর এই কথায় ভাগ্যদেবী তাহার দুঃখে দুঃখিত হইয়া বলিলেন, সকলকে তুমি সুখী করিতে পারো নাই সত্য, কিন্তু কেহই যে তোমার দানে সুখী হয় নাই তাহা নহে। রাজা, ধনী, চাষী
প্রথমে তোমার দানে সুখী হইয়াছিল, কিন্তু সে সুখ প্রকৃত সুখ নহে, তাই তাহা স্থায়ী হইল না। কিন্তু ওই দেখো, একজনকে তুমি প্রকৃত সুখ দিয়াছ, তোমার অনুগ্রহে ওই গৃহস্থের এত সুখ হইয়াছে যে জগতে তাহার ন্যায় সুখী ব্যক্তি অতি বিরল। শুনলেন স্বর্ণকুমারী দেবীর লেখা গল্প সাররত্ন? এত সুন্দর ভাষা প্রয়োগের মাধ্যমে সেই সময়ে একজন মহিলা জীবনের সারমর্মকে বুঝিয়েছিলেন। গল্পটি কেমন লাগলো শ্রোতা বন্ধুরা জানাবেন অবশ্যই। চিঠি লিখবেন এই ঠিকানায়, মহিলা মজলিস, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী, শিলিগুড়ি, 2 মাইল সেবক রোড, শিলিগুড়ি 7340001। আজ আসর এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।

এতক্ষণ শুনলেন মহিলা মজলিস। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন অনুশ্রী রায়। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। অপব্যয়িত পরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তুলতে প্রতিটি দেশবাসী কাজ করবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় আক্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করে দিয়েছেন। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে আয়োজক ইংল্যান্ড আজ বার্মিংহামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। দ্বিতীয় খেলায় দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া ও বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে এবং দেশের উন্নয়নের চিত্রকে রূপান্তরিত করছে। তিনি আরও বলেন, গত 12 বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে এবং এর ফলাফল বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান। শ্রী মোদী বলেন, সরকার সক্রিয়ভাবে স্বনির্ভর গোষ্ঠী, সেলফ হেল্প গ্রুপগুলিকে সাহায্য করছে, যা নারীদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশের নারী শক্তি জাতি গঠনের মূল ভিত্তি। দেশের মা, বোন এবং কন্যারা তাঁদের অসাধারণ প্রতিভা ও দক্ষতার মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে ভারত মাতার গৌরব বৃদ্ধি করছেন।
1: হামারি বহনো কে পাস হুনর ভি থা, মেহনত ভি থি, লেকিন উনে পুঁজি আর অবসর নাহি মিলতে থে। 3 করোড় মহিলাওঁ কো লখপতি দিদি দিদি বানানে কা জো সংকল্প কিয়া থা ও পুরা হো চুকা হ্যায়।
0: কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠান, শিল্প এবং বাণিজ্য ক্ষেত্রে গ্রাহকদের খুচরো বিক্রয় কেন্দ্র থেকে মোটর স্পিরিট ও হাইস্পিড ডিজেল কেনার ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে এবং তাদের নিজস্ব কনজিউমার পাম্প থেকে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে বলেছে। পশ্চিম এশিয়ার চলতি সংকটের ফলে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটেছে তার পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে জ্বালানির ঘাটতি রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। এই বিধিনিষেধ 90 দিন পর্যন্ত বলবৎ থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। 1885 সালের পূর্ববর্তী টেলিগ্রাফ আইন এবং 2023 সালের নতুন টেলিকমিউনিকেশন আইনের কাঠামোর মধ্যে জারি হওয়া বিভিন্ন নির্দেশিকাকে একত্রিত করে এই খসড়া বিধি তৈরি হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই বিধিগুলি বর্তমানে প্রচলিত ব্যবস্থাকে সহজ ও সুশৃঙ্খল করার পাশাপাশি টেলিভিশন ও রেডিও সম্প্রচার ক্ষেত্রে ব্যবসার সুযোগ বাড়াবে। খসড়া বিধিতে একাধিক নির্দেশিকার পরিবর্তে একটি একক নিয়ন্ত্রক কাঠামোর প্রস্তাব করা হয়েছে। এই খসড়া বিধি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। জনসাধারণ আগামী 27 জুলাই পর্যন্ত এই বিষয়ে তাদের মতামত ও পরামর্শ জমা দিতে পারবেন। অসম ও নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র, অসম এবং নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেই ফিও রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। চলতি সংঘাতের প্রভাব মোকাবিলায় শক্তিশালী ও বৈচিত্র্যময় সরবরাহ ব্যবস্থা, ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফিনল্যান্ডে আয়োজিত কুলতারান্তা টক্সে উদীয়মান শক্তি এবং নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক আলোচনায় অংশ নিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, সংঘাতের প্রভাব কেবলমাত্র সংশ্লিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার বাইরেও ছড়িয়ে পড়ে। তিনি জানান, সংঘাতের প্রভাব নিরসনে এবং কূটনীতির অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে ব্যাপক ঐক্যমত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং এবং সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবির মহাপরিচালকেরা। উল্লেখ্য, অমরনাথ যাত্রা আগামী 3 জুলাই শুরু হবে এবং 28 আগস্ট পর্যন্ত চলবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তুলতে প্রতিটি দেশবাসী কাজ করবে। কলকাতায় আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো এই রাজ্য কেন্দ্রের সব সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে। কেন্দ্রে 12 বছরের সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, 12 বছরের সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ এবং দেশের ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোনো সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল ট্রাম্প ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিলেন। একই সঙ্গে ইরানের তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্রগুলি নিজেদের নিয়ন্ত্রণের কথাও বলেছিলেন তিনি।
2: The war with Iran, and we're going to be subject to finalization of documents. We should get done over the next few days. Probably have a signing maybe in Europe. And great thing, stock market's up 1,000 points. That means they like the deal. See, that means they like, if the market goes down, that means they don't like the deal. The strait will officially open as soon as we sign, which could be soon, very soon.
0: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে 16 জন প্রাণ হারিয়েছেন, আহত 37 জন। খাদ্যশস্যের দাম কমানো, বিদ্যুৎ এবং মৌলিক অধিকারের দাবিতে চলা একটি শান্তিপূর্ণ আন্দোলনের উপর পাক বাহিনী গুলি চালায় বলে অভিযোগ। জানা গেছে, পাকিস্তান সরকারের নীতি ও বেআইনি দখলদারির বিরুদ্ধে রাওয়ালকোটে প্রায় 60,000 থেকে 70,000 মানুষ রাস্তায় নেমেছিলেন। গত মঙ্গলবার এই অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 30 জন প্রাণ হারান এবং প্রায় 200 জন আহত হন। অন্ধ্রপ্রদেশ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA-র 4 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন তেলেগু দেশম পার্টির বাসিয়াম রামকৃষ্ণন, সানা সতীশবাবু ও চিত্তপয়লা বিজয় এবং জনসেনা পার্টির লেঙ্গামেনিনি রমেশ। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার আর বনিতা রানী তাঁদের নির্বাচিত হিসেবে গ্রহণ ঘোষণা করেন। ভারতের বিশিষ্ট শুটিং কোচ এবং এশিয়ান গেমসের স্বর্ণপদকজয়ী যশপাল রানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল 49 বছর। গতকাল রাতে দিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপ থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 2024 সালের প্যারিস অলিম্পিকে মনু ভাকেরের ঐতিহাসিক ডাবল ব্রোঞ্জ পদক জয়ের ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে যশপাল রানা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যশপাল রানার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমের এক পোস্টে বলেন, শুটিংয়ে অসাধারণ কৃতিত্বের মাধ্যমে যশপাল রানা দেশকে গৌরবান্বিত করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, একজন পরামর্শদাতা হিসেবে তরুণ ক্রীড়াবিদদের গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অনন্য অবদান ছিল এবং তাঁর মৃত্যু ভারতীয় ক্রীড়া জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। আজটেক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। অন্য ম্যাচে ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় খেলায় দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে ভারতীয় সময় রাত 12:30 আগামীকালের প্রথম ম্যাচে ক্যানাডা বসনিয়ার বিরুদ্ধে খেলবে। দ্বিতীয় ম্যাচে আমেরিকা মুখোমুখি হবে প্যারাগুয়ের। মহিলাদের টি-20 বিশ্বকাপের খেলা আজ শুরু হচ্ছে। এডভাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রোববার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। ব্যাডমিন্টনে অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের মহিলা সিঙ্গলস সেমিফাইনালে উঠলেন ভারতের PV সিন্ধু। তৃতীয় বাছাই সিন্ধু আজ সিডনিতে কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের চেন সু ইউকে 21-6, 21-9 ব্যবধানে পরাজিত করেন। সেমিফাইনালে সিন্ধু জাপানের শীর্ষ বাছাই আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। এর আগে অন্য কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচি ভারতের তানভি শর্মাকে 21-14, 21-14 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় আক্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করে দিয়েছেন। খবর শেষ হলেও এখন শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যেও কেন্দ্রীয় সব সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আগামী মাসের শুরু থেকে রাজ্যে বিকশিত ভারত জি রামজি প্রকল্প শুরু হচ্ছে। কেন্দ্র এজন্য রাজ্যকে আগামী অর্থবর্ষের জন্য ৮,৫০০ কোটি টাকা দিচ্ছে।
1: যে নতুন স্কিমটি আসছে, ১২৫ দিনের কাজ পাবেন প্রান্তিক মানুষেরা, বিকশিত ভারত জি রামজি, এটাতে আগামী অর্থবর্ষে, অর্থাৎ এই অর্থবর্ষের কয়েক মাস, পরের অর্থবর্ষের ৩ মাস, অর্থাৎ ২০২৬ এবং ২০২৭, ভারত সরকার ৮,৫০০ কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করে। তাই কেন্দ্র রাজ্য যৌথভাবে পশ্চিমবঙ্গকে দাঁড় করাবে।
0: মুখ্যমন্ত্রী জানান, অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নতুন রেকর্ড গড়ে তুলেছেন এবং ভারতকে পুনর্নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেছেন। কেন্দ্রে ১২ বছরের সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ১২ বছরের সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্রনির্মাণ এবং দেশের ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান, আবাস যোজনা, জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মালদায় আরও একটি প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন। দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে এই বৈঠক হওয়ার কথা। মালদা ছাড়াও দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদের প্রশাসনের শীর্ষকর্তা, বিধায়ক, সাংসদদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে মালদায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্যের সরকারি দপ্তর, আধা সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং সরকারি অর্থে বেতনপ্রাপ্ত কর্মীদের বাড়িতে বাধ্যতামূলকভাবে স্মার্ট মিটার, বিদ্যুৎ মিটার বসাতে হবে। এই মর্মে সমস্ত দপ্তরের প্রধান, জেলা শাসক, বিভাগীয় কমিশনার, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। ওই নির্দেশিকায় বর্ণনা রয়েছে, কেন্দ্র সরকারের রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম ৮ডিএসএস এর আওতায় বিদ্যুৎ বন্টন ব্যবস্থার সংস্কার এবং বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির আর্থিক স্বাস্থ্য উন্নত করার লক্ষ্যে স্মার্ট মিটার বসানো হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই রাজ্যের সরকারি কর্মচারীদের আবাসনগুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে স্মার্ট মিটার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চোরা শিকারি সম্পর্কিত ডাটাবেস নষ্ট করতেই আলিপুরের সরকারি দপ্তরে আগুন বলে তদন্তকারীরা রিপোর্ট দিচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের কাছে এই রিপোর্ট পাঠানোর পাশাপাশি একই রিপোর্ট রাজ্য প্রশাসনের কাছেও পাঠানো হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, ওই ভবনের যে তলায় আগুন লেগেছিল সেখানে একটি আলমারিতে রাখা বাঘের, হরিণের চামড়া, শিং, এরকম বহু জিনিসই পুড়ে গেছে। চোরা কারবারিদের গ্রেপ্তার করে এইসব জিনিস উদ্ধার করা হয়েছিল। এমনকি ল সেলের কাগজপত্র, কম্পিউটারে রাখা ডাটাবেস সবই ধ্বংস হয়ে গেছে আগুনে। বনমন্ত্রী মনোজ ওরাও বলেন, কী কী ক্ষতি হয়েছে তার পরিসংখ্যান তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে, উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে আধার পরিষেবাকে আরও সহজ ও নাগালের মধ্যে পৌঁছে দিতে আরও ৪টি আধার সেবা কেন্দ্র চালু করার কথা ঘোষণা করেছে আধার কর্তৃপক্ষ ইউআইডিএআই। নতুন এই আধার সেবা কেন্দ্রগুলি খোলা হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া জেলায়। পেনশন সহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ তুলে উত্তর দমদম পৌরসভার পর এবার কামারহাটি পৌরসভায় অস্থায়ী ঠিকাকর্মীরা আজ সকাল থেকে কাজ বন্ধ রেখেছেন। ঠিকাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের পারিশ্রমিক বাড়ানো হচ্ছে না। শুধু তাই নয়, ইএসআই এর টাকা কাটা হলেও তারা কোনো সুবিধা পাচ্ছেন না। এছাড়া প্রায় ১১০০ ঠিকাকর্মীকে কোনো কারণ ছাড়াই বসিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এমনকি অবসরের পরেও তাদের পেনশনের টাকা এখনও অনেকেই পাননি। উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়ায় ফোরম্যান কলোনির বেসরকারি স্কুলে তালাবন্ধ ঘর থেকে প্রায় ১,৭৭,০০০ টাকা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিক কুমার নাগ ও সায়ন পালকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে বীজপুর থানার পুলিশ রাতভর তল্লাশির পর ওই নগদ টাকা উদ্ধার করে। এরপর ঘটনায় বীজপুর থানার পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করেছে। যানজট কাটাতে মুর্শিদাবাদের ফরাক্কায় রেল লাইনের তলা দিয়ে একটি আন্ডারপাস গড়তে রেলমন্ত্রকের মালদা ডিভিশনকে ২৩,১৮,০০০ টাকা আর্থিক সাহায্য দিতে সম্মত হয়েছে এনটিপিসি ফরাক্কা। ইতিমধ্যেই কাজ শুরুর জন্য ৬ কোটি টাকা রেল কর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। কাজের অগ্রগতি অনুযায়ী ধাপে ধাপে সমস্ত টাকা রেলকে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর দেবব্রত কর। অনুকূল বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় 50-60 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দোতারা বাদন, শিল্পী ললিত চন্দ্র রায়।

ললিতচন্দ্র রায় দোতারা বাজিয়ে শোনালেন। এই শিল্পীর পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন আজ সান্ধ্য অধিবেশনে 6টা বেজে 40 মিনিটে আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি, ঘড়িতে সময় বিকেল পাঁচটা। আজকের সান্ধ্য অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান।

0: আনন্দধারা। আজকে ছোট দোলনাখানি দুলিয়ে দাও, ঘুমের চামর বুলিয়ে দাও, জীবন দোলা দুলিয়ে দাও। নীল আকাশের নীলগুলি সব নিংড়ে আনো, নতুন মেঘের সজল কালো মন ভুলানো নিংড়ে আনো। হাজার কোচি করুণ চোখে মেঘের কাজল বুলিয়ে দাও, ককিয়ে ওঠা কান্নাগুলি ভুলিয়ে দাও। আজকে ছোট দোলনাখানি দুলিয়ে দাও। আজ বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস, আজ 12ই জুন। আন্তর্জাতিক শ্রম সংস্থা 2002 সাল থেকে প্রতি বছর আজকের দিনটি বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস হিসেবে পালন করে। শিশু শ্রমের অবসান ঘটানো এবং শিশুদের অধিকার ও শিক্ষা নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। তাই আজকে আমাদের বিষয় ভাবনায় রয়েছে বন্ধ হোক শিশু শ্রম। বলতে বলতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, একটু কথা বলি তার সাথে। নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছেন?
1: পরিতোষ
0: বাবু। আচ্ছা, আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে বন্ধ হোক শিশু শ্রম। ঠিক আছে, আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, আমরাও পছন্দের গান শোনাবো। ধন্যবাদ। আসলে শিশুরাই আগামীর ভবিষ্যৎ, তাই শিশুদেরকে উপযুক্তভাবে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের। আমাদের আজকের বিষয় ভাবনায় বন্ধ হোক শিশু শ্রম। আমাদের ফোন নাম্বার 9434076705। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের অনুষ্ঠানে, আনন্দধারা অনুষ্ঠানে ফোন করে আপনাদের মতামত জানাতে পারেন, এবং তার সাথেই আমরা আপনাদের পছন্দের গান শোনাব আমাদের এই অনুষ্ঠানে। কথায় গানে থাকব আমরা। প্রথমেই আমরা আজ রয়েছে বাঘিনী ছায়াছবি থেকে একটি গান, মান্নাদের কণ্ঠে, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

0: গান শুনতে শুনতেই এক শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, তার সাথে কথা বলে নিই। নমস্কার।
1: নমস্কার দাদা ভাই, নমস্কার।
0: কে বলছেন বলুন, কোথা থেকে?
1: হ্যাঁ, আমি বীরভূমের

0: বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দাদা ভাই।
1: আচ্ছা, খুব ভালো লাগলো, আপনার নাম আমার নাম একই।
0: তাই?
1: হ্যাঁ, আচ্ছা, বীরভূম জেলা, বীরভূম থেকে বলছেন? হ্যাঁ
0: হ্যাঁ, বীরভূম, বীরভূম থেকে দাদা ভাই।
1: আচ্ছা,
0: তো বিষয়টা হচ্ছে, পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। হ্যাঁ, দেখুন, এক তরুণ কবি যিনি খুব কম বয়সে মারা গিয়েছিলেন, সুকান্ত ভট্টাচার্য, যখন এই কবিতা লেখেন, হ্যাঁ, তখন তিনিও কিন্তু ভেবে গিয়েছিলেন যে এই যে পৃথিবী, এটাতে কিন্তু শিশু শ্রম, এটা একটা বড় অভিশাপ হয়ে দাঁড়াবে।
1: ঠিক
0: এবং
1: ঠিক ঠিক
0: শিশুর যে বেড়ে ওঠার সময়, হ্যাঁ, যেখানে সে খেলবে, পড়বে, আরো অন্যান্য কাজ করবে শ্রম ছাড়া, হ্যাঁ, সেগুলোতে, হ্যাঁ, আজ তারা পিছিয়ে পড়ছে, পিছিয়ে পড়ছে কারণ আমাদের আর্থিক বৈষম্য দাদা ভাই। এই যে ধরুন, কেউ কোনো শিশু সোনার চামচ নিয়ে জন্মাছে, আবার কোনো শিশু জন্ম থেকেই, হ্যাঁ, মানে কি বলবো, অপুষ্টির শিকার হয়ে বড় হয়ে তারা কোথাও না কোথাও, হ্যাঁ, কাজ করতে বাধ্য হচ্ছে। আচ্ছা, আমাদের এই সোশ্যাল যে সিস্টেমটা, হ্যাঁ, সেটাতে গোড়াতেই গলদ রয়েছে, এবং সেই গলদটার ফলেই আজকের এই পরিণতি। আমরা যদি সচেতন এখনো না হই, তাহলে এটা কিন্তু একদিন মারাত্মক আকার ধারণ করবে, এবং সেই ছোট্ট ছোট্ট কুড়িগুলো ঝরে পড়বে অকালেই, এবং সেই কুড়িগুলো যাতে ফুল হয়ে ফুটতে পারে, হ্যাঁ, তার জন্য আমাদেরকে এখন থেকে, হ্যাঁ, সেই গাছগুলোতে, মানে সেই শিশু চারা গাছগুলোতে, হ্যাঁ, জল দিতে হবে, সার দিতে হবে, তাদের প্রতি যত্ন নিতে হবে।
1: ঠিক ঠিক, খুব ভালো বলেছেন
0: ভাই। আর হ্যাঁ, আর একটা গান আমি শুনতে চাই, যদি সময় সময় থাকে। হ্যাঁ, তাহলে আষাঢ় মাস, এই জ্যৈষ্ঠ আষাঢ় মাস আসছে, মণিহার ছবির, মণিহার ছবির সেই গানটা, আষাঢ় শ্রাবণ মানে না তোমন, ঝড়ো ঝড়ো ঝড়ো ঝড়ো ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। লতা মঙ্গেশকর।
1: ঠিক ঠিক, লতা মঙ্গেশকরের কণ্ঠে আমরা শোনানোর চেষ্টা করব অবশ্যই, আমাদের সংগ্রহে যতদূর সম্ভব এই গানটি রয়েছে। আমি আপনি শুনতে থাকুন অনুষ্ঠান, আর খুব ভালো বলেছেন, আমরা যদি সচেতন হই, আমাদের আশেপাশের মানুষদেরকে যদি আমরা সচেতন করতে পারি, তাহলে হয়তো এই শিশু শ্রম প্রথা বন্ধ হতে পারে, শিশুরা আবার তাদের শৈশব ফিরে পাবে, এই প্রত্যাশা আমাদের সকলের রয়েছে, তাই না? ধন্যবাদ,
0: ধন্যবাদ, নমস্কার নেবেন।
1: নমস্কার। আমরা যে গান শুনছিলাম, শুনতে থাকি মান্না দের কণ্ঠে বাঘিনী ছবির গানটি।

0: আমরা এবারে পরের গানে যাওয়ার আগে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, তার সাথে কথা বলে নি। নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলেছেন? বলছেন
1: হ্যাঁ
0: বলুন।
1: দাদা ভাই, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: অম্বিকা?
1: হ্যাঁ
0: অম্বিকা মন্ডল, হ্যাঁ বলুন। আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে
1: হ্যাঁ
0: বন্ধ
1: হ্যাঁ
0: হোক শিশু শ্রম।
1: হ্যাঁ সত্যি দাদা ভাই, খুব সুন্দর বিষয় যেহেতু আজকে। হ্যাঁ শিশু শ্রম
0: বিরোধী দিবস।

0: হ্যাঁ, তো আমাদের সত্যি, হ্যাঁ এখন তো অনেক কমে গেছে কিছু শ্রম। আগে হয়তো অনেক দেখতাম ইট ভাটায়, হ্যাঁ খাবারের দোকানে, চায়ের দোকানে, বিভিন্ন ধরনের খাবারের দোকানে বাচ্চারা কাজ করছে। হ্যাঁ, কিন্তু এখন মানুষ অনেক সচেতন হয়েছে, বা আমাদেরই সেটা করা উচিত। আমরা যদি সবাই মিলে একটু ওদের সাহায্য করি, সহযোগিতা করি, ওদের পাশে দাঁড়াবার চেষ্টা করি। সরকার তো নিজের মতো চেষ্টা করছেন, কিন্তু তা সত্ত্বেও আমরা মানুষ, আমরা যদি তাদের দিকে হাত বাড়িয়ে দিই, তাহলে তারাও কিন্তু দেখবেন, হ্যাঁ তাদেরকে যদি আমরা পড়াশুনোর বইমুখী করে তুলি, স্কুলমুখী করে তুলি, তাদের বাড়ির লোককে যদি আমরা বোঝাই যে এইটুকু বয়সে তাদেরকে কাজ না করাচ্ছে, তাদেরকে অভাব অনটনের কারণে মানুষ করে, হ্যাঁ মানে বাধ্য হয়ে তো করে না কিছু শ্রম। তো যাই হোক, আমরা সবাই যদি একটু সচেতন হয়, তাহলে আমার মনে হয়, হ্যাঁ এই কিছু শ্রমটা
1: বন্ধ হতে পারে। হ্যাঁ ঠিক ঠিক, এবং এর জন্য সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে অভিভাবকদের, যারা গার্জিয়ান, তাদের সচেতনতা। আমাদের আশপাশের মানুষগুলি যদি সচেতন হয়, তবেই তারা কিন্তু এই উদ্যোগ নিতে পারবে, তাই না? ঠিক, খুব ভালো বলেছেন, আপনার মতামত খুব ভালো লাগলো। শুনতে থাকুন অনুষ্ঠান, ধন্যবাদ। পরের গান বাবা তারকনাথ ছায়াছবি থেকে, আশা ভোঁসলে এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

গানটি শুনতে শুনতেই এক শ্রোতা বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন, কথা বলে নি তার সাথে, না কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা গানটি শুনতে থাকি।

0: আমরা রয়েছি আনন্দধারা অনুষ্ঠানে। নমস্কার, কে রয়েছেন আমাদের সাথে? হ্যাঁ প্রসেনজিৎ বাবু, আপনার ফোন আসলেই আমরা বুঝতে পারি, খুব ভালো লাগে। আজকে আমাদের বিষয় ভাবনায় রয়েছে বন্ধ হোক শিশু শ্রম।
1: শিশুদের সত্যি যে মানে পরিবেশ দরকার, যা কিছু দরকার, তা থেকে বর্তমানে অনেকে বঞ্চিত হচ্ছে, খুবই দুঃখের বিষয় এটা।
0: ঠিক, মানে আমাদের আশপাশে এখনো কিন্তু পুরোপুরি যে শিশু শ্রম বন্ধ হয়েছে এরকম নয়, কাজের অনেকেই এখন ছোট বয়সেই বিভিন্ন জায়গায় তারা যুক্ত হচ্ছেন কাজের জন্য, তাই না? ঠিক, আমাদের একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্যে, আগামীর প্রজন্মকে আরো সুন্দরভাবে বিকশিত করার প্রয়োজন রয়েছে, তাই না? ঠিক, আপনার কোনো পছন্দের গান রয়েছে আজ? আর একবার বলবেন একটু পরিষ্কার করে।
1: মান্নাদের কণ্ঠে যে কোনো গান শুনিয়ে দেবেন।
0: আচ্ছা, মান্নাদের কণ্ঠে। আমরা অনুষ্ঠানের শুরুতেই একটি মান্নাদের গান দিয়েই শুরু করেছিলাম, আবারও আপনি বলছেন যখন, আমরা চেষ্টা করব অবশ্যই মান্নাদের গান শোনানোর জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। কিছুক্ষণ আগে আমাদের শ্রোতা বন্ধু ফোন করেছিলেন এবং জানিয়েছিলেন তার পছন্দের একটি গান, লতা মঙ্গেশকরের কণ্ঠে মণিহার ছায়াছবি থেকে। আমরা সেই গানটি শ্রোতা বন্ধুদের জন্য এবারে রাখতে চাই, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

0: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে। আমরা আজকের বিষয় ভাবনায় রেখেছি বন্ধ হোক শিশু শ্রম। এই প্রসঙ্গে আপনারা ফোন করতে পারেন 9434076705 এই নম্বরে। বলতে বলতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: বাবা তো আপনার বইটাতে গানটা দিলেন যে ওইটা যাত্রা দেখছি আগে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিকই ঠিক আছে, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান।
1: হ্যাঁ, ভালো ভালো গান চালান।
0: আজ একটি বিশেষ দিন, আজ শিশু শ্রম বিরোধী দিবস, এবং তাই আজকে আমাদের বিষয় ভাবনায় রয়েছে বন্ধ হোক শিশু শ্রম। এবারে শ্রোতা বন্ধুদের জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে বধূ ছায়াছবির একটি গান, সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছেন বলুন?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাই বাবু, আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে বন্ধ হোক শিশুশ্রম।
1: হ্যাঁ, বিষয়টা খুব ভালো। আজকে প্রত্যেকটা অনুষ্ঠানে শুনছি তো, ধরুন শিশু শ্রমিক তো এখন অনেক বন্ধ হয়ে গেছে, আমাদের এখানে মানে দেখাই যায় না। আগে যেরকম ছিল সেরকম দেখা যায় না। আগে দেখছি চায়ের দোকানে প্লেট ধুচ্ছে, তারপরে ধরুন ইট ভাড়াতে কাজ করছে, তারপরে কাউরি বাড়িতে কাজ করছে, এইভাবে কাজ করছিল। কিন্তু এখন অনেকটা বন্ধ হয়ে গেছে। এখন তারা অন্ধকার থেকে আলোয় ফিরে আসছে, তারা স্কুলে যাচ্ছে, লেখাপড়া শিখছে।
0: একদম ঠিক বলেছেন। হ্যাঁ,
1: তারা ভবিষ্যৎ বুঝতে পারছে এবং তার মা বাবারাও এখন
0: অনেকটা সচেতন হয়েছে। অনেকটা বলবো,
1: অনেক সচেতন হয়েছে। হ্যাঁ
0: ঠিকই,
1: অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে।
0: শুনতে
1: থাকুন। কিশোর কুমারের গান শুনিয়ে দেবেন?
0: কিশোর কুমারের গান, আচ্ছা চেষ্টা করব। আমাদের হাতে সময় একদম নেই এই পর্বে, আমরা রাতে আরও আমাদের এই সরাসরি অনুষ্ঠান রয়েছে, সেখানে অবশ্যই শোনাবো আপনাকে। শুনতে থাকুন অনুষ্ঠান।
1: নমস্কার।
0: নমস্কার। যে গানটি আমরা শুনছিলাম এতক্ষণ,

আমাদের এক শ্রোতাবন্ধু অনুরোধ করেছিলেন মান্নাদের কণ্ঠে একটি গানের জন্যে। এবারের গানটি শুনতে শুনতেই বিদায় নেব আনন্দধারা অনুষ্ঠান থেকে।

শেষ হল সরাসরি সম্প্রচারিত আনন্দধারা অনুষ্ঠানটি। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান এখন আবহ বার্তা। আলিপুর আবহ দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু স্থানে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এবং দু একটি স্থানে ভারী বৃষ্টি হয়েছে। সিকিমের অনেক স্থানে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি স্থানে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল এবং বৃদ্ধিও পেয়েছিল। বাকি স্থানের সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ পরিবর্তন হয়নি। আগামীকাল অর্থাৎ ১৩ জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হিমালয় সংলগ্ন বাকি জেলাগুলির অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহবার্তা শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মিটিওলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল বুলেটিন স্টেট দ্যাট ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট এ ফিউ প্লেসেস উইথ হেভি রেইনফল অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার সাবমেরাইন ওয়েস্ট বেঙ্গল। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট মেনি প্লেসেস ওভার সিকিম। ইয়েস্টারডেজ ম্যাক্সিমাম টেম্পারেচার ফেল অ্যাপ্রিসিয়েবলি অ্যান্ড অলসো রোজ অ্যাপ্রিসিয়েবলি at one or two places over Savimalan, West Bengal. No large change in yesterday's maximum temperature occurred elsewhere over the region. Forecast for next day, that is Saturday, 13th June. Light to moderate rain or thunder shower very likely to occur at most places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kochbihar districts of Savimalan, West Bengal. Light to moderate rain or thunder shower very likely to occur at many places over rest districts of Savimalan, West Bengal. That concludes the general weather bulletin. Please stand for our next announcement in Bengali. Shrota bondhura, ekhon shandhokalin Shiliguri traffic bulletin. Shukrobar 12 June guruttopurno সড়কগুলিতে মাঝে মাঝে যানজটের সম্মুখীন হতে হতে পারে। অনুগ্রহ করে সতর্কতার সঙ্গে গাড়ি চালান এবং ট্রাফিক নির্দেশিকা মেনে চলুন। ধীর গতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকাগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং। সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তা মেরামত ও উন্নয়নের কাজ চলছে। ধীরে গাড়ি চালান এবং সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 সালুগাড়া সড়কের উপর নির্মাণ

বিমান কাজ চলছে, গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য যানবাহনের থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। সাউডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, তিস্তা ক্যানেল, ক্যানেল মোড়। নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবা, শিলিগুড়ি ও আমবাড়ি সাউডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে। সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন শুনলেন। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। ঘোষণার অব্যবহিত পরেই সরাসরি সম্প্রচারিত মেঠো সুর। সন্ধ্যে 6:40 শুনবেন দোতারায় লোকসুর, শিল্পী ললিতচন্দ্র রায়। সন্ধ্যে 7:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত 8 শুনবেন নাটক অভিনয় রজনীতে সে, রচনা রবীন্দ্রনাথ পাত্র, প্রযোজনা অবিনাশ রায়। রাত 8:30 আধুনিক গান শুনবেন শিল্পী সম্রাট কর্মকার। রাত 9:15 শুনবেন গজল, শিল্পী গুলাম আব্বাস। রাত 9:30 সরাসরি সম্প্রচারিত গানে গানে। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। 10:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনির জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এখন শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত মেঠো সুর। শ্রোতা বন্ধুরা, মাটির গান নিয়ে, লোকগান নিয়ে, লোকগীতি নিয়ে আমাদের এই অনুষ্ঠান। ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানি, যার বুক ফেটে এই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে, ডাক দিল যে গানে গানে, দিক হতে ওই দিগন্তরে কোল রয়েছে পাতা, জন্ম মরণ ওরই হাতের অলোক সুতোই গাঁথা, ওর হৃদয় গলা জলের ধারা, সাগর পানে আত্মহারারে, প্রাণীর বাণী বয়ে আনে, ফিরে চল মাটির টানে। মেঠো সুর অনুষ্ঠান শুরু হল। আপনাদের পছন্দের গান, লোকগীতি, মাটির গান শুনবেন এই অনুষ্ঠানে। আমাদের ফোন নাম্বার 9434076705। আমাদের অনুষ্ঠান শুরু করব কার্তিক দাস বাউলের কণ্ঠে একটি গান দিয়ে।

0: গান শুনতে শুনতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন?
1: আমি ময়নাগুড়ির বোলবাড়ি থেকে বলছি।
0: আচ্ছা, কি নাম আপনার?
1: মায়া রায়।
0: আচ্ছা, ময়নাগুড়ি থেকে মায়া রায় বলছেন। আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুরে। এই অনুষ্ঠানে আপনাদের পছন্দের গান শোনানোর জন্যে আমরা রয়েছি। লোকগীতি, আপনার পছন্দের শিল্পী কে?
1: গোষ্ঠগোপাল দাস।
0: গোষ্ঠগোপাল দাস, আচ্ছা, আমরা অবশ্যই গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে গান শোনানোর চেষ্টা করব। আপনি যখন বলেছেন তখন অবশ্যই এবারের গানটি গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে আমরা শোনাব। আপনাদের ময়নাগুড়িতে আজকে ওয়েদার কেমন, আবহাওয়া কেমন?
1: আবহাওয়া আজকে সুপ্ত, এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে।
0: বৃষ্টি হয়েছে?
1: বৃষ্টি হয়নি আজকে।
0: আচ্ছা, আজকে বৃষ্টি হয়নি, ঠিক ঠিক ঠিক ঠিক আছে। আপনি শুনতে থাকুন, ভালো লাগলো, এভাবেই যুক্ত হবেন আমাদের অনুষ্ঠানে।
1: নমস্কার।
0: নমস্কার। শ্রোতা বন্ধু শুনতে চেয়েছেন ময়নাগুড়ি থেকে মায়া রায়, গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে এই গানটি। আমাদের এবারের শিল্পী গোষ্ঠগোপাল দাস।

0: সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুরে রয়েছি আমরা। আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, নমস্কার। কে বলছেন বলুন?
1: বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ নিতাই বাবু, আমরা রয়েছি মেঠো সুর অনুষ্ঠানে। হ্যাঁ, আপনার পছন্দের শিল্পীর নাম বলুন।
1: আমার পছন্দের শিল্পী হচ্ছে পূর্ণচন্দ্র দাস বাউল।
0: পূর্ণচন্দ্র বাউল, আচ্ছা। কোন নির্দিষ্ট
1: গান এখানে আছে, আমার মন চলে যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে।
0: আচ্ছা, অবশ্যই এই গানটি শোনানোর আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানে। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার। এবারে শিল্পী অনিতা সাহা।

0: আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, নমস্কার।
1: নমস্কার, লোকগীতি গান শোনান?
0: হ্যাঁ শোনাচ্ছি, আপনি শুনতে থাকুন, শুনতে থাকুন। শ্রোতা বন্ধুদের অনুরোধ করব, আপনারা আপনাদের নির্দিষ্ট শিল্পীর নাম নিয়ে সেই গান শোনানোর জন্য অনুরোধ করতে পারেন। আমরা রয়েছি মেঠো সুর অনুষ্ঠানে, আমাদের ফোন নাম্বার 9434076705। কিছুক্ষণ আগে শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন পূর্ণ দাস বাউলের কণ্ঠে একটি গান শোনানোর জন্যে। শ্রোতা বন্ধুর জন্যে এবারের গানটি

0: আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ কে বলছেন বলুন।
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল।
0: হ্যাঁ প্রবীর বাবু।
1: হ্যাঁ দাদা ভাই, আপনার অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে।
0: হ্যাঁ,
1: একটা গানের অনুরোধ আছে, সেটা হচ্ছে প্রহ্লাদ ব্রহ্মচারীর যদি কোনো গান আপনার থাকে হ্যাঁ শোনাবেন, আর যদি রামকানাই থাকে তাহলে সেটাও শোনাতে পারেন।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রহ্লাদ ব্রহ্মচারীর গান অবশ্যই শোনাবো। কিছুক্ষণ আগেই শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন, এবারে আপনাদের সকলের জন্য প্রহ্লাদ ব্রহ্মচারীর গান শুনতে থাকুন।
1: ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
0: ধন্যবাদ।

0: মাটির গান নিয়ে মিঠো সুর অনুষ্ঠানে রয়েছি আমরা। আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, নমস্কার।
1: নমস্কার দাদা, ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বলছেন?
1: আমি মেঘলিগঞ্জ ব্লকের রানীরহাট থেকে।
0: আর একবার নামটা বলবেন।
1: আমি বিকাশ রায় বলছি, মেঘলিগঞ্জ ব্লকের রানীরহাট থেকে। হ্যাঁ বিকাশ রায়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আজকে মেঠো সুর অনুষ্ঠান চলছে, আপনার কোন গান শুনতে ভালো লাগে জানান।
1: বলছি পরীক্ষিত বালার ওই মানুষ হইয়া জন্ম লইয়া দাদা, এই গানটা শুনিনি?
0: পরীক্ষিত বালার গান।
1: হ্যাঁ হ্যাঁ, মানুষ হইয়া মানুষের করিলাম কি, ভালো গান দাদা শুনান।
0: আচ্ছা
1: ভালো,
0: ঠিক
1: ভালো থাকবেন।
0: খুব ভালো লাগলো
1: সবাইকে। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন সকলে।
0: পরীক্ষিত বালার একটি গানের

0: মেঠোসুর অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা উপস্থিত হয়েছি, শ্রোতাবন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: নমস্কার, আমি বেলাকোবা মন্থনীপাড়া থেকে নবকুমার রায় বলছি।
0: নবকুমার রায়, হ্যাঁ বলুন, আপনার পছন্দের শিল্পীর?
1: এখানে কি খালি কি লোকগীতি চলে?
0: না, এই অনুষ্ঠান ভাওয়াইয়াও চলবে। ভাওয়াইয়া তো লোকগীতির মধ্যেই, আমরা একটু আগেই আমরা একটা ভাওয়াইয়া গান শুনিয়েছি। নবকুমার
1: রায়,
0: নবকুমার রায় বেলাকোবা থেকে বলছেন।
1: তো এখানে আয়েশা সরকারের কি গান আছে মজুতে?
0: আয়েশা সরকার, আমাদেরকে খুঁজে দেখতে হবে। আমাদের এখানে সংগ্রহে যদি থেকে থাকে তবে অবশ্যই আপনাকে শোনাব। তবে আমাদের এই অনুষ্ঠানটি আপনি নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান শোনেন নিয়মিত?
1: আমি শুনি।
0: আমাদের এই অনুষ্ঠানটি 6:40 পর্যন্তই সময়সীমা, তারপর আবার রাতে অন্য ধরনের গান নিয়ে আমরা সেখানে আসব। এবং প্রতিদিন এই 6:05 থেকে এই অনুষ্ঠান হয়। আপনি কালকে, আগামীকাল বা আগামী পরশুদিন আপনি ফোন করে আপনার পছন্দের শিল্পীর গান শুনতে অনুরোধ করতে পারেন। শুনতে থাকুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান আমরা শেষ করব পাপিয়ার কণ্ঠে একটি গান দিয়ে, শিল্পী পাপিয়া।

শ্রোতা বন্ধুরা শুনলেন সরাসরি সম্প্রচারিত মিঠো সুর অনুষ্ঠানটি। এখন শুনবেন দোতারায় লোকসুর, শিল্পী ললিত চন্দ্র রায়।

দোতারাই লোকসুর শুনলেন শিল্পী ললিতচন্দ্র রায়। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

শ্রোতা বন্ধুরা, এবারে মিলি ছবির একটি গান, কিশোর কুমার এর কণ্ঠে, সুরকার শচীন দেববর্মণ।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন অভিমান ছায়াছবির একটি গান, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে, সুরকার শচীন দেব বর্মণ।

শ্রোতা বন্ধুরা, এবারে নরম গরম ছায়াছবির একটি গান স্বপন চক্রবর্তী এবং সুরেশ ওয়াদেকরের কণ্ঠে, সুরকার শচীন দেব বর্মণ।

আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি খবর, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবর।

0: श्री प्रधानले युवा संगमले युवाहरूलाई पाठ्यपुस्तक र कक्षा कोठा भन्दा बाहिर भारतको अनुभव गर्न अनि देशको सांस्कृतिक विविधता विकास पहलहरू तथा राष्ट्रिय प्राथमिकताहरूको गहिरो बुझाइ प्राप्त गर्न सक्षम बनाउँछ भन्नुभयो। समाचार आकाशवाणीबाट सुन्नु हुँदैछ। भारतीय सुटर तथा एसियाली खेलकुदका स्वर्ण पदक विजेता जसपाल राणाको निधन भएको छ। उहाँ 49 वर्षका हुनुहुन्थ्यो। भारतीय राष्ट्र राइफल संघका अध्यक्ष केश नारायण सिंह देवका अनुसार राणाको हिजो राति दिल्लीको एउटा अस्पतालमा देहावसान हुनुभयो। राणाले भारतीय पिस्तोल निशानेबाजहरूको प्रशिक्षकका रूपमा काम गर्नुभएको थियो। 2024 प्यारिसमा सम्पन्न ओलम्पिकमा भारतलाई 2 काश्य पदक जिताउनमा उहाँको योगदान उल्लेख मानिन्छ। प्रधानमन्त्री नरेन्द्र मोदी अनि रक्षा मन्त्री राजनाथ सिंहले पनि सुटर राणाको निधनमा गहिरो शोक व्यक्त गरेका छन्। सरकारले संस्थागत औद्योगिक र व्यावसायिक ग्राहकहरूलाई खुद्रा विक्रेताहरूबाट मोटर इन्धन र हाई स्पीड डिजेल किन्न निषेध गरेको छ। उनीहरूलाई घरेलु पेट्रोल पम्पहरूबाट आफ्नो आवश्यकता पूरा गर्न सल्लाह दिएको छ। पश्चिम एसियामा द्वन्द्वका कारण विश्वव्यापी आपूर्ति श्रृङ्खलामा अवरोध आइरहेका बेला स्थानीय इन्धन अभाव हुन नदिने यो निर्णय गरिएको हो। यी प्रतिबन्धहरू 90 दिनसम्म लागू रहनेछन्। राष्ट्रिय परीक्षण एजेन्सी एनटीएले 21 जूनमा हुने एनईटी यूजी पूर्ण परीक्षाका लागि परीक्षाको अवधि 15 मिनट बढाएर कुल समय 195 मिनट पुर्याएको छ। नयाँ समय दिउँसो 2 बजेदेखि 5:15 हुनेछ। एजेन्सीले एनईटी यूजी परीक्षा निष्पक्ष सुरक्षित र उम्मेद्वारहरूको आवश्यकता अनुसार सञ्चालन भएको सुनिश्चित गर्न एनटीए प्रतिबद्ध रहेको बताएको छ। भारतको एआई मिशनले आज वारिया नामक भिडियो मोडेल शुरू गरेको छ। यसले कम लागतमा सान्दर्भिक अत्याधुनिक भिडियोहरू सृजना गर्न सक्षम बनाउनेछ। नयाँ दिल्लीमा इलेक्ट्रोनिक्स र सूचना प्रविधि मन्त्रालयका सचिव एस कृष्णले भन्नुभयो, भारतको एआई मिशन अन्तर्गत समर्थित मोडलहरूमध्ये यसको शुरूआत देशको एआई यात्रामा महत्वपूर्ण छ। उहाँले वारियाले अनुसन्धानमा आधारित क्षमता निर्माणको प्रतिनिधित्व गर्दछ भन्नुभयो। मन्त्रालय अनुसार वारियाको प्रविधिले भिडियोको निर्माणको 50 चरणलाई 4 घटाउँछ। यो मोडेल धेरै अग्रणी विश्वव्यापी भिडियो मोडेलहरू भन्दा 10 गुणा सस्तो छ। पश्चिम एसियामा द्वन्द्व रोक्ने कूटनैतिक प्रयासहरूले अझै समाधान निकाल्न सकेका छैनन्। इरानले अमेरिकासँग प्रस्तावित सम्झौताको बारेमा कुनै निर्णय गरेको छैन। यसैबीच अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रम्पले हालैमा वार्ताले चाँडै नै सफलता हासिल गर्न सक्छ भन्नुभयो। इरानी विदेश मन्त्रालयका प्रवक्ता इस्माइल बगाइले भन्नुभयो, अन्तिम सम्झौताका बारेमा कुरा गर्नु हतार हुन सक्ने, यद्यपि वार्ताको अधिकांश मस्यौदा पूरा भइसकेको छ। अमेरिकी सेनाले दमास्कको जल्दोमुरु नजिकै 2 इरानी ड्रोनहरू रोकेको छ। यसैबीच लेबनानमा सीमापार झडप र सुरक्षा अपरेशनहरू जारी छन्। इजरायलले धेरै मोर्चाहरूमा सैन्य दबाव कायम राखेको छ। समुद्री सुरक्षा चिन्ताहरू पनि कायम।
1: आकाशवाणी खबर पढ्छे নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন। আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষার জন্য এনটিএ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। অস্ট্রেলিয়ান ওপেনে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ বি ম্যাচে আজ কানাডা বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আর সিবিএস এর খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তীয় উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের একাধিক ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে। গত ১২ বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
2: ১২ সাল কে দৌর মে জিস তরহ সে বিরাসত আর বিকাশ দোনো
3: हमारी बहनों के पास हुनर भी था, मेहनत भी थी, लेकिन उन्हें पूंजी और अवसर नहीं मिलते थे। 3 करोड़ महिलाओं को लखपति दीदी बनाने का जो संकल्प किया था वो पूरा हो चुका है।
1: কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, দেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুরি যাওয়া বা বিদেশে পাচার হয়ে যাওয়া প্রত্ন সামগ্রী দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগী। এখনও পর্যন্ত ৬৭০টি ভাস্কর্য ও পুরাকীর্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
2: ১২ সাল কে দৌর মে জিস তরহ সে বিরাসত আর বিকাশ দোনো এক সাথ চলে, হম গুলামি কি মানসিকতা কো পিছে ছোড় করকে আপনি বিরাসত কা সংরক্ষণ করতে হুয়ে বিকশিত হোনে কি দিশা মে আগে বড়ে। মানে প্রধানমন্ত্রী জি কে নেতৃত্ব মে ইস দিশা মে জিস তরহ সে পিছলে ১২ বর্ষো মে কাম হুয়া হ্যায় আর জো পরিবর্তন আর প্রভাব উসকা দিখাই দেতা হ্যায় কি ১২ সাল কা কালখণ্ড জব ভারত কে বিকশিত হোনে কা ইতিহাস লিখা জায়েগা তব ভারত কে সাংস্কৃতিক পুনর্জাগরণ কা দৌর উসকে রূপ মে পরিভাষিত আর চিহ্নিত কিয়া জায়েগা।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আগামী রবিবার ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের ওপর আলোকপাত করা হবে। দপ্তর হাজার হাজার প্রস্তাবের মধ্যে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে ঝাড়াই বাছাই করে ১২০টি স্টার্ট আপ সংস্থাকে এজন্য নির্বাচিত করেছে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তাঁর ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম ধাপে আগামী ১৪ জুন ফ্রান্সের নিসে যাবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন স্লোভাকিয়া। এরপর তিনি ফ্রান্সে ফিরে এভিয়ন শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের এসসিও আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর সিং বলেন, এসসিওর সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডক্টর সিং জানান, সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত বদ্ধপরিকর। তিনি ঘোষণা করেন, আগামী ১৭-১৯ জুলাই ভারত কলকাতায় এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। এজন্য ভারত এসসিও গোষ্ঠীভুক্ত দেশের সংস্কৃতি মন্ত্রী এবং সহযোগী সদস্যদের সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রার সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে নতুন দিল্লিতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে সমগ্র যাত্রাপথে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। শ্রী শাহ ড্রোন, সিসিটিভি এবং উন্নত নজরদারি ব্যবস্থাপনার মতো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিরাপত্তা কাঠামো আরও কঠোর করার ওপর জোর দিয়েছেন। উল্লেখ্য, 3 জুলাই থেকে শুরু হয়ে এবারের অমরনাথ যাত্রা চলবে 28 আগস্ট পর্যন্ত। ইন্ডিয়া এআই মিশন প্রকল্পের আওতায় আজ ভার্জ নামের একটি ডিস্টিলড ভিডিও মডেলের উদ্বোধন করেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন। এআই প্রযুক্তিকে সাশ্রয়ী, সহজলভ্য ও প্রাসঙ্গিক করে তোলার লক্ষ্যে এই মডেলটি তৈরি করা হয়েছে। তিনি জানান, ভার্জ ভারতের এআই যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে কাজ করবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেডিকেলে ভর্তি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি নেওয়া হবে আগামী 21 জুন। এজন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে 15 মিনিট। পরিবর্তিত সূচি অনুযায়ী দুপুর 2টায় পরীক্ষা শুরু হয়ে তা চলবে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে 2টির বদলে 4টি রাফ পেজ দেওয়া হবে। 2টি রাফ পৃষ্ঠা থাকবে নির্দেশিকা অংশের পরেই এবং বাকি 2টি থাকবে প্রশ্নপত্রের শেষে। একই সঙ্গে NTA পরীক্ষা নিরাপত্তা ও স্বচ্ছতা বৃদ্ধির উপর বিশেষ জোর দিচ্ছে। ক্যাবিনেট সচিব ডক্টর টিভি সোমনাথন আজ NTA এর মহানির্দেশক অভিষেক সিং এর সঙ্গে এক বৈঠকে নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখেন। বৈঠকে ক্যাবিনেট সচিব সুষ্ঠু স্বচ্ছ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে নিবিড় সহযোগিতার মাধ্যমে পুনরায় এই পরীক্ষা গ্রহণের উপর জোর দিয়েছেন। শ্রী সোমনাথন বলেন, এবারের পরীক্ষা নির্বিঘ্ন রাখতে কেন্দ্র ও রাজ্য সরকার এবং জেলা শাসনগুলি একযোগে কাজ চালাচ্ছে। কোন রকম বিঘ্ন ঘটানোর চেষ্টা চললে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় BSF কে জমি হস্তান্তর ও কাঁটাতার বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলে মুখ্যমন্ত্রী জানান। ভারত ও বাংলাদেশ নিজেদের সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে গত 8 থেকে 11 জুন পর্যন্ত সীমান্ত সুরক্ষা বাহিনী BSF এবং বর্ডার গার্ড বাংলাদেশ BGB-র মধ্যে হওয়া 57তম মহানির্দেশক পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলনে একথা জানানো হয়। সম্মেলনে বর্তমান সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা ছাড়াও সীমান্ত সুরক্ষা ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়েছে। সম্মেলনে দুপক্ষই সুসমন্বিত নজরদারি, প্রকৃত সময় তথ্য বিনিময়, সতর্কতা বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত অপরাধ চক্রের বিরুদ্ধে যৌথ উদ্যোগ আরো জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা চালায়। অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এয়ার ইন্ডিয়া বিমান AI-171 এর দুর্ঘটনার তদন্ত চলছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাইডু গত বছর ওই দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি আগামী দিনে উড়ান চলাচলের নিরাপত্তা আরও বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। উল্লেখ্য, গত বছর আজকের দিনে মর্মান্তিক ওই বিমান দুর্ঘটনায় 261 জনের মৃত্যু হয়। এদের মধ্যে 242 জন বিমানের যাত্রী, ক্রু ও সদস্য। বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। আবাসিক হোস্টেলের ওপর ভেঙে পড়ায় প্রাণ হারান আরও 19 জন। BJ মেডিকেল ক্যাম্পাসে আজ মৃতদের স্মরণে বিশেষ শোকসভার আয়োজন করা হয়। 2 মিনিট নিরাপত্তা পালন ছাড়াও করা হয় বৃক্ষরোপণ, আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব আজ তাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এইভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের পদক্ষেপ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। চলতি বছরের মে মাসে দেশে বার্ষিক খুচরা মুদ্রাস্ফীতির হার 3.93% পৌঁছেছে। এই নিয়ে টানা পঞ্চমবার বৃদ্ধি পেল এই মুদ্রাস্ফীতির হার। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক জানিয়েছে, মে মাসে গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতির হার বেড়ে 4.25% হয়েছে। ব্যাডমিন্টনে সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেন মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের PV সিন্ধু। কোয়ার্টার ফাইনালে আজ দিনই চাইনিজ তাইপে চেন সু ইউকে 21-21 ব্যবধানে পরাজিত করেন। ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বি ম্যাচে আজ কানাডা বসনিয়ার হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 12:30। অন্য ম্যাচে আগামীকাল গ্রুপ ডির খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে। লস এঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষার জন্য NTA বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ কানাডা বসনিয়ার হার্জেগোভিনার মুখোমুখি হবে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
4: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন EIR অ্যাপের মাধ্যমে। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। রাত আটটায় শুনবেন নাটক অভিনয় রজনীতে সে, রচনা রবীন্দ্রনাথ পাত্র, প্রযোজনা অবিনাশ রায়। রাত আটটা বেজে ৩০ মিনিটে শুনবেন আধুনিক গান, শিল্পী সম্রাট কর্মকার। রাত ৯টা বেজে ১৫ মিনিটে শুনবেন গজল, শিল্পী গুলাম আলী, গুলাম আব্বাস। রাত ৯টা বেজে ৩০ মিনিটে সরাসরি সম্প্রচারিত গানে গানে। রাত ১০টা বেজে ১০ মিনিটে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। ১০টা বেজে ৩০ মিনিটে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।
5: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
6: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
5: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
6: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
5: डायल कीजिए 8700014242।
6: नंबर एक बार फिर नोट करें 8700014242।
7: नए जमाने की नई तस्वीर। अब छत पर लगे टीवी एंटेना को कहो गुड बाय सदा के लिए। समय के साथ बदलें, आगे बढ़ें। ले आएं आज ही दूरदर्शन का डीडी फ्री डिश। इसमें हैं आपके पसंदीदा 100 से ज्यादा टीवी चैनल्स। इसके अलावा 51 एजुकेशनल यानी पढ़ाई लिखाई वाले चैनल्स और 48 रेडियो चैनल्स। और तो और, सेट टॉप बॉक्स लगवाने के बाद कोई खर्चा नहीं, बिल्कुल नहीं। डिजिटल क्रांति की ओर एक कदम और आपका डीडी फ्री डिश।

আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে তাঁর সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। টাটা গোষ্ঠীকেও রাজ্যে পুনরায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন তিনি। উত্তরবঙ্গে গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েত পরিকাঠামো, পাহাড়ি এলাকার প্রশাসনিক ব্যবস্থা শক্তিশালী করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। এদিকে সিআইডির আধিকারিকরা আজ আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 20 তারিখ রাজ্যে আসছেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনায় এনআইএকে হস্তান্তরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলা বর্তমান সরকার প্রত্যাহার করে নিয়েছে। রাজ্যের অধিকাংশ এলাকায় আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ কেন্দ্রের সব উন্নয়নমূলক প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন। আগামী মাসের শুরু থেকে রাজ্যে বিকশিত ভারত জিরামজি প্রকল্প শুরু হচ্ছে। কেন্দ্র এ বাবদ রাজ্যকে আগামী অর্থবর্ষের জন্য 8,500 কোটি টাকা দিচ্ছে।
1: যে নতুন স্কিমটি আসছে 125 দিনের কাজ পাবেন প্রান্তিক মানুষের, বিকশিত ভারত জিরামজি, এটাতে আগামী অর্থবর্ষে অর্থাৎ এই অর্থবর্ষের কয়েক মাস পরের অর্থবর্ষের 3 মাস অর্থাৎ 2026 এবং 2027 ভারত সরকার 8,500 কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করে। তাই কেন্দ্র রাজ্য যৌথভাবে পশ্চিমবঙ্গকে দাঁড় করাবে।
0: কেন্দ্রীয় এনডিএ সরকারের 12 বছরের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে শুভেন্দু বলেন, এই সময় সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশস্তিকরণ, রাষ্ট্র নির্মাণ এবং ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার স্বপ্ন সাকার হবে এবং তার সফল রূপায়ণের জন্য প্রত্যেক দেশবাসীকে কাজ করার আহ্বান জানান তিনি। রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকদের কাছে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্য সরকার টাটা গোষ্ঠীকে পুনরায় পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনবে বলেও শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। তবে তারা সিঙ্গুরে আসবে কিনা তা এখনো স্পষ্ট নয়, কারণ সিঙ্গুরের ওই জমি বর্তমান সরকারের হাতে নেই।
1: টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরের যে জমি সেই জমি সরকারের হাতে এখন নেই, বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন।
0: মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে শিল্প গড়ে তোলার জন্য তার কাছে বেশ কয়েকটি প্রকল্পের প্রস্তাব এসেছে। সেগুলি খতিয়ে দেখার জন্য শিল্প সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ উত্তরবঙ্গের মালদা এক প্রশাসনিক বৈঠক করেন। তার আগে জেলা বিজেপির সদর কার্যালয়ে যান তিনি। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে দলীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা ও হুগলি চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থীরা আজ বিধানসভায় শপথ নিয়েছেন। ফলতার নবনির্বাচিত বিধায়ক দেবাংশু পণ্ডা এবং চণ্ডীতলা কেন্দ্রে স্বাতী খন্দকারকে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ বলেছেন, রাজ্যের পর্যটন ব্যবস্থাকে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, বিনিয়োগ ও ঐতিহ্য সংরক্ষণের অন্যতম প্রধান চালিকা শক্তিতে পরিণত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। আজ পর্যটন দপ্তরের দায়িত্ব নেওয়ার পর কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এ রাজ্যকে পর্যটনের অন্যতম শীর্ষ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা এবং দেশ বিদেশের পর্যটকের আগমনের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। সমাজের সমস্ত শ্রেণীর মানুষ যাতে বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পারেন, সেই উদ্দেশ্যে সবার জন্য পর্যটন, সবার জন্য সুযোগ, এই দ্বিমুখী কৌশল গ্রহণ করা হবে।
2: আমরা সবার জন্য পর্যটন, যে কথাটা বলেছি, সবার জন্য পর্যটন, সবার জন্য সুযোগ, এক্ষেত্রে দ্বিমুখী কৌশল আমরা গ্রহণ করব। একদিকে যেরকম দেশি এবং আন্তর্জাতিক উচ্চ মূল্যের পর্যটন বাজারকে যেরকম তৈরি করব, এবং যে অংশের মানুষ, বিশেষ করে পর্যটনটা সীমিত হয়ে গিয়েছিল মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষের মধ্যে, তার সাথে সাথে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, এই যে পশ্চিমবঙ্গের পর্যটন, এটা নিয়ে আমরা কার্যকর বিপণন এবং প্রচার করব। এবং
0: উত্তরবঙ্গে গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েত পরিকাঠামো, পাহাড়ি এলাকার প্রশাসনিক ব্যবস্থা শক্তিশালী করতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি আজ শিলিগুড়িতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরে মন্ত্রী জানান, বিভিন্ন প্রকল্পে একাধিক আটকে থাকা প্রকল্পের জন্য ইতিমধ্যে 1,700 কোটি টাকা রাজ্যের হাতে এসেছে। এর মধ্যে প্রায় 700 কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছে, বাকি কাজও শুরু হবে। দ্রুত সমস্ত উন্নয়নের কাজ বাস্তবায়িত হবে বলেও উল্লেখ করেন দিলীপবাবু। এর আগে জলপাইগুড়ির ধূপজোড়া বেটের গাছবাড়িতে আজ সকালে সস্ত্রীক হাতি সাফারি করেন দিলীপ ঘোষ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এক ব্যবসায়ীর দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভোটের আগে রানী রাসমণি এভিনিউয়ে এক সভায় তৃণমূল কংগ্রেস নেত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে যে মন্তব্য করেন তা রীতিমতো প্ররোচনামূলক। ভোটের আগে এই ধরনের বক্তব্য উস্কানিমূলক বলেও অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় মামলা রুজু হয়েছে। এদিকে সিআইডির আধিকারিকরা আজ আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান, কিন্তু তিনি তখন সেখানে ছিলেন না। পরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক সেরে বাড়িতে ফিরে অভিষেক জানতে পারেন তাকে না পেয়ে সিআইডি আধিকারিকরা ফিরে যান। সাংবাদিকদের অভিষেক বলেন, সিআইডি আগে থেকে তাকে জানিয়ে আসলে তাহলে তিনি থাকতে পারতেন। পরে সন্ধেবেলা 7:37 নাগাদ ফের অভিষেকের বাড়িতে পৌঁছয় সিআইডির তদন্তকারী দল, তার হাতে ধরিয়ে দেয় আদালতের জারি করা সমন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগাম জামিনের আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করেছেন ইন্দ্রনীলের আইনজীবী। আগামী 17 জুন এই মামলার শুনানি। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় মিডলম্যান প্রসন্ন কুমার রায়কে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, এই ঘটনায় মূল অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন। নিম্ন আদালতে 1,00,000 টাকার ব্যক্তিগত বন্ডে প্রসন্ন কুমারকে জামিন দেওয়া হয়। এর ফলে তিনি জেল থেকে মুক্তি পেতে চেয়েছেন, তবে শর্ত হিসেবে সপ্তাহে একদিন তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে তাকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএকে হস্তান্তরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল, রাজ্যের বর্তমান বিজেপি সরকার তা প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে বেলডাঙ্গার ওই মামলায় আর কোনো বাধা রইল না। তবে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ তদন্তের ক্ষেত্রে কার্যকর হবে কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। এনআইএকে 10 দিনের মধ্যে এ ব্যাপারে একটি সাপ্লিমেন্টারি বা পরিপূরক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ওই রিপোর্টে জানাতে হবে তাদের হাতে এই সংক্রান্ত কী কী তথ্য প্রমাণ রয়েছে। মামলার পরবর্তী শুনানি 30 জুন। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 20 তারিখ রাজ্যে আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণের কাছ থেকে 1,000,000 টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তুসলিপাড়া এলাকা আজ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্ত এক প্রাক্তন তৃণমূল নেত্রীর বাড়ির সামনে জড়ো হয়ে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। অভিযুক্ত নেত্রীর অবশ্য দাবি, তার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আজ পূর্ব বর্ধমানের 2 নম্বর ব্লকের বর্ষুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের বচসা ও ধস্তাধস্তি বাধে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পঞ্চায়েত প্রধান রমেশ সরকারকে নিরাপদে সেখান থেকে বের করে আনার চেষ্টা করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের মৃদু লাঠিচার্জ করতে হয়। রাজ্যের অধিকাংশ এলাকায় আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। পুরুলিয়ার কিছু অংশ বাদে দক্ষিণের সব জেলাতেই প্রবেশ করেছে বর্ষা। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু খুব একটা শক্তিশালী না হওয়ায় আগামী 1 সপ্তাহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন নাটক অভিনয় রজনীতে সে।
4: বিচিত্র এ জগতে কখনো কখনো এমন সব অলৌকিক ঘটনা ঘটে যা যুক্তি তর্ক বুদ্ধি দিয়ে বিচার করা যায় না, ব্যাখ্যা চলে না, প্রমাণও করা যায় না। এমনি একটি কাল্পনিক ঘটনার প্রেক্ষাপটে গড়ে উঠেছে আজকের নাটক অভিনয় রজনীতে সে। নাটকের কাহিনী, প্রযোজনা, উপস্থাপনার উদ্দেশ্য কোনো সত্যকে প্রতিষ্ঠা করা নয়, একটি অলৌকিক ঘটনার মাধ্যমে নাট্যরস আস্বাদন ও আনন্দ বিনোদন মাত্র। নাটকটি লিখেছেন রবীন্দ্রনাথ পাত্র, প্রযোজনা অবিনাশ রায়। অভিনয় রজনীতে সে।

হ্যালো, হ্যাঁ আমি দীপক রায় বলছি। কে? কুঞ্জদা? আরে কি ব্যাপার, হঠাৎ তলব? হ্যাঁ জানি জানি, হ্যাঁ প্রয়োজন ছাড়া যে কুঞ্জদা ডাক পাবো না সে তো জানি। কি কি বললেন? এক্ষুনি? আচ্ছা আচ্ছা, আসছি, রাখছি, কেমন?

0: আসতে পারি? আরে এসো এসো, এতক্ষণ তোমার কথাই হচ্ছিল, তা আলাপ করিয়ে দিই। ইনি মিস্টার ম্যালকম, আমেরিকা থেকে এসছেন। আর মিস্টার ম্যালকম, এ হলো দীপক, মানে দীপক রায়, আমাদের একজন রিপোর্টার। এর কথাই এতক্ষণ আপনাকে বলছিলাম।
1: ও হ্যালো মিস্টার রয়, ভেরি ভেরি গ্ল্যাড টু সি ইউ।
2: হ্যাঁ ধন্যবাদ মিস্টার ম্যালকম। তা কি ব্যাপার কুঞ্জুদা, ফোনে এমনভাবে ডেকে পাঠালেন যেন একটা আজব কিছু ঘটতে চলেছে, আর এই ব্যাপারটা জানতে পারি কি?
0: আরে আগে বসো তো, তারপর সব বলছি। ওরে হারু, তিন কাপ চা দিয়ে যা তো বাবা। হ্যাঁ যা বলছিলাম।
2: হ্যাঁ বলুন।
0: বুঝলে দীপক, এই সাহেব ইন্ডিয়া ঘুরতে এসছে।
2: হ্যাঁ,
0: যেহেতু আমি একটা উইকলি পেপারের সাথে জড়িত, তাই আমাকে ধরেছে।
2: কিন্তু কেন? আরে ব্যাপারটা একটু খুলে বলুন না কুঞ্জুদা।
0: আরে বলছি বলছি, সাহেবের একটা প্রপোজাল আছে। ওনার বোধহয় ধারণা যে কাগজের লোকেরা ইচ্ছে করলে অনেক অসাধ্য সাধন করতে পারে। দেখো তুমি এর জন্য কিছু করতে পারো কি না।
2: আরে আমি করব, কিন্তু কি যে করব তা তো বুঝে উঠতে পারছি না।
0: আরে সাহেবের ইচ্ছে উনি ভূত দেখবেন স্বচক্ষে।
2: হোয়াট, ভূত স্বচক্ষে?
0: উনি ইন্ডিয়াতে অনেক ইন্টারেস্টিং জিনিস দেখেছেন,
2: হ্যাঁ,
0: কিন্তু আজও ভূত দেখেননি। এখন এই ইচ্ছেটা মিটলে ওর একটা বহুদিনের স্বাদ পূর্ণ হয়।
2: আই সি, বড়ই অদ্ভুত স্বাদ তো কুঞ্জুদা।
0: হ্যাঁ মিস্টার ম্যালকম চান কোনো একটা ভুতুরে বাড়িতে একটা রাত কাটাতে।
2: ভুতুরে বাড়িতে?
0: হ্যাঁ
2: রাত কাটাবেন?
0: হ্যাঁ হ্যাঁ, মিশরে উনি নাকি একটা পোড়ো বাড়িতে রাত কাটিয়েছিলেন, আর ভূতেরও নাকি দেখা পেয়েছিলেন। এখন আমাদের দেশেও তেমনি একটা এক্সপেরিমেন্ট উনি করতে চান। তা দাও না, একটা ব্যবস্থা করে দাও।
2: ও সেই জন্যই বুঝি আমাকে জোর তলব। কিন্তু আমি এ ব্যাপারে কি ব্যবস্থা করতে পারি বলুন তো? আমি তো একজন সামান্য রিপোর্টার, কোথাও কোনো ঘটনা ঘটলে তার খবর এনে দিতে পারি আপনাকে, কিন্তু নিজে ঘটনা ঘটিয়ে তার রিপোর্ট কীভাবে দিই কুঞ্জুদা?
0: আরে বাবা, প্রয়োজনে পড়লে তাও করতে হয় রিপোর্টারদের, নইলে কাগজের কাটতি হবে কি করে বলো?
2: কি সর্বনাশ! হ্যাঁ আপনি তো দেখছি সাংঘাতিক লোক। হ্যাঁ কাগজের কাটতি ভাড়াতে শেষে অঘটন ঘটন পটিয়সি থুড়ি থুড়ি, মানে ওই পটিয়ান হতে চান?
0: আরে না না, সেরকম কিছু নয়। তুমি কেবল একটা পুরনো ভাঙাচোরা ভুতুরে বাড়ির খোঁজ করবে, হ্যাঁ, তারপর সাহেবকে ওখানে রাত কাটাবার বন্দোবস্ত করে দেবে।
2: যতটা সহজ ভাবছেন কুঞ্জদা, তা কি সহজ সম্ভব হবে?
0: আরে হবে হবে। ওরে বাবা, তোমার তো অনেক জানাশোনা, একটু চেষ্টা করলেই পারবে তুমি। তবে খেয়াল রেখো যেন ভুতুরে বাড়ি হয়, আর সাহেব যেন অন্তত একটা ভূতের দর্শন পান। দরকার হয় তুমিও জুটে যেতে পারো ওর সঙ্গে, একটা দারুণ অভিজ্ঞতা হবে।
2: আমি?
0: হ্যাঁ
2: মানে ওই ভুতুরে বাড়িতে ওর সঙ্গে?
0: হ্যাঁ। আরে তুমি অত নার্ভাস হচ্ছ কেন বলো তো? সাহেব থাকতে পারলে তুমি পারবে না? আরে বাঙালির নাম তোমরা ডোবাতে চাও নাকি? হ্যাঁ লেগে যাও ব্রাদার, বুক ঠুকে লেগে যাও, তারপর লিখে ফেলো তোমার ওই অভিজ্ঞতার কাহিনী। বুঝলে? হে দারুণ একটা কভারিং হবে বঙ্গবার্তায়।
2: সবই তো বুঝলাম কুঞ্জুদা, কিন্তু এতে তো কিছু খরচ টরচ কিছু হবে, আর তার কি ব্যবস্থা হবে?
0: আরে তার জন্য তুমি কিচ্ছু ভেবো না, সে সব সাহেবই দেবেন। আরে আমাদের দেশে একটা প্রবাদ আছে জানো, মনে রেখো ওই সাহেবদের টাকা ভূতেই
1: জোগায়। আমার জন্য খাস করবেন তো, আমি সব এক্সপেন্সেস পেয়ার করবে। ঠন ঠারি বাবু, ইউ জাস্ট কারে ওয়ান, আই ওয়ান্ট টু সি আ কস্ট, আই মিন ফুট।
2: কিন্তু কুঞ্জুদা, ভূতের বাড়িতে রাত কাটালে কি আর ভূতের দেখা মিলবে?
0: তা অবশ্য ঠিক, সে আমি বলে দেব সাহেবকে। চেষ্টা করতে দোষ কি বলো, পেলে ভালো, না পেলে আর কি করা যাবে। হ্যাঁ মিস্টার ম্যালকম, আমি রায়কে সব বুঝিয়ে দিলাম, ও হন্টেড হাউসের খোঁজ করবে।
1: ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মিস্টার রয়, ট্রাই ইউর বেস্ট, ফার্স্ট হন্টেড হাউস অ্যান্ড দেন ফুট।

0: বুঝলেন কুঞ্জুদা, একটা বাড়ি পাওয়া গেছে।
1: তাই নাকি?
0: হ্যাঁ, ওই নাম চৌধুরী কুঠি। লোকে নাম শুনি চমকে যায়। শিমুলপুর গ্রাম থেকে আধ মাইলটা দূরে প্রকাণ্ড একটা বাড়ি, একটা ওই ছোটখাটো প্রাসাদও বলা যায়। বাড়ি ঘিরে উঁচু পাঁচিল, এখন অবশ্য ওই পাঁচিলের অনেকটা অংশই ভাঙা। বাড়ির দেওয়ালে বহু জায়গায় ওই সিমেন্ট খসে পড়ে শ্যাওলা ধরে গেছে। চারপাশে বুনো ঝোপঝাড়, এছাড়া প্রকাণ্ড কয়েকটা গাছ, এই ধরুন ওই জাম, তেঁতুল, শিরীষ, আম ইত্যাদি আর কি। আর বাড়ির পেছন দিকে একটা ওই পানা ভরা মজা দিঘি।
1: বাহ বাহ, খাসা তো একেবারে ভূতের পক্ষে আইডিয়াল জায়গা। তা কি বলো?
0: আরো আছে কুঞ্জদা, এই চৌধুরী কুঠি প্রায় 100 বছরের পুরনো। চৌধুরীরা এই অঞ্চলের জমিদার ছিলেন, এক সময় বেশ রমরমা অবস্থাও ছিল এদের, আর সেই সঙ্গে ছিল বেজায় দাপট। ওই শেষ বংশধর এই কৃষ্ণ চৌধুরী, ওই কৃষ্ণ চৌধুরী মারা যাবার পর এই বাড়িতে নাকি আর কেউ পা দেয়নি।
1: তা ওই বাড়িতে ভূত আছে কি নেই তার খোঁজ নিয়েছো তো?
0: হ্যাঁ হ্যাঁ, তাও নিয়েছি। ও বাড়িতে ভূত আছে কি নেই এ প্রশ্নে দুরকম মত জানা গেল। একদল বলল যে আলবাত ভূত আছে, রাতে নাকি নানা রকম এই বিদঘুটে আওয়াজ, কান্নার শব্দ শোনা যায় ওই বাড়ি থেকে।
1: আর অপর দলের বক্তব্য?
0: তারা বলে ওই ভূত ফুত সব বাজে কথা, তেমন কিচ্ছু কেউ দেখেনি কোনোদিন, আর কেউ কখনো শোনেও নি ওইগুলো। রাতে নাকি ও বাড়িতে কেউ যায় না। তবে
1: তবে কি,
0: একজনকে দেখে একটু অবাক লাগলো।
1: অবাক?
0: হ্যাঁ, কথাবার্তার ধরনটা কেমন কেমন যেন।
1: তো লোকটা কে, নাম জানতে পেরেছো?
0: নামটা ব্রজগোপাল রায়।
1: ব্রজগোপাল রায়?
0: হ্যাঁ,
1: কিছু বুঝতে পারছি না তো। আচ্ছা, কে এই ভদ্রলোক?
0: তা তো ঠিক জানি না কুঞ্জুদা, তবে ওই আমি যখন এই চৌধুরী কুঠিটা ভালো করে দেখবার জন্য ওই পাঁচিলের দরজা দিয়ে ভেতরে পা বাড়িয়েছি, তখন একটা আওয়াজ ভেসে এলো।

0: ও মশাই, এই যে, হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি।
1: হ্যাঁ, আমাকে?
0: হ্যাঁ, আপনাকে। আপনি ছাড়া আর কাউকেই তো দেখছি না। তা কি ব্যাপার বলুন তো, অনেকক্ষণ থেকেই দেখছি এ বাড়ির আশেপাশে ঘুরঘুর করছেন, মতলবটা কি?
1: না মানে
0: এই বিড়বিড় করছেন, পরিষ্কার করে বলুন।
1: দেখুন মানে আমি একজন রিপোর্টার।
0: রিপোর্টার? তো এখানে কি রিপোর্ট সংগ্রহ করতে এসেছেন জানতে পারি কি?
1: আরে আরে, বলছি বলছি, আপনি একটু স্থির হন তো। চলুন ওই ওই তেঁতুল গাছটার তলায় একটু বসি। চলুন চলুন, যাওয়া যাক। আপনি আপনি আপনি এইখানটায় বসুন।
0: ঠিক আছে ঠিক আছে,
1: আমি আমি আমি এইখানটায় বসছি।
0: বেশ, এবার বলুন।
1: হ্যাঁ, আমি ওই কলকাতা থেকে এসেছি, ওখানকার ওই বঙ্গবার্তা পত্রিকার অফিস থেকে।
0: কিন্তু কেন এখানে এসেছেন সেটা বলবেন।
1: দেখুন, একজন ওই সাহেব এসছেন আমেরিকা থেকে, তার উদ্ভট খেয়ালের জন্যই আজ আমার এই গ্রামে আসা।
0: আপনার সাহেবের খেয়ালটা কি? উনি কি এই পোড়ো বাড়িতে কোনো নাচ গানের আসর বসাতে চান?
1: না না না, তাহা ঠিক নয়। তবে তবে ওনার খুবই ইচ্ছে ওই গ্রামের কোনো ওই ফাঁকা বাড়িতে রাতে থেকে ভূত দেখবেন, তাই তাই মানে এই।
0: আরে থামুন থামুন, কি বললেন?
1: ভূত?
0: কোনো ফাঁকা পোড়ো বাড়িতে ভূত?
1: হ্যাঁ,
0: দারুণ ইচ্ছে তো আপনার সাহেবের। হ্যাঁ,
1: আগে আগে সেই রকমই তো ইচ্ছে সাহেবের। তবে আপনার যদি কোনো রকম।
0: ঠিক আছে ঠিক আছে, আপনার সাহেব কোত্থেকে এসেছে বললেন?
1: আমেরিকা থেকে। আর উনি এখানে মানে ইন্ডিয়ার কোনো অজ পাড়াগায়ের পোড়ো বাড়িতে রাত কাটিয়ে এই আর কি ভূত দেখতে চান। বিভিন্ন দেশে এরকম আরও কয়েকটা দেশে গিয়ে উনি এই রকম এক্সপেরিমেন্ট করে এসেছেন, সেই জন্যই আমি এই
0: ভুতুড়ে বাড়ি খুঁজছেন। তার সাহেব এত জিনিস থাকতে হঠাৎ ভূত দেখতে চায় কেন?
1: এই কৌতূহল বলতে পারেন। কত লোকের তো কত রকম আজব শখই থাকে, কি থাকে কি না বলুন।
0: বটে বটে।
1: আর তাছাড়া হয়তো ওই দেশে গিয়ে ওই বই টই লিখবেন, হ্যাঁ, তখন ওই ধরনের অলৌকিক অভিজ্ঞতার কথা থাকলে বইয়ের কাটতিও হবে বেশি।
0: বেশ, তা কীরকম অভিজ্ঞতা চায় আপনার সাহেব?
1: সেই রকম কিছু বলিনি, তবে হ্যাঁ, তবে ওই বেশ একটা ওই রোমাঞ্চকর কিছু একটা হলে না খুব ভালো হয় আর কি, ও এরকমই চান।
0: বেশ, ব্যবস্থা করে দেব।
1: মানে? আরে ব্যবস্থা বা কিভাবে?
0: সে আমি ঠিক করব, তবে এর জন্যে কিছু খরচ করতে হবে সাহেবকে, পারবে তো?
1: ও হ্যাঁ, বুঝেছি, মানে ভূতরে অভিনয়। বাহ বাহ মশাই, বাহ, বেশ প্ল্যানটা করেছেন তো। আপনার ওই পরিচয়টা কিন্তু আমি এখনো পাইনি।
0: আমি ব্রজগোপাল রায়, এই পাশের গায়ে নিবাস। আমার বাপ ঠাকুরদা চৌধুরীদের সেরেস্তায় কাজ করতেন, তাই চৌধুরী বংশের নারী নক্ষত্রের খবর সবই আমার পকেটে।
1: বাহ, বেশ ভালোই হলো তবে। তা ব্রজগোপাল বাবু, ওই সাহেব সব বিশ্বাস করবে তো, নাকি পরে আবার হাটে হাঁড়ি ভেঙে যাবে?
0: না মশাই না, সে দায়িত্ব আমার, কথা যখন দিয়েছি তার গ্যারান্টিও দিচ্ছি।
1: তাই খরচ টরচের একটা হিসেব যদি, মানে বুঝতেই তো পারছেন অন্যের ব্যাপার যখন।
0: দেখুন, আমার ট্রেনিংয়ে যারা ভুতুড়ে কাণ্ড ঘটাবে,
1: হ্যাঁ,
0: তাদের জন্য অন্তত কিছু তো লাগবেই, এই ধরুন সপাচেকের মতো।
1: সপাচেক? আচ্ছা ঠিক আছে, তবে দেখবেন মশাই ওই মান সম্মান যেন বজায় থাকে।
0: আরে তা তো বটেই, 100% গ্যারান্টি দিচ্ছি। ব্রজগোপাল কথায় যা বলে কাজেও ঠিক তাই করে।
1: আচ্ছা ব্রজগোপাল বাবু, যদি সাহেব রাজি হয় তাহলে আপনাকে জানাবো কিভাবে বলুন তো।
0: জানাবার দরকার নেই, রাজি হলে অরশু সাহেবকে নিয়ে চলে আসবেন এইখানে, সময় রাত ১২টা।
1: রাত ১২টা?
0: হ্যাঁ। তবে ওই গ্রামের ভিতর দিয়ে আসবেন না, ভিন্ন পথে, ওই দূরে মাঠের দিক থেকে কুঠিবাড়িতে ঢুকবেন লুকিয়ে, উধারটা ফাঁকা, তাছাড়া গায়ের লোক যেন কিছু টের না পায়। আসবে ভিড় করে মজা দেখতে, আর সব প্ল্যান ভেস্তে যাবে।
1: আচ্ছা ঠিক আছে ব্রজগোপাল বাবু, তবে আপনার সঙ্গে আমার ওই কথাই ঠিক থাকলো।
0: টাকাটা কিন্তু মনে করে আনবেন সেদিন। শুনুন, এ বাড়িতে ঢুকে রাতে যে কোনো একটা ফাঁকা ঘরে অপেক্ষা করবেন দুজনে, তারপর কোনো ঘর থেকে শব্দ টব্দ পেলে সাহেবকে নিয়ে দেখতে বেরোবেন। তখন দেখতে পাবেন কোনো একটা ঘরে অতীতের কোনো ঘটনার অলৌকিক দৃশ্য। ভয় নেই, আমি আবার গ্যারান্টি দিচ্ছি।
1: আচ্ছা ব্রজগোপাল বাবু, খুব ভয়ঙ্কর কোনো সিন না দেখানোই ভালো। আর এই সাহেব যদি আবার ভয় পেয়ে অজ্ঞান টজ্ঞান হয়ে যায়?

0: মিস্টার ম্যালকম,
1: মিস্টার ম্যালকম, ভয় করছে না তো?
2: ও না না, লাভ ইউ, রিয়েলি এ হন্টেড হাউস, খাটি ভুতুরে বাড়ি। একটু কফি চলবে নাকি মিস্টার রয়?
0: কফি দিন দিন
2: নিন।
0: মিস্টার ম্যালকম,
2: ইয়েস
0: মিস্টার ম্যালকম,
2: ইয়েস,
0: ওই দেখুন, ওই দেখুন, চলুন গো, চলুন একটু এগিয়ে গিয়ে বসা যাক। শুনতে পাচ্ছেন মিস্টার ম্যালকম?
2: ইয়া,
0: ঘুঙ্গুরের শব্দ।
2: ইয়া,
0: হ্যাঁ, ঘুঙ্গুরের শব্দ শুনতে পাচ্ছেন?
2: ফাইন,
0: ভয় করছে না তো?
2: না,
0: কেমন লাগছে?
2: বিউটিফুল, মার্ভেলাস, সুপারন্যাচারাল, হাউ বিউটিফুল, ও মাই গড,

0: কেমন লাগছে হুজুর?
1: ভালো ভালো। তা একে কোথেকে জোগাড় করলে? হে
0: আর বলবেন না হুজুর, আসতে কি চায়? ওই শেষ ওই মুক্তদা মাসিকে অনেক রিকোয়েস্ট করে অনেক টাকার লোভ দেখিয়ে তাই নিয়ে এসেছি।
1: বাহ বাহ, বেশ করেছো বেশ করেছো। কই গো সুন্দরী, এদিকে এসো, আমার গ্লাসটা যে খালি, একটু তরল পদার্থ ঢেলে দাও। নাচো নাচো সুন্দরী, নাচো, খুব খুব ভালো করে নাচো, তোমার নাচে মন ভরিয়ে দাও। কত টাকা চাই? কত টাকা দেবো? তোমাকে খুশি করে দেবো, চালিয়ে যাও, আজ রাত ভোর চালিয়ে যাও।
2: বাহ, ব্রজবাবুর এলে মাছ তো দেখছি, এরই মধ্যে কি দারুণ দৃশ্য তৈরি করে ফেলেছেন। জমিদার বাড়ির উপযুক্ত পরিবেশই বটে। ওই যে নাচছে, ও কি সত্যিকারের কোনো রূপসী? জমিদার বাবুর পছন্দ আছে যা হোক, নাচছেও দারুণ। কিন্তু এ কি,

0: do you want?
1: Mohim, Mohim, tu ye kaj korte parish na. Tu amar nimok kheyechis.
2: Jot din kheyechi, tot din tomar maan rekhechi. Kintu ekhon ar ami tomar golam noi. Aaj ami dakot. Mohim sardar.
1: Na, Mohim, Mohim, amake prane parish na. Toke ami onek taka debo, onek taka. তুই যা চাস, যত চাস, সব দেব, সব দেব। আমাকে আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না।
2: টাকা দেবে জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী? আমাকে টাকার লোভ দেখাচ্ছ? টাকার আমার দরকার নেই, দরকার হলে টাকা আমি ছিনিয়ে নিতে পারি, কারো দেবার অপেক্ষায় থাকি না। আজ আমার চাই, আমার চাই তোর জান।
1: খবরদার, কাছে এগোস নি। আমি জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী। এই কে আছিস? আমার বন্দুক, আমার বন্দুক।
2: কেউ নেই, তোর ডাকে কেউ সাড়া দেবে না। সব কটা পাহারাদারকে শেষ করেই এসেছি। তোর বন্দুক এখন আমার কব্জায়। প্রতাপ চৌধুরী, শেষ পারের মতো তোর ইষ্ট দেবতা শয়তানকে ডাক, দেখ তোকে সে বাঁচাতে পারে কিনা।
1: না, মহিম, মহিম, আমাকে মাফ কর, মহিম, আমাকে মাফ কর। আমি জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী, তোর কাছে মহিম, বন্দুকটা তুলে ধরলি কেন? না, ওটা না, আমি আমি
2: জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী,
3: করছেন কি মিস্টার ম্যালকম? নিবি ফিলুন টর্চটা, নিবি ফিলুন।
4: আমার হাটে আঘাত করিল, টর্চটা পড়িয়া গেল।
3: যেতে দিন মিস্টার ম্যালকম, এখন চলে আসুন, শীঘ্রই চলে আসুন, নইলে বিপদ ঘটবে। ভুতিয়া খেপে গেলে রক্ষে থাকবে না, আপনার তো ঘাড় মটকাবে, আমারও বিঘুরে প্রাণ যাবে। এখন চলুন চলুন, পালাই এখান থেকে, চলুন মিস্টার ম্যালকম।
4: মাই গড, আর দ্য রিয়েলি ফ্যান্টমস?
3: নয় তো কি, চলুন মিস্টার ম্যালকম, আর দেরি নয়, চলুন চলুন, দৌড়ুন দৌড়ুন এখান থেকে।
5: এই যে দীপক বাবু, চললেন কোথায়? ভয় পেয়েছেন নাকি?
6: আগে না, ভয় পাবো কেন? আমি তো জানি এইসব সাজানো ব্যাপার, আর আপনি সাজিয়েছেন।
5: আপনার সাহেব কোথায়? ওকে দেখছি না।
6: ওই কিছুটা দৌড়ে হাঁপিয়ে গেছে, ওই গাছতলায়, ওই গাছতলায় বসে ওই একটু জিরোচ্ছে আর কি।
5: কিন্তু ওকে একা রেখে আপনি যে একেবারে বাড়ির বাইরে চলে এসেছেন, ভয় পেয়েছেন নাকি?
6: ভয়? না, ভয় পাবো কেন? বাঙালির ছেলে কখনো ভয় পায়? এই ভাবলাম সাহেব যতক্ষণ বিশ্রাম নিচ্ছে ততক্ষণ এই পোড়ো বাড়ির চারদিকটা একটু ঘুরে ভালো করে দেখিনি। রিপোর্ট লিখতে হবে তো, কি বুঝছেন কিছু?
5: বুঝলাম। তা কেমন লাগলো আপনার সাহেবের? শখ মিটেছে তো?
6: আরে দারুণ মশাই, দারুণ দারুণ হয়েছে। সাহেব একেবারে থ মেরে গেছে, ভেবেছেন সব সত্যি ব্যাপার। আর আপনার বাহাদুরি আছে ব্রজগোপাল বাবু। থাক সে কথা, এই এই নিন, আপনার ওই টাকাটা নিন।
5: ওটা আপনার কাছেই থাক।
6: আমার কাছে?
5: হ্যাঁ, পরে গ্রামে গিয়ে নন্দকে দিয়ে আসবেন।
6: নন্দ? নন্দকে?
5: নন্দগোপাল রায়। এই পথ দিয়ে ওই গ্রামে ঢোকার মুখেই প্রথম বাড়িটাতে থাকে।
7: জলসাঘরে তিনি খুন হন।
6: ও আচ্ছা, চলি তবে নন্দবাবু, নমস্কার।
7: আরে চললেন কোথায়? ও মশাই শুনছেন? ও মশাই
6: সকালে বললো আমাকে।
7: হ্যাঁ, আজই সকালে? কোথায়?

0: চৌধুরী কুঠিতে।
1: চৌধুরী কুঠিতে কি বলছেন আপনি? ব্রজগোপাল রায় গত হয়েছেন আজ 5 বছর হলো।
0: 5 বছর হলো গত হয়েছেন?
1: হ্যাঁ, উনি তো আমার বাবা।
0: আপনার বাবা? আচ্ছা, প্রতাপ চৌধুরী কে?
1: চৌধুরী বংশের এক জমিদার, অনেক কাল আগের লোক। হ্যাঁ, আমার ঠাকুরদা তারও বাবার সময়ের জমিদার ছিলেন।
0: কেমন লোক ছিলেন তিনি বলুন তো?
1: শুনেছি ভীষণ অত্যাচারী ছিলেন। এক রাতে চৌধুরী বাড়ির জলসাঘরে তিনি খুন হন।
0: ও আচ্ছা, চলি তবে নন্দবাবু, নমস্কার।
1: আরে আরে, চললেন কোথায়? ও মশাই, শুনছেন? ও মশাই, যা।

0: অভিনয় রজনীতে সে, নাটকটির অভিনয় এখানেই শেষ হল। রচনা রবীন্দ্রনাথ পাত্র, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কুঞ্জবাবুর ভূমিকায় কালিদাস গুপ্তভায়া, মিস্টার ম্যালকম বিষ্ণুপ্রসাদ ধর, ব্রজগোপাল মন্টু কুমার দে, মহিম অঘোর ভট্টাচার্য, প্রতাপ নারায়ণ মনোজ সেনগুপ্ত, নন্দগোপাল অবিনাশ রায়, সম্পাদনা ও দীপক রায়ের ভূমিকায় শান্তনু আচার্য, প্রযোজনা অবিনাশ রায়।
1: অভিনয় রজনীতে সে, নাটকটি শুনলেন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সম্রাট কর্মকার।

এই গানটির গীতিকার ছিলেন দীপক দাস, সুরকার গোপাল কর্মকার। আধুনিক গান শুনছেন সম্রাট কর্মকারের কণ্ঠে। এবারের গানটির গীতিকার অমিয় দাশগুপ্ত, সুরকার অনুল চট্টোপাধ্যায়।

0: গুলাম আব্বাসের কণ্ঠে গজল শুনলেন। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। শব্দ যখন ছন্দ পায় গান হয়ে সে ভেসে যায়, মনের যত গোপন কথা সুরে হারায় সকল ব্যথা, বাঁশির সুরে মুগ্ধ হিয়া আকুল করে পিয়াসিয়া, ঝর্ণাধারা যেমন চলে গান মিশে যায় চোখের জলে, নিঝুম রাতে সুরের খেলা কাটিয়ে দেয় দুঃখ বেলা, গান হল এক জাদুকর নিমেষেই করে আপন পর। আমরা সরাসরি সম্প্রচারিত গানে গানে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, আর আমাদের আজকের বিষয়ভাবনায় সুরের ধারা। বিভিন্ন গানের সুর আমাদের মনের মাঝে খেলা করে যায়, সেরকমই কথা শুনব আপনাদের কাছ থেকে। শব্দ যখন ছন্দ পায় গান হয়ে সে ভেসে যায়। আমাদের ফোন নাম্বার 9434076705। কথা বলতে বলতেই শুনব আপনাদের পছন্দের গান। বলতে বলতেই একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, কথা বলে নি আমরা। নমস্কার।
1: হ্যালো, নমস্কার। আলাদাতে বলছি বচদাস।
0: হ্যাঁ, আমাদের আজকের বিষয় ভাবনায় সুরের ধারা।
1: হ্যাঁ
0: ঠিক আছে, আপনি শুনতে থাকুন। সুরের ধারায় ভাসতে ভাসতে আজ প্রথমেই আমরা শুনব উপহার ছায়াছবির একটি গান, মোহাম্মদ রফির কণ্ঠে, সুরকার লক্ষ্মীকান্ত প্যারেলাল।

0: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত গানে গানে অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয়ভাবনায় সুরের ধারা। বলতে বলতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন বলুন? হ্যাঁ, আকাশবাণী শিলিগুড়ি।
1: প্রোগ্রাম চলছে?
0: হ্যাঁ, প্রোগ্রাম চলছে। আপনি কি শুনতে পাচ্ছেন না?
1: হ্যালো।
0: হ্যাঁ বলুন।
1: চালু করো তো বাবু, রেডিওটা চালু কর।
0: ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা
1: রেডিওটা চালু।
0: শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আবারও জানিয়ে দিই, 9434076705 এই নম্বরে আপনারা ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের আজকের বিষয়ভাবনায় সুরের ধারা। গান শুনতে তো আমরা সবাই ভালোবাসি, আর সেই সব গান যা স্বর্ণযুগের গান, সেই সব গান নিয়েই আমরা রয়েছি গানে গানে অনুষ্ঠানে। নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ, কি বলছেন বলুন?
2: আমি মায়াপুর থেকে বলছি, মায়া রায়।
0: হ্যাঁ মায়া রায়। মায়া, এর আগেও আপনি ফোন করেছিলেন? হ্যাঁ। আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে সুরের ধারা। গান শুনতে কেমন লাগে আপনার?
2: গান শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমার সময় হয় না আর কি।
0: গান শোনার জন্য তো সময় লাগবে, আলাদা করে সময় লাগবে না? আপনার সব কাজের মাঝখানেই আপনি গান নিয়ে সেই গান গুনগুন করে গাইতেও পারেন, তাই না? সুরের, ঠিক ঠিক ঠিক। কোন গান বেশি ভালো লাগে, কি ধরনের গান?
2: আমার ভালো লাগে ভাওয়াইয়া, রবীন্দ্র।
0: হুম, আচ্ছা,
2: আধুনিক।
0: হ্যাঁ ঠিকই। আমরাও রয়েছি আজকে গানে গানে অনুষ্ঠানে আপনাদের কথা শুনব বলে, সুরের মূর্ছনায় নিজেদেরকে মিলিয়ে নিতে আমরা সবাই চাই। তাই দিনের কিছুটা সময় যদি নিজেদের জন্যে অন্তত সুরের মধ্যে থাকা যায়, তাহলে মনে হয় দিনটা আরও সুন্দর হয়ে ওঠে, তাই না? ঠিক। আপনার কোনো পছন্দের গান রয়েছে আজ? হ্যাঁ,
2: সুরের গান তো,
0: আপনি আপনার পছন্দের গান বলুন, আমরা চেষ্টা করব সেই ধরনের গান শোনানোর। শিল্পীর নাম বলুন।
2: কিশোর কুমারের।
0: কিশোর কুমারের কণ্ঠে। আচ্ছা, আমরা কিশোর কুমারের গান শোনাবো আপনাকে, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। এবারে চলে যাই পরের গানে। নরম গরম ছায়াছবির একটি গান, রাহুল দেব বর্মণ এবং স্বপন চক্রবর্তীর কণ্ঠে, সুরকার রাহুল দেব বর্মণ।

0: একটি মজাদার গান এতক্ষণ আমরা শুনছিলাম। গানে গানে অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্রোতা বন্ধু, নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
1: মিলন কুমার রায় বলছি, লাপাকড়ি থেকে।
0: আচ্ছা, মিলন কুমার রায়, ঠিক। আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে সুরের ধারা। গান শুনতে কেমন লাগে? সুর,
1: আমি তো নিজেই নিজেই সঙ্গীত প্রেমী, আর সঙ্গীত শুনতে কে না ভালোবাসে। সুর না থাকলে তো মানুষের জীবনটাই ব্যর্থ। সুর থাকবেই,
0: ঠিক।
1: রেডিওতে শুধু কেন, প্রত্যেকটি প্রোগ্রাম যে বা অন্যান্য অনুষ্ঠানে আমাদের গান শোনানো হয়। আর রেডিও তো আমার তো প্রিয়, রেডিও ছাড়া আমি বাঁচি না। খুব সুন্দর সুন্দর রেডিওতে গান হয়।
0: হ্যাঁ,
1: আর অনেক
0: কোন ধরনের গান শুনতে ভালো লাগে আপনার?
1: আমার এমন কোনো গান নেই যে শুনতে ভালো লাগে না। লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, ছায়া ছবির গান থেকে শুরু করে,
0: মানে সুরের মধ্যেই থাকতে ভালো লাগে, তাই তো?
1: হ্যাঁ, আমার এমন কোনো গান নেই যে শুনতে ভালো লাগে না। আমার প্রত্যেকটা গান ভালো লাগে, কারণ গান সুর আছে বলেই গান, সঙ্গীত, মিউজিক, এটাই। সেই জন্য প্রত্যেকটি গানকেই ভালোবাসি।
0: ঠিক ঠিক। আপনার নির্দিষ্ট কোনো পছন্দের গান বলুন।
1: আমার পছন্দের গান লতা মঙ্গেশকরের একটা গান শোনাবেন,
0: আচ্ছা, লতা মঙ্গেশকরের,
1: ছায়াছবির গান।
0: ঠিক আছে, লতা মঙ্গেশকরের কণ্ঠে ছায়াছবির গান নিশ্চয়ই শোনাবো একটু পর, শুনতে থাকুন।
1: আপনাদের এই অনুষ্ঠান, নমস্কার, ভালো থাকবেন,
0: ধন্যবাদ। কিছুক্ষণ আগে শ্রোতা বন্ধু অনুরোধ করেছিলেন কিশোর কুমারের কণ্ঠে গান শোনানোর জন্যে, এবারে একটুকু ছোঁয়া লাগে ছায়াছবির একটি গান কিশোর কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, সুরকার মুকুল দত্ত।

0: আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ
1: আমি
0: বলুন।
1: শিলিগুড়ি পড়াশোনাগর থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ শুভ্রাদি, আপনি এর আগেও আমাদের সাথে যুক্ত হয়েছেন?
1: না, আজকে আমি ফোন করিনি তো।
0: না আজকে না, মানে এর
1: হ্যাঁ,
0: আগেও
1: এর
0: আপনার
1: আগে করবো।
0: পেয়েছি। হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ, আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে সুরের ধারা। গান শুনতে তো আমরা সবাই ভালোবাসি,
1: হ্যাঁ
0: আর গান আমাদের প্রাণ বলা যায়, কারণ কিছুটা বেঁচে থাকার রসদও তৈরি হয় গান
1: হ্যাঁ
0: শুনে, তাই না?
1: হ্যাঁ
0: আপনার ভাবনা বলুন।
1: আমার সব ধরনের গান ভাল লাগে, যেগুলো কথা ভালো, যেগুলা হৃদয় স্পর্শ করে, আধুনিক বলেন, ছায়াছবি বলেন, সবার
0: সেটাই।
1: গানে ভালো লাগে।
0: তার মানে সব ধরনের গান আপনি শুনতে অভ্যস্ত, তাই না? নিজে গান গান
1: হ্যাঁ,
0: নিজে
1: না
0: গান
1: না
0: করেন?
1: না না না,
0: আচ্ছা, কিন্তু শুনতে ভালোবাসেন, তাই তো?
1: হ্যাঁ
0: আর সেই সুরগুলো নিয়েই গুনগুন করতে ইচ্ছে করে, তাই না?
1: গুনগুন করতেও পারি না।
0: আচ্ছা, যাই হোক, আমরা আপনার পছন্দের গান বলুন।
1: আমার আনন্দ সিনেমা থেকে মুকেশজির কণ্ঠে জিন্দেগি, পহেলি ক্যাসি হ্যায় পহেলি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, জিন্দেগি, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা চেষ্টা করব অবশ্যই আপনার পছন্দের গান শোনানোর জন্যে।
1: ঠিক আছে।
0: ধন্যবাদ। এবারে কিছুক্ষণ আগে শ্রোতা বন্ধু অনুরোধ করেছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান শোনানোর জন্যে, লম্হে ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর, ইলা অরুণ এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে এই গানটি, সুরকার শিব হরি।

0: আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন। নমস্কার। নমস্কার
1: নমস্কার বাবা, নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: নিবেদিতা দত্ত বলছি।
0: নিবেদিতা দত্ত? হ্যাঁ, বলুন, আপনার কোন ধরনের গান খুব পছন্দের?
1: জীবনমুখী গানগুলো বেশি ভালো লাগে।
0: আচ্ছা,
1: জীবনের কথা যেগুলো বলা হয়, তো আমার একটা যদি ভূপেন হাজারিকার গান শোনানো হয় তাহলে খুব ভালো হয়।
0: ভূপেন হাজারিকার। আচ্ছা, আমরা এই অনুষ্ঠানের পরে 10:30 আবারও আর একটি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে থাকব, সেখানে অবশ্যই চেষ্টা করব ভূপেন হাজারিকার একটি গান আপনাকে শোনানোর জন্যে। এখন আমাদের সময় প্রায় শেষের দিকে, আর 2-3 মিনিট আমরা রয়েছি এই অনুষ্ঠানে। হয়তো এই মুহূর্তে শোনাতে পারছি না, কারণ এর আগে একজন শ্রোতাবন্ধু আমাদের অনুরোধ করেছেন মুকেশের কণ্ঠে একটি গান শোনানোর জন্যে, আনন্দ ছায়াছবির। আমরা সেই গানটি শুনবো এবারে। আপনার এমনিতে কি ধরনের গান শুনতে ভালো লাগে? জীবনমুখী গান? আর গান শোনেন কখন, কোন সময়? সারা দিন ধরেই কি গান শুনতে থাকেন?
1: মোটামুটি নিজের কাজ নিজে করি, আর রেডি আমার বন্ধু, রেডিও সারাদিন চলে, একলা থাকি তো গান শুনি। তারপর এমনকি বিদ্যাচিত্রের যে অনুষ্ঠান সেটাও শুনি।
0: আচ্ছা, মানে রেডিওই আপনার একমাত্র বন্ধু?
1: বন্ধু হয়ে গেছে।
0: ঠিক।
1: আর তারপর প্রোগ্রাম শুনি, বাচ্চাদের পড়াশোনা শুনি, হিন্দি গানের সবই শুনি, কাজ করি, আর রেডিও আমার চলতেই থাকে। টিভি আমার পছন্দ না।
0: খুব ভালো, খুব ভালো।
1: রেডিও
0: রেডিও
1: না থাকলে আমার মাথাটা খারাপ হয়ে যায়।
0: ঠিক ঠিক ঠিক, শুনতে থাকুন, এইভাবেই থাকুন আমাদের সাথে। আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে সুরের ধারা। সুর নিয়েই তো আমরা সবসময় রয়েছি, সেই সুর আমাদের মনে বাজে, বুকে বাজে, দিনের প্রায় প্রতিটি ক্ষণেই এই সুরকে নিয়েই যেন আমরা এগিয়ে যেতে পারি। ঠিক ঠিক, শুনতে থাকুন অনুষ্ঠান। ধন্যবাদ। আনন্দ ছায়াছবি থেকে মুকেশের কণ্ঠে এই গানটি, সুরকার সলিল চৌধুরী।

कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए।

গানে গানে অনুষ্ঠানটি শেষ হল। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবর।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরে নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। এদিকে সিআইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার 16 জুন আবারও তলব করেছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জ্যাসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। সিওলের একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলককে 30 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনে ব্যাডমিন্টনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে এবং দেশের উন্নয়নের চিত্রকে রূপান্তরিত করছে। তিনি আরও বলেন, গত 12 বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে এবং এর ফলাফল বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান। শ্রী মোদী বলেন, সরকার সক্রিয়ভাবে স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপগুলিকে সাহায্য করছে, যা নারীদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
1: হামারি বহনো কে পাস হুনর ভি থা, মেহনত ভি থি, লেকিন উনে পুঁজি আর অবসর নাহি মিলতে থে। 3 crore মহিলাওঁ কো লখপতি দিদি বনানে কা জো সংকল্প কিয়া থা ও পুরা হো চুকা হ্যায়।
0: কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুরি যাওয়া বা বিদেশে পাচার হয়ে যাওয়া প্রত্নসামগ্রী দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগী। এখনও পর্যন্ত 670টি ভাস্কর্য ও পুরাকীর্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বৌদ্ধিক ও সভ্যতাগত ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে জ্ঞান ভারত মিশন এক ঐতিহাসিক ভূমিকা নেবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী। পুঁথি উদ্ধার ও সংরক্ষণেও সরকার সচেষ্ট বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ কেন্দ্রের সব উন্নয়নমূলক প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। আগামী মাসের শুরু থেকে রাজ্যে বিকশিত ভারত জি রামজি প্রকল্প শুরু হচ্ছে। কেন্দ্র এবাবদ রাজ্যকে আগাম অর্থবর্ষের জন্য 8,500 কোটি টাকা দিচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নতুন রেকর্ড গড়ে তুলেছেন এবং ভারতকে পুনর্নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। প্রধানমন্ত্রী নয়, তিনি প্রধান জনসেবক হিসেবে দেশের জন্য কাজ করে চলেছেন। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছরের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, এই সময় সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্রনির্মাণ এবং ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান, আবাস যোজনা, জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন।
2: এই 12 বর্ষের মূল আধারই ছিল এনডিএ তথা বিজেপি সরকারের তথা মাননীয় মোদীজির নেতৃত্বে সরকারের লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র প্রথম, বিরাসতবি, বিকাশ, অর্থাৎ ভারতবর্ষের যে বিরাস, যে ঐতিহ্য, তাকেও ধরে রাখা, এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে প্রগতি এবং বিকাশ, সেটাকেও অগ্রাধিকারের ভিত্তিতে নিয়ে যাওয়া।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখা এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে নতুন দিল্লিতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে সমগ্র যাত্রাপথে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। শ্রী শাহ ড্রোন, সিসিটিভি এবং উন্নত নজরদারি ব্যবস্থাপনার মতো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিরাপত্তা কাঠামো আরও কঠোর করার উপর জোর দিয়েছেন। যাত্রাপথে থাকা ক্যাম্পগুলিতে বরিষ্ঠ পুলিশ আধিকারিকরা মোতায়েন থাকবেন। উল্লেখ্য, 3 জুলাই থেকে শুরু হয়ে এবারের অমরনাথ যাত্রা চলবে 28 আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গে সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকদের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলে মুখ্যমন্ত্রী জানান। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এক ব্যবসায়ীর দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভোটের আগে রানী রাসমণি অ্যাভিনিউয়ে এক সভায় তৃণমূল কংগ্রেস নেত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে যে মন্তব্য করেন তা রীতিমতো প্ররোচনামূলক। উল্লেখ্য, বিতর্কিত মন্তব্যের জন্য এর আগেও শিলিগুড়ি সহ বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগাম জামিনের আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করেছেন ইন্দ্রনীলের আইনজীবী। ইন্দ্রনীল সেনের সঙ্গেই আগাম জামিনের চেয়ে আবেদন জানিয়েছেন তাঁর স্ত্রী মধুচন্দা সেন এবং ধ্রুবজ্যোতি বোস ও রঞ্জন চ্যাটার্জি নামে আরও দুজন। আদালত সূত্রে জানা গেছে, আগামী 17 জুন এই মামলার শুনানি হবে। তদন্তকারী সংস্থা সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার 16 জুন তলব করেছে। সিআইডির আধিকারিকরা আজ আবারও অভিষেকের বাড়িতে যান, কিন্তু তখন সেখানে তিনি ছিলেন না। পরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক সেরে বাড়িতে ফিরে সাংবাদিকদের অভিষেক বলেন, সিআইডি যদি আগে থেকে তাকে জানিয়ে আসত তাহলে তিনি বাড়িতে থাকতে পারতেন। এদিকে অভিষেককে এর আগে স্বাক্ষরকাণ্ড সংক্রান্ত বিষয়ে রবিবার 14 জুন ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি তাকে সোমবার 15 জুন তলব করেছে। সই জালিয়াতির তদন্তে বেলেঘাটা তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে সিআইডি তলব করেছে। রবিবার 14 জুন তাকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাকরণ কর্মসূচি জোর কদমে চলছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গতকাল সন্ধ্যা পর্যন্ত রাজ্যে মোট 70,991 জন কিশোরীকে ওই টিকা দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জ্যাসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব আমেরিকা বিষয়ক এদিন তাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালী ছেড়ে আসা ভারতীয় জাহাজগুলির ওপর ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। ভারত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করার পরই ট্রাম্পের এই মন্তব্য। সিওলের একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে 30 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। উত্তর কোরিয়ার ড্রোন পাঠানোর নির্দেশ দিয়ে উত্তেজনা বাড়ানো, 2024 সালের ডিসেম্বরে সামরিক আইন ঘোষণার সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে সমর্থনের জন্য সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে। প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে শত্রুকে সুবিধা দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো আগামী রবিবার ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের উপর আলোকপাত করা হবে। ব্যাডমিন্টনে সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা বিভাগে সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। আজ কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের চেন সু ইউকে 21-6, 21-9 ব্যবধানে পরাজিত করেন তিনি। অন্যদিকে প্রতিযোগিতার পুরুষ ডাবলস বিভাগের ভারতের হরিহরন আমসাকরুন ও এম আর অর্জুনের জুটি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের। খবর আজকের মতো শেষ হল। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 kHz এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

0: কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত মনের জানালা। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে। আমরা অন্তরকে প্রসারিত করে একজন মানুষ আরেকজন মানুষের পাশে এসে দাঁড়াই, আর এভাবেই আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পৃথিবী গড়ে ওঠে। আজ মনের জানালায় আমাদের বিষয় ভাবনায় মানুষ মানুষের জন্য। আমাদের আশপাশে যে সমস্ত পরিচিত মানুষেরা রয়েছে, তাদের সুখ দুঃখের সাথী আমরাই, আর তাই যখন তাদের যে কোনো দুঃখের পাশে এসে দাঁড়াই, তখন মনে হয় যে আমাদের যতটুকু করার, যতটুকু তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবার প্রয়োজন, তাও হয়তো কম পড়ে যাচ্ছে। এসব ভাবনা নিয়েই আপনাদের কথা আমরা শুনব 9434076705 এই নম্বরে। বলতে বলতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, একটু কথা বলে নি। নমস্কার।
1: শিলিগুড়ি রবীন্দ্রনগর থেকে সিআর সরকার বলছি। নমস্কার অমিতাভ বাবু।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: আপনি তো বেশ কয়েকদিন পরে আজকে শুনতে পেলাম আপনার সন্তোষর।
0: হ্যাঁ, সিআর সরকার। আচ্ছা, আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে মানুষ মানুষের জন্য।
1: সে তো অবশ্যই, মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায়, এই যে ব্যক্তিগতই হোক বা সামাজিকভাবেই হোক, বড় যত বিপর্যয় হোক, মানুষ মানুষের জন্য সবসময় আছে। ভূপেন হাজারিকা তো একটা গানই গিয়েছেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। তো এই গানটা শুনিয়ে দিন।
0: আচ্ছা, এই গান শুনবেন? ঠিক ঠিক ঠিক,
1: ভালো আছেন তো?
0: হ্যাঁ, ভালো আছি। আমাদের বিষয় ভাবনায় এই গানটি মাথার মধ্যে ঘুরঘুর করছিল। অবশ্যই এই গান দিয়ে অনুষ্ঠান শুরু হবে। আপনার কথা শুনে ভালো লাগলো। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
1: নমস্কার।
0: নমস্কার।

0: গান শুনতে শুনতেই আমাদের শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, কথা বলবো তার সাথে। নমস্কার।
1: নমস্কার, বলছি দাস, গানটা তো ভালো চালাচ্ছেন,
0: আপনি শুনতে থাকুন। আচ্ছা, আমরা চেষ্টা করব, শুনতে থাকুন। মানুষ মানুষের জন্য, আমাদের আশপাশে যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের পাশে আমরা সবসময় দাঁড়াই, তাই না? ঠিক সেভাবেই আজকের কথা, আপনাদের কথা আমরা শুনবো। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দাদাভাই।
0: নমস্কার।
2: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দাদাভাই।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের, হ্যাঁ বলুন, আমাদের বিষয় ভাবনায় রয়েছে মানুষ মানুষের জন্য, আপনার গল্প শুনবো কিভাবে দাঁড়িয়েছেন অন্যের পাশে।
2: দেখুন, মানুষ মানুষের জন্য যদি মানুষ মানুষের হুঁশটা যদি থাকে, তাহলেই কিন্তু মানুষ মানুষের জন্য এই যে গানটা ভূপেন হাজারিকার কণ্ঠে শোনালেন, সত্যি করেই আপনাকে তার আগে শতকোটি প্রণাম জানানো দরকার। যে মানুষ মানুষের জন্য এই যে গানটা দাদাভাই, এটা যে লিখেছিলেন এবং গায়ক ভূপেন হাজারিকা, ওনাদেরকেও শতকোটি প্রণাম দাদাভাই। যে আজকে সত্যি করে মানুষ যদি মানহুষের যদি পরিচয় থাকে, তাহলে কিন্তু মানুষ মানুষের সাথে থাকবে এবং মানুষকে ভালোবেসে নিয়ে চলবে। হ্যাঁ, এবং দেখুন, আজকে আমি এক অন্ধকে নিয়ে চলছি দাদাভাই, বিশ্বজিৎ রুজ, আপনাদেরকে ফোন করে দেখলাম তো ওনাকে আমি, মানে উনি দেখতে পান না, আমি ভাবছি যে আমি ঠাকুরের কাছে, মানে ভগবানের কাছে বলছি যে ঠাকুর, ওনার চোখ নেই, আমি আমার কাঁধে করে ওনাকে বিশ্বটা যদি জয় করাতে পারি, তাহলে আমিও দেখতে পাবো, উনিও দেখতে পাবেন। এই যে এইভাবে চলার জন্য দাদাভাই যতটুকু কষ্ট করার দরকার আমি কিন্তু করে যাচ্ছি, এবং আমার মা বৃদ্ধ হয়েছে 87 বছর বয়স, তো মাকে নিয়েও সঙ্গে করে চলছি, তবেই কিন্তু আমি আমার বিশ্বকে জয় করতে পারবো এবং এগিয়ে যেতে পারবো দাদাভাই।
0: ঠিক ঠিক, হ্যাঁ ঠিকই, এইভাবেই তো দাঁড়াতে হবে, মানুষ হয়ে পাশে দাঁড়াতে হবে।
2: হ্যাঁ, আজকে আজকে দেখুন এই রাত্রে অন্ধকারে আপনিও যেভাবে অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন, এটাও কিন্তু মানুষ মানুষের জন্য, এটাও কিন্তু আমরা আমাদের বিরাট প্রাপ্য যে আপনি কষ্ট করে আমাদেরকে শোনাচ্ছেন এবং শুনছেন, এটাও কিন্তু আমাদের কাছে বিরাট প্রাপ্য দাদাভাই। তো সেই জন্য, হ্যাঁ তো সেই জন্য মানুষের সাথে থেকে মানুষকে জয় করে আমরা যেন এগিয়ে যেতে পারি, এইটুকু লক্ষ্য দাদাভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: খুব ভালো লাগলো, আবারও আসবেন আমাদের অনুষ্ঠানে, শুনতে থাকুন, শুনতে থাকুন। গানের পরবর্তী অংশ।

0: আমরা রয়েছি মনের জানালা অনুষ্ঠানে। নমস্কার।
1: নমস্কার, আমি শিলিগুড়ির পয়স্টনগর থেকে সুব্রা সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ, আমাদের অনুষ্ঠানে আপনি এর আগে শুনতে চেয়েছিলেন।
1: হ্যাঁ, এর আগে আমি একটু ভুল বলছিলাম, ওইটা মান্নাদের হবে যে গানটা আমি বলতে অনুরোধ করেছিলাম না, ওইটা মান্নাদের হবে, জিন্দেগি ক্যাসিয়ে পহেলি রাত, এটা।
0: আচ্ছা, মান্নাদের কণ্ঠে।
1: হ্যাঁ, আজকে যে প্রসঙ্গটা আপনারা রাখছেন,
0: হ্যাঁ,
1: সেটা আমাদের বাড়িতে চল আছে। আমার দেওর মানে পাড়ার কেউ অসুস্থ হলে পরে তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া, ট্রিটমেন্ট করানোর চেষ্টা করা, আবার কেউ যদি মারাও যায় তাকে নিয়ে শ্মশানে যাওয়া, এমনকি কলকাতা পর্যন্ত সে চলে যায়।
0: এইভাবেই তো অনেকেই রয়েছে এইভাবে আমাদের আশপাশে, যে অন্যের পাশে দাঁড়ায়।
1: হ্যাঁ, এটা আমাদের বাড়িতে দেওয়া আছে।
0: ঠিক, মানে উনি অন্যের বাড়ির কেউ যদি অসুস্থ হয় সেখানে চলে যায়, তাই না? খবর
1: পেয়ে সেখানে চলে যান, তাকেই সবাই ডাকে এবং সে ডাক্তারও দেখায়।
0: ঠিক ঠিক,
1: কেউ হায়দ্রাবাদে যাবে তাকে নিয়ে চলে যায়।
0: ঠিক ঠিক ঠিক, সেটাই, এইভাবেই তো মানুষের পাশে দাঁড়াতে হবে। ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
1: নমস্কার।
0: মনের জানালা খুলে আপনারা কথা বলুন 9434076705 এই নম্বরে। চলে যাই অন্য একটি আধুনিক গানে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এবারের গান।

0: মানুষ মানুষের জন্য। আমরা এমন কিছু মানুষকে খুঁজে পাই আমাদের চারপাশে, যারা তাদের সারাটা জীবন অন্যের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসেন। আপনাদের কথা শুনব এই অনুষ্ঠানে। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি বেলাকোবা মন্থনী পাড়া থেকে বলছি।
0: আচ্ছা,
1: আজকের প্রোগ্রামটা কি?
0: আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে মানুষ মানুষের জন্য। আপনার নামটা বলবেন।
1: নবকুমার রায়।
0: হ্যাঁ হ্যাঁ, মানুষ মানুষের জন্য এই প্রসঙ্গে আপনার কথা শুনব।
1: মানুষ মানুষের প্রয়োজনে তো থাকা দরকার, প্রত্যেক মানুষেরই এটা কর্তব্য।
0: আপনার আপনার গল্প শুনব, কিভাবে দাঁড়িয়েছেন অন্যের পাশে।
1: অন্যের পাশে মানে আমি খুব একটা দাঁড়াইতে পারি না, কারণ আমি সেরকম ঘরের ছেলে না, কারণ আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। কাজ করি লোকের, এইটার জন্য একটু বেশি কাজ করে দিই, এইটুকুই সহযোগিতা করি আর কি।
0: আচ্ছা,
1: এইটুকুই করি।
0: ঠিক ঠিক ঠিক।
1: আর
0: আশপাশের যে কোনো মানুষের পাশে তো নিশ্চয়ই দাঁড়ান, অনেকেই সুখে দুঃখে আপনাদের পাশে পায় নিশ্চয়ই।
1: না সেটা তো কর্তব্য, সেটা তো আমি করতে পারি না, মানে কাজ করে খাই তো।
0: হুম হুম,
1: লোকটা কাজে একটু বেশি করে দিয়ে খুশি রাখি, এটাই আর কি। এইটুকুই সহযোগিতা করি, আর বেশি পারি না।
0: ঠিক ঠিক ঠিক,
1: এটা আমার ক্ষেত্রে, বুঝলেন তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক। আপনি শুনতে থাকুন অনুষ্ঠান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে আমরা গান শোনাবো আপনাদের।
1: মোহাম্মদ রফি একটা গান শোনান না?
0: মোহাম্মদ রফি আজকে শোনানো হয়েছে।
1: বুকে যেন তীর মেরো না, এই গানটা।
0: আচ্ছা, আমরা চেষ্টা করছি। হ্যাঁ,
1: পাখিটার বুকে যেন তীর মেরো না, এই যে মোহাম্মদ রফির আগের গান এগুলা।
0: হ্যাঁ ঠিক আছে,
1: এই গানগুলো শোনান। ঠিক আছে, নমস্কার।
0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি মনের জানালা অনুষ্ঠানে। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, আপনাদের কথা আমাদের জানাতে পারেন, শ্রোতা বন্ধুরাও শুনবে সেই সব কথা। তার সাথেই বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান আপনাদের জন্যে। এবারের শিল্পী আরতি মুখোপাধ্যায়। গানের আগে আরও একটি ফোন চলে এসেছে। নমস্কার।
2: নমস্কার,
0: কে বলছেন?
2: আমি মায়াবতী থেকে বলছি, মায়া রায়।
0: হ্যাঁ, আমাদের বিষয় রয়েছে মানুষ মানুষের জন্য, কিভাবে দাঁড়িয়ে দাঁড়ান অন্যের পাশে, সে গল্পই শুনব।
2: মানুষের পাশে দাঁড়ানো, মানুষের উপর।
0: বলুন।
2: হ্যালো।
0: হ্যাঁ বলুন বলুন।
2: মানুষ মানুষ সমাজে যদি আমি সবাই চিনবে, ভালোবাসবে, ভালোবাসাটাই তো মানুষ।
0: কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা শুনব শ্রোতা বন্ধুর কথা। তবে তার আগে আরতি মুখোপাধ্যায়ের

0: মনের জানালা অনুষ্ঠানে রয়েছি আমরা। নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন বলুন।
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অমৃতা মণ্ডল বলছি।
0: অমৃতা মণ্ডল, আচ্ছা, আমাদের বিষয় ভাবনায় আজকে মানুষ মানুষের জন্য।
1: হ্যাঁ, সত্যি তাই, মানুষ মানুষের জন্য। দেখুন, ভূপেন হাজারিকার বিখ্যাত গানটাই আছে, তো আমরা মানুষ হয়ে মানুষের পাশে যদি না থাকি, তাহলে মান আর হুঁশ এইটা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা মানুষ কিসের? হ্যাঁ, যে কোনো মানুষকে ছোট বড় করে না দেখে, তাদের আপদে বিপদে, হ্যাঁ, জাত পাতের ভেদাভেদ না করে, আমরা যদি সবাই সবারই, হ্যাঁ, ধর্ম যার যার উৎসব সবার, যে কোনো উৎসব অনুষ্ঠানে আমরা সকলে একে অপরের পাশে থাকবো, সাহায্য সহযোগিতা করব, তবেই তো আমরা মানুষ হব। দেখুন, অনেকেই মুখে অনেক বড় বড় কথা বলে, কিন্তু কাজের সময় দেখা যায় বিপদে আপদের সময় বলে পাশে আছি পাশে থাকবো, কিন্তু যখন প্রকৃত মানুষকে চেনা যায়, মুখে এক আর মুখোশ, মুখোশের আড়ালে একটা যে মানুষ, মানুষটা, হ্যাঁ, সেই মানুষটাকে কিন্তু তখন সেই সময়ে বিপদের সময় কিন্তু চেনা যায়।
0: অবশ্যই, এবং তবে তার মাঝখানে আমরা যতই এরকম ধরনের ঘটনা শুনি যে অনেক সময় বিপদে কিন্তু আমরা কোনো না কোনো কেউ এসে পাশে দাঁড়িয়েছেন।
1: হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়েছে। আমি একবার যদি বলেন, একটা ছোট্ট ঘটনা বলি। হ্যাঁ, একবার একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তো সেখানে আমি বিপদে একটু পড়েছিলাম। মানে আমাদের ফেরার আর কোনো গাড়ি ছিল না, তো সেই মুহূর্তে একজন অচেনা অজানা ব্যক্তি আমাদেরকে এই রাত্রে, মানে একটা স্টেশনে, বহরমপুর স্টেশনে ওনার সঙ্গে পরিচয়। সেই দিনই উনি আমাদেরকে নতুন দিয়ে বললেন, আপনারা কোথায় যাবেন, ওই জায়গার গাড়ি এখন বোলপুরের কোনো ট্রেন বাস কিচ্ছু আপনারা পাবেন না। তো বললো, তাহলে কি করব না, উনি মানে আমাদেরকে সেই রাতটা শুধু ওনার বাড়িতে নিয়ে গেলেন, শুধু আশ্রয়ই দিলেন না, এত সুন্দর আতিথেয়তা কাকে বলে তিনি দেখিয়ে দিলেন। হ্যাঁ, মানে সারা রাত এত মানে যত্ন করে রান্না বান্না করে আমাদেরকে খাওয়ালেন, মানে একটা অজানা, সম্পূর্ণ উনি অজানা ব্যক্তি। ওনাকে কোনো দিন চিনতাম না, ওনাকে কোনো দিন জানতাম না, কিন্তু সেই বিপদের দিনে উনি আমাদেরকে সাহায্য করেছিলেন। অথচ যারা আমাদের চেনা জানা, যাদেরকে আমি ফোন করছি, তারা বলছে, ও ঠিক, তোমরা গাড়ি পেয়ে যাবে, তোমরা চলে যেতে পারবে, এই রকম কথা বলছে। তবু একবার বললো না, ঠিক আছে, তোমরা যখন কিছু পাওনি তখন তোমরা ঘুরে এখানে চলে এসো, আমাদের বাড়িতে চলে এসো, এই কথাটা কিন্তু তারা একবারও বললো না। তো দেখুন, সত্যি আমরা মানে ভালো মানুষ যাদেরকে ভাবছিলাম, তারা আদৌ মানে মুখে তাদের বড় বড় কথা, কিন্তু এই তো।
0: ঠিক ঠিক ঠিক, আচ্ছা, এরকম ঘটনা অনেকেরই আছে, এবং সেই ঘটনাগুলোই কিন্তু আমাদের নাড়া দেয়, তাই না?
1: একদম একদম
0: ঠিক। কিন্তু মানুষের পাশে দাঁড়ানোটা কিন্তু আমাদের প্রত্যেকের কর্তব্য। ঠিক ঠিক,
1: একদম।
0: শুনতে থাকুন, আপনার কথা খুব ভালো লাগলো। আপনার, আমরা এই জন্যই রয়েছি এই অনুষ্ঠানে, আপনাদের কথা শুনবো বলে। ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ, ধন্যবাদ।
0: আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে আমরা উপস্থিত হয়েছি মনের জানালা খুঁড়ে। আমরা আজকে কথা বলছিলাম মানুষ মানুষের জন্য।

0: আপনাদের কথা শুনবো বলে। ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ, ধন্যবাদ।
0: আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে আমরা উপস্থিত হয়েছি মনের জানালা খুঁড়ে। আমরা আজকে কথা বলছিলাম মানুষ মানুষের জন্য।

সরাসরি সম্প্রচারিত মনের জানালা অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। সাথে ছিলাম আমি অমিতাভ। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি খবর।